আকাশবাণী আগরতলা, আজ বুধবার, 24শে আষাঢ় 1948 শকাব্দ, 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্জে। আকাশবাণী আগরতলার এবং নিউজ অন এআইআরে শোনা যাচ্ছে আমাদের অনুষ্ঠান। একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে আকাশবাণীর আগরতলার পেজেও শুনতে পারেন সরাসরি অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 14 সেকেন্ড।

0: সুভাষিত, আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: মনুষ্যে মনুষ্যে সমানাধিকার বিশিষ্ট, ইহাই সাম্যনীতি। স্ত্রীগণ মনুষ্য জাতি, অতএব স্ত্রীগণ পুরুষের তুল্য অধিকারশালিনী। যে যে কার্যে পুরুষের অধিকার আছে, স্ত্রীগণেরও সেই সেই কার্যে অধিকার থাকা ন্যায়সঙ্গত। কেন থাকিবে না? কেহ কেহ উত্তর করিতে পারেন যে স্ত্রী পুরুষে প্রকৃতিগত বৈষম্য আছে। পুরুষ বলবান, স্ত্রী অবলা। পুরুষ সাহসী, স্ত্রী ভীরু। পুরুষ ক্লেশ সহিষ্ণু, স্ত্রী কোমলা। অতএব যেখানে স্বভাবগত বৈষম্য আছে, সেখানে অধিকারগত বৈষম্য থাকাও বিধেয়। কেননা যে যাহাতে অশক্ত, সে তাহাতে অধিকারী হইতে পারে না। ইহার দুইটি উত্তর সংক্ষেপে নির্দেশ করিলেই আপাতত যথেষ্ট হইবে। প্রথমত, স্বভাবগত বৈষম্য থাকিলেই যে অধিকারগত বৈষম্য থাকা ন্যায়সঙ্গত, ইহা আমরা স্বীকার করি না। এ কথাটি সাম্য তত্ত্বের মূলচ্ছেদক। দ্বিতীয় উত্তর এই যে, সকল বিষয়ে স্ত্রী পুরুষে অধিকার বৈষম্য দেখা যায়, সে সকল বিষয়ে স্ত্রী পুরুষে যথার্থ প্রকৃতিগত বৈষম্য দেখা যায় না। যতটুকু দেখা যায়, ততটুকু কেবল সামাজিক নিয়মের দোষে। সেই সকল সামাজিক নিয়মের সংশোধনই সাম্যনীতির উদ্দেশ্য। স্ত্রীগণ সকল দেশেই পুরুষের দাসী। যে দেশে স্ত্রীগণকে পিঞ্জরাবদ্ধ করিয়া না রাখে, সে দেশেও স্ত্রীগণকে পুরুষের উপর নির্ভর করিতে হয় এবং সর্বপ্রকারে আজ্ঞানুবর্তী হইয়া মন যোগাইয়া থাকিতে হয়।

0: স্ত্রীগণকে পুরুষের উপর নির্ভর করিতে হয় এবং সর্বপ্রকারে আজ্ঞানুবর্তী হইয়া মন যোগাইয়া থাকিতে হয়। স্ত্রী ও পুরুষে সর্বপ্রকারে সাম্য থাকাই উচিত। পুরুষগণের যাহাতে যাহাতে অধিকার, স্ত্রীগণের তাহাতে তাহাতেই অধিকার থাকাই উচিত। পুরুষে চাকরি করিবে, ব্যবসায় করিবে, স্ত্রীগণে কেন করিবে না? পুরুষে রাজসভায়, ব্যবস্থাপক সভায় সভ্য হইবে, স্ত্রীলোকে কেন হইবে না? নারী পুরুষের পত্নী মাত্র, দাসী কেন হইবে? পাতিব্রত্যের কেহ বিরোধী নহে। স্ত্রী যে পুরুষের দাসী মাত্র, সংসারের অধিকাংশ ব্যাপারে স্ত্রীলোক অধিকার শূন্যা সাম্যবাদীরা ইহারই প্রতিবাদী। সাম্য তত্ত্বান্তর্গত সমাজ নীতি সকল পরস্পরে দৃঢ় সূত্রে গ্রন্থিত। যদি স্ত্রী পুরুষ সর্বত্র সমানাধিকার বিশিষ্ট হয়, তবে ইহা স্থির যে কেবল শিশু পালন ও শিশুকে স্তন্যপান করানো স্ত্রীলোকের ভাগ নহে, অথবা একা স্ত্রীরই ভাগ নহে। যাহাকে গৃহধর্ম বলে, সাম্য থাকিলে স্ত্রী পুরুষ উভয়েরই তাহাতে সমান ভাগ। একজন গৃহকর্ম লইয়া বিদ্যাশিক্ষায় বঞ্চিত হইবে, আর একজন গৃহকর্মের দুঃখে অব্যাহতি পাইয়া বিদ্যাশিক্ষায় নির্বিঘ্ন হইবে। ইহা স্বভাবসঙ্গত হউক বা না হউক, সাম্যসঙ্গত নহে। অপরঞ্চ পুরুষগণ নির্বিঘ্নে যেখানে সেখানে যাইতে পারে এবং স্ত্রীগণ কোথাও যাইতে পারিবে না, ইহা কদাচ সাম্যসঙ্গত নহে। এই সকল স্থানে বৈষম্য আছে বলিয়াই বিদ্যাশিক্ষাতেও বৈষম্য ঘটিতেছে। বৈষম্যের ফল বৈষম্য। যে একবার ছোট হইবে, তাহাকে ক্রমে ছোট হইতে হইবে। বিদ্যাশিক্ষা সম্বন্ধে স্ত্রী পুরুষ উভয়েরই সাম্য সকলকেই স্বীকার করিতে হইবে। যদি এখানে সাম্য স্বীকার করো, তবে অন্যত্র সে সাম্য স্বীকার করো না কেন? শিশু পালন, যথেচ্ছা ভ্রমণ বা গৃহকর্ম সম্বন্ধে সে সাম্য স্বীকার করো না কেন? সাম্য স্বীকার করিতে গেলে সর্বত্র সাম্য স্বীকার করিতে হয়। অধিকারের সাম্য আবশ্যক। কাহারও শক্তি থাকিলে অধিকার নাই বলিয়া বিমুখ না হয়। সকলের উন্নতির পথ মুক্ত চাহি।
1: শুভাষিততেই আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী মিতা হক।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কচরণী বেলায় বেলায় খাকা হাবিয়া ফরাই চেঙ্গো তিনি ফুংনি হাইনি খরং পান্ডা ও পান্ডা আওয়াইং দো সা সাই নৈরা দক চিচুকু কিলো হরস নৈরা থামচি দক ফুটা ব্রী মিটার সারা সারা ফুটা দক মেগা হরস বাকসা খাই আওয়াইংই দো তিনি সালমারি ইংখা তিনি জুলাই তালনি সাচিবা চিব্রৈরা থামচি দক ত্রিপুরা বিশ্ব নাকাদি তিনি সালমারি ইংখা জুলাই তালনি সাচিবা নৈশা নিচি দক ইংরাজি বিশি তালিয়ং তালনি ইংখা সাচি নৈচিব্রৈ চিব্রৈরা থামচিবা ত্রিপুরা বিশ্ব তিনি ইংখা স্রাং সার হাইনি খরং পান্ড পুলানো খাই নালায়ন ককাহাম তাকুক নুইন মাজরা দাবের নদেশ ফানো অংথং নিনি খুক দুই কুপলং নুইন মাজরা লে বেরো ইয়ং বড় খালাইমা হাইন খালাই দো অমতে সামু খালাইনাই রক ন কাইতর মাজরা বেরখে অবশ্যই যে হন সাইমানো তামুখে নামুখে নামু নাইয়া নাইতর বাই মাজরা বেজা গলাক দাহন উলোখে

0: Eba ke kai to nono belai, maya chai tong manu. Nono shungshog yakar na bagai, kai to nono maya nang jakha. Abo nung shai maya diba. Tam humale. Nung khashiya nung kokhanaya. Obo bai no kai to joli jagai, shoy ke yagul shui punuknani. Shalo tibo akol mana bagishe nungba omohai kalai tongbala. Tamuni hinka kaito janin je shamu kalai matino joto borok ni manthaino runai. Baksha borok rok shamu kaham ke kalai tongo hai ke mukhang chungra jagai tongflai na nayo. Kotor kalai jagna nayo kathang tong fly na nayo omoti borok rokno kaitor muthang fly nai baksha ba shakni kaham chimi nayo borok chamano khibui chaya lamano romoina haro shamong hamia khlai nai borok jotono tektor jak nai shatok jak nai phia ba shamong kaham khlai nai rokno hongkai kaitor mukhang chungrunai kotor khlai nai kha kasang runai hani bagai Sungjotono shamong kahamno khalanya nangu. Wanchukma kaham tubuna nangu. Chini kaha bishungo. Tamuni hanba kaito jotono bakshaki nugu. Oka kaham rok sung baibelo shamani kicha kogrok. Khana lai nyalai kya. Paidi heike tabuk sung. Lai thangzak jora rogo tini tihai shalo tamo tamo patika. তাই তিনি নি সাল ন তাম নি বাগাই মুচুর খালাই জাগাই দং আবার অনু কিচ্ছা নাই নাইলে না
1: ভারে তিনি কাইনি নাঙ্গক মানে সাল তঙ্গ কাইসা আংখা ওয়ার্ল্ড ইউথ স্কিলস দে একবা হায়ুং শিকলা রক ন সামুং হুমুং গরং খ্লাইনানি সাল এবার শিচারি মুং সাল 2014 বিশ্ব ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি হাপাং ও সাল নারক্ষা তাবুকনি জরাও জুদা জুদা সামু গো গরং অংনানি বেলাই নাংমানি বাগৈ ও সালো শিকলা শিকলি রকন কুবু খ্লাইনানিতে শাক শাক নিয়াকুংবাই বাচাবৈ খা থন থন খ্লাইয়ৈ আজিমু নীলামাও হিমিমানানি বাগৈ ও সাল ন তিনি মৈতো খ্লাইজাগ তে সিসারি মং বকলায় তে গেসংখা ইংরাজি ককথে বাইকে সোশ্যাল মিডিয়া গিভিং দে ইয়াকবা চং তাবুক সোশ্যাল মিডিয়া নি বিশিং তিখাই চুবালাই মানে শাল এবা রলাই মানে শাল রমানি শাল হঞ্জাগো অ শালংখা হায়ংনি বড় রগ্ন সোশ্যাল মিডিয়ানি বিশিংতে চুবাচু খ্লাইনানি হাকজাল তংদতিব তাবুক চং সোশ্যাল মিডিয়ানি বিশিংতে বিনি কবাংমা প্ল্যাটফর্ম তঙ্গ এবা কবাংমা লামানি বিশিংতে খে চং নুগো গ্রৈ এবা চুবাচু নাঙ্গি তংনাই রকন গাই আবনি বিশিংতে চং হাকসালা তংদতিব চুবালাই মানমানি অবো তামনি বাগৈ হিংগাই অ টেকনোলজি তে সোশ্যাল মিডিয়ানি বাগৈ আউন বাগিন তিনি সোশ্যাল মিডিয়া গিভিং দে হিনি ব সাল মুইতো খ্লাই যাব অবো হাইকে তঙ্গ 1915 বিশিব খরকসা ভারতনি ব্রৈ ক্রিকেট থংক্রং টেস্ট ক্রিকেট থংমুঙ্গ 19 সারা চুগুচি রানস খ্লাইম বাই ব কত রেকর্ড খ্লাইকা অমাই কেন 1955 বিশ্ব ভারতনি পুইলা প্রেসিডেন্ট এখবা রাষ্ট্রবক্রক ব ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু ন যতনি কতর কুক সকাত এবার সিভিলিয়ান অ্যাওয়ার্ড আবংখা ভারত রত্না ইয়াফারকা ফাইদি চং অবনাই লেখা তিনি লাইবং মাও তাম তাম পাতিখা আর শাল রক তাবুক চং নাইলেয়ানে সা খামক্রায় খানালায়ানে হাইপার লিপি ডেমিয়া ইখাবা চং বুঝিমা কক বাইকাই হাই কলেস্টেরল চং হাই কলেস্টেরল লঙ্কা জেফ্রু থুয় বেলাই গবাং বু ফাঙ্গে থাঙ্গ আবনো হাই কলেস্টেরল হেন চিনি লিভার কলেস্টেরল সামো

0: তে চিংন চামুং হজম খাইরি থানিব তে চিনি বসা বিশিং হরমোনস ব সামু পিয়া মহান রক চাখে এবার দুধ নি এবার ডাইরি প্রডাক্টস নি মানে রক চাখে হাইকবা যে বুফাম গান মানে চাখে তে গবাং বুফাম চিনি থৈ সাম জাগি থাকে আপনো হাই কোলেস্ট্রল হনজাগো হনকে আবো ও বুফাম বাংতে বাংতে যে লামা তৈ থৈ লাইন নাগো আ লামা অংখা আর্টারিস আ আর্টারিস এখাবো অ লামা তিরুক তিরুক খাই থৈ লাইমানি লামানো চিকনরি চিকনরিও এবা কুফুঙ্গুই থাঙ্গো ওয়াশো বিশু খে অবু ফাম নি রমদি বিফিরিং রক জেফ্রু কাগৈ থুয় জমগৈ থাঙ্গো আফ্রুকে হার্ট এটেক এবা স্ট্রোক রক অঙ্গৈ মানো হনিব সাজাগো হাই কোলেস্ট্রল তাবুক রমদি বুমাবু ফানি থানি তঙ্কে আব বসা বতে নিয়ারব অঙ্গৈ মানো হনি সাজাগো ফিয়া আবনো কারিব চিনি যে চামুং নংমুং তংমুং তাবুকনি অ কতাল জরাও সেলাই জাকমা বাইব গবাংমা চামুং থকনি চামুং এখব মা থকমানি বাকি চালাইমানি বাকিব আমু চামুনি বিশিং তিখেব অ বেরাম হাই কোলেস্ট্রল মানজাগি মানো তাবুক বিনি সিনেমারি রক আপনি সিগাং অবংমানি উকলগ ব তে কুবনি কক রক অংখা বিড়ি সিগারেট গোসবমানি তে যে নাংসা ব্যায়াম খাইয়া এবার রকই থুই চাউই টঙ্গি টংথকি টংখাই সিমি ব আবো বুফাম কোলেস্ট্রল অঙ্গি মানো তে বুফামনি মানে বেলাই চাকি ইয়াখাবা বেলাই ওয়ানা ওয়ানামু অংখেং গব অবেরামগি মানো তে সিনেমারি রকনানি থাকা অঙ্কাই বিনি মূসা সিনেমারি পুইলাও গরি ফিয়াবা জেফ্রু বসাগ থই গাহামকে লাইসুয়া এবার বসাক বখাথাই তে বম তম থই সগুয়া হানকে খাকলাপ সামানি নুকজাকাই খলাই সানাই তে হামা বারা সানাই তে গেবা আপনি লগে লগে তুমুং তে কুবনি বেমার রক বসাগ তংখাঙ্কাই আপন রক বারিখাঙ্কাই হাই কোলেস্ট্রল দে না হাই কোলেস্ট্রল এদা আপনো আমজকমানি বিশিংতি থই আমজকমানি বিশিংতি রকে সাই মানাই তে অবনো কাতের নানি লামাংখা ওজন খেচানানি তে চামুং হুমুং ন হোস খাই চানানি তে বুফামনি মানি রক যে মানসাক চাই তংখাঙ্কে চা খাঙ্কে একেবারে বিথি বরাই নাংখেব আবরক অহাই কোলেস্ট্রল মানানি লামানো কাতের ফার আসা জরা খানা লাগেছে সা খামক্রাই
1: চিনি অ শাক রকব বেলাই কেন নাইকেনে খাইজানা নাও চং চামুংনি বিশিংতৈ টংমানি বিশিংতৈ হায়দবা আবনি বাগিন গবাং মা চামুং রকনি বিশিংতৈ মুখিতং থাকিতং এবা দালক সাম্পারা রক চামানি বিশিংতৈ সিনি শাক রক গবাং মা বেমার রক ও কাসো জাকতৈং অমহানি বিশিংগ নতঙ্গ কাইসিয়া মুখিতং বলাই চামুং আবংখা পালং আবো বেলাই খেন কথক মুখিতং তে সিনি শাকনিব গবাং মা বেমার রক কাসোব অ পালং ন সং চাকা হাঙ্কাই সিনি শাকনি বুকু রগ্ন কচং খালাই রুও তে সিনি থুই রগ্ন ব কাহাম খালায়ো সং পালং নগ কাইন চাইমান বিনি বাকি সং পুইলা হা কাহাম খৈ চুয়াই সং হানো সুবুক সুবুক খালাইনাই মা খালাইনাই তে হা সানামপুর সং মিষ্কি রক সাপলৈনাই হানো সানামকে বারি এবার বারি সানামকে বেলাই কেন কাহাম আবনি ইয়াগুলো সং বুচলৈন সানা সকাং টুয়েন্টি ফোর আওয়ার্স সং তৈ চমই তননা নাংনাই আবনি ইয়াগুলো সং পালংনি বুচলৈন বারিও সং সারি মানো কাহাম পালং বেলাই চামু আবন বারিও সং খালাই চাকাঙ্কে বিথি বরাই রেয়াওই নিজে নগ সারে চাকাঙ্কে সং চিনি শাকনি চামানি লগে লগে সিনি শাকনি গবাং মা বেমার রগ্ন কাসো সং সাইমান হবো হানি বাকি বন নগ সারমানে ইয়াগুলো সং দাম খালাইনে নাই বন সং সালচা রকস কাকাঙ্ক এবার সাজি রক কাকাঙ্কে সং কিসে কিসে খালাইনে বুতলি পেখো গইনে আজাই ফেমানি নগেন

0: ino thangai nai nai mano paithak ranani shalmari kha julai talni tham ji sha shalmari jara
1: paide he keta bukshung nai nai le na shebogo borok lang mani ko grok no bo kish mishe tam to project ni bishung te kisa bo cha chuk thai rok lang jang nai government of tripura ni bishung te IT specialist manager te accounts officer aboni book chachuk thai tongo kaichi rungmari sanjakha ba bcom hekaba bsc hekaba bca hekaba be btech oshakla jak rogo graduate ungnani nangnai umor khair jakha bisi bruchi ba খাজাক বসংলগ্নি বাগে হিংকে রায়দান রক্ষসাইন উমর বফলক জাগন হনাই সাকলা জাকা কইমুলাই রনানি নাংনাই অনলাইন নি বিশিংতই জুলাই তালনি সাচি দকনি বিশিংগ কলেটা নি বিশিংতই ন বরংনি আমজং মুং নাহার মানে শাল রক তাই থাই রক সাকলাই জাগন হনি বসা জাকা
0: অর ডিপার্টমেন্ট অফ All Tripura Service Liabilities eba ATSL ni bishinti ekaba bukhakti kaisa online ni bishinti khai koi blai rena ni koi jakha obo kai brui buk chachuk thai ni bagi shakla jakha kaisa angkha computer programmer oro kai ni buk chachuk thai tongo te umor rena ni angkha brui chi umor te omo haike Borok, Rungmari Tongna Nangnai, Obongkha Department Nkha College of Veterinary Sciences and Animal Husbandry. Te kaisa nkha, Maimui Songnai te attendant ekhaba obahaike chuba choklai nai, Borok bo, Briji Umor, te omahaike SDSC rogni bagai hinkai bishik ba khaiklai jaknai, te borok bo, or Department Nkha College of Veterinary Science te Animal Husbandry, তে অবহাইকে তে কেসা হোস্টেল নি হোস্টেল সুইপার এবা নক ফারনাই অর ববুকচা আজুক থাই কাইনাই তে উমরংখা ব্রেজি তে কেসাংখা সুইপার এবা অমহাইকে লামা রক ফারনাই অর বুকচা আজুক থাই কাইনাই তে বিনি উমর ব ব্রেজিং না নাঙ্গ অবজতন ডিপার্টমেন্ট অফ ভেটেরিনারি সায়েন্স তে অ্যানিমাল হাজবেন্ড্রি ও তেই পাই রানানি পাইথাক শালমারি অংখা জুলাই তালনি নই চি নই শালমারি নিসিমি আবো তিনি নিসিমি চেংজাগো তেই অবো আশক শালজরা রেজাক তং নাংনাই বরক নই চি নই শালমারি নি জুলাই তালনি শারিক নি দাম্বা তাম্মা জরা রেমানো তেই বরক নি ওয়েবসাইট অংখা https://sofed.tripura.government.in
1: PM Sri School Johar Navodaya Vidyalaya North Tripura Nibukhaktai Abongkha Kherangjuri Churaibari Ni Wakin interview Nibishinti Kishabuk Chachuk Thairok Shupung Jagana Sal Chaklai Rajakha Ajulai Talne Salchi Dok Pungni Damchini Shimi O interview Nahar Jagnai বিনি বাকে আচুক থাই দঙ্গ যোগা টিচার নি বাকে সাকলা জাকা পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন যোগা তে বিশিক নৈনি সামু খালাই যাক সাইমানজাক অংনানি নাংনাই হায় একেবারে এমএসসি ইন যোগা বিশিক লগিও বিশিক নৈনি সামু খালাই যাক বা সিজাক অংনানি নাংনাই হেকবা ডিপ্লোমা হেকে সার্টিফিকেট কোর্স খাইজাক আপনি লগি যোগাও বিশুবানী সামু খাইজাক অংনানি নাংনাই হেকবা এমপিএ যোগানো তৈনাই খাইজাক অংনানি নাংনাই তাই লগিও MPAD ni logio BPAD bo tongna ni nangnai তেকাইছে তঙ এ আই টিচার।

0: বিনি বাঙ্গাই রংমারি সানজাখা এমটেক হাইকাবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স তে ইনফরমেশন টেকনোলজিও হাইকাবা ডাটা সায়েন্স ব্যাচেলার ডিগ্রি বিই হাইকাবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স হাইকে ইনফরমেশন টেকনোলজিও তে আইটি কোয়ালিফিকেশন বিসিএ হাইকাবা বিএসসি কম্পিউটার সায়েন্স হেক আইটিও খাইজাকাঙ্গনানি নাংলাই তেকাইসে আচুক থাই দ ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার বিনি বাকি রংমারি সানজাকা ক্লাস টেন পাস সাকলাইজাক এবার গসিজাক বোর্ড নি আপনি লগি আইটিএস সার্টিফিকেট টংনানি নাংনাই হিনে সাজাকা তেই বিশিংনি সামুং খালাইমানি এক্সপিরিয়েন্স টংনানি নাংনাই বড় বড়নি বাকি উমর খাইরা জাখা বিশি বাচিনি বিশৃঙ্গ অংনানি নাংনাই জুলাই তালনি পুইলা সালনি বিশৃঙ্গ
1: তিনি নবটি বাণী বখাগি সাকলাই জাখা তিনি কিসা নখা চমই কবল যাক তংনাই তে হাইন হাই ওয়াতে বাক্সা চাকা ওয়াতে গবাং খে ওয়াইমান বাক্সা চাকা কিসা ওয়াইমান তে টংমারি টংনাই সাকানি টংমারি টংঘ থামচি ব্রী পয়েন্ট দশ ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি টংঘ নইচি স্নি পয়েন্ট নই ডিগ্রি সেলসিয়াস তে নবরাত্রি হকুনি শিবক মারিংখা সাকাও চুকু চি চার পার্সেন্ট তে খামাও স্নি চি চুকু পার্সেন্ট তে ওয়াতে ও মলনি ওয়াতে সুজাখা তাবুক নিয়ে জলাবো বা পয়েন্ট ব্রী মিলিমিটার তে হাইন হাই হজাক টংনানি বাকি সাকলাই জাখা বাক্সা আমচাই রগো গবাংকে ওয়াতে ওয়াইমানো তে অমাহাইকে সিপাহী জলা গুমতি সাউথ ডিস্ট্রিক রগো ফেরাঙ্কি ওয়াদি ওয়াইমানো হনি সাজাখা
0: চিনি ইয়াফাও জরা পাইরে রক অঙ্গি পাইরে রেখা বাজানা সকাং রেজা মুংতাং খানা লাইন তিনি খানা লাইনাই ঝর্ণা আরেংনি খরঙ্গ তিনি পান্ডাও নরক বাই টংমানি আং মনিকা
1: আং খাকচান্তি
0: ফাইদেহেকে ঝর্ণা আরেংনি খরঙ্গ খানা লাইনে তাবুর চামুং তাংশা

আসক্তরা ঝর্ণা আরেংনি খরঙ্গ রোজা মুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ংনি খরং পান্দা অরণ পাইখা যতন হাম ভাই।

0: খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি প্রকল্পে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা

কিষাণ গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ডও দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়ই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়েলিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পরমাণু চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলিতে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতি রাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরেনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরেনের শেখ ইশা অস্ত্রাগারের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। এছাড়া তিনি বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রককে বিদেশ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও সার মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এবং ইরান ও ওমানে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে যৌথভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। মন্ত্রী ডিরেক্টরেট জেনারেল অব শিপিংকে একটি রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি ভারতীয় নাবিকের অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আলবাহিয়া এবং এমটি মোমবাসার উপর হামলার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। ওই দুটি জাহাজের মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আলবাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। মোমবাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী সোনোয়াল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপর এক পোস্টে কাজা কালাস উল্লেখ করেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক বছর।

আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে 4 জনের মৃত্যু হলো আসামে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারের নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতোমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরেনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে নদিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলার উদ্বোধন করবেন। মেলাঘরের জগন্নাথবাড়ি প্রাঙ্গণে উল্টো রথ পর্যন্ত এই মেলা চলবে। এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শ্রী শ্রী জগন্নাথজী মন্দিরে প্রস্তুতি চলছে। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ নতুন সাজে সেজে উঠছে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ধর্মসভা, মেলা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দিরের মহারাজ জানান, প্রশাসনের নির্দেশিকা মেনেই এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে। ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির ও হরেকৃষ্ণ মন্দিরেও প্রস্তুতি চলছে। ট্রাফিক পুলিশ ইউনিটের উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে গতকাল গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরের উদ্বোধন করে পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, রাজ্যে যান দুর্ঘটনা কমেছে। দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে সরকারি ও বেসরকারি গাড়ি চালকদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন, শিবিরে 612 জন যান চালকের চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 200 জনকে লেন্স দেওয়া হয়েছে। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকও শিবিরে উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়া সার্কিট হাউসে গতকাল এই অভিযানের সূচনা করেন তিনি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এই অভিযানে জেলার 148টি উপস্বাস্থ্য কেন্দ্রে একটি করে স্বাস্থ্য শিবির ও 8টি ব্লকে 3টি করে স্বাস্থ্য শিবির করে 30 বছরের বেশি মানুষের রক্তচাপ, ডায়াবেটিস সহ অসংক্রামক রোগগুলি নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে গতকাল গোমতী জেলা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্সিং অফিসার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরে তিনি জানান, ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হাসপাতাল চত্বরে আরও একটি 100 শয্যাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই নির্মাণ কাজ শুরু হবে বলেও শ্রী গিত্তে জানান। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের অধীনে আয়োজিত এক ভার্চুয়াল কর্মশালায় গত 13 ও 14 জুলাই ছত্তিশগড়, পাঞ্জাব, অসম ও ত্রিপুরা সহ 7টি রাজ্যের প্রতিনিধিরা অংশ নেন, যার মূল উদ্দেশ্য ছিল নিজস্ব উৎসের রাজস্ব ওএসআর বৃদ্ধির মাধ্যমে পঞ্চায়েতগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান আরজিএসের আওতায় ন্যূনতম 50 লক্ষ টাকা ওএসআর যুক্ত গ্রাম পঞ্চায়েত এবং 1 কোটি টাকা ওএসআর যুক্ত ব্লক পঞ্চায়েতগুলোর কাছ থেকে লাভজনক প্রকল্পের প্রস্তাব চাওয়া হয়েছে, যা পিপিপি, সিএসআর, ব্যাংক ঋণ এবং নাবার্ড ও হুডকোর সহায়তায় বাস্তবায়িত হবে। কর্মশালায় সচিব বিবেক ভরদ্বাজ স্থানীয় সম্পদ ও উদ্ভাবনী ধারণার উপর জোর দেন। কেন্দ্রীয় সরকারের পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিভাগের কর্মসূচি রাষ্ট্রীয় লাইভস্টক মিশনের আর্থিক সহায়তায় 9 জেলাতেও

0: গবাদি প্রাণীদের জন্য উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। কৈলাসহরের জারুলতলি পঞ্চায়েতের কৃষক সুকুমার সিংহ আড়াইখানি জমিতে ঘাস চাষ করে লাভবান হয়েছেন। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা ডাক্তার তপন রায় জানান, সরকারি প্রকল্পে গো খাদ্য ঘাস উৎপাদনের জন্য জেলার কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরে গোমতী জেলা পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ শেষ হচ্ছে। গতকাল ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেছেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের। শিবিরে 65 জন সাংবাদিক অংশ নিয়েছেন। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে মধ্যপাড়া চলমান সংঘ এলাকায় নির্মীয়মান পুকুর প্রকল্পের কাজ গতকাল সরজমিনী পরিদর্শন করেছেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মেয়র জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। ত্রিপুরা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় লকার সুবিধা চালু হয়েছে। আধুনিক ব্যাংকিং পরিষেবাকে আরও শক্তিশালী ও গ্রাহক বান্ধব করে তুলতে এই উদ্যোগ বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। উদয়পুর ব্রহ্মাবাড়িতে গতকাল এই পরিষেবার সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। ফুটবল বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। আগামী রবিবার ফাইনালে স্পেন খেলবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সঙ্গে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টা বৃষ্টিপাত 5.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আকাশবাণী আগরতলা।
2: এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: PLI আছে তো?
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন PLI পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপর্ণাদেব বর্মা তাকলাই বিশি হাকতর গনাঙ্গই কার্গিল কপ্লাই সাল পালেমানি বখাগো মিয়া কাশুমং মন্ত্রী রাজনাথ সিং দিল্লি কতালনি বসং চবা মৈতু খর নেসিমি লাদাখ নিদ্রাস তংমানি কার্গিল চবা মৈতু খর জরা নখা সালচি থামনি শৌর্য বিজয় যাত্রানু চেঙ্গে রেখা আবো কাইসা মোটর সাইকেল অভিযান কার্গিল চবা ভারতনি সেঙ্ক্রাক রকনি খা কথাং শাক বে দগলাংমানো বরম ইয়াফানা নাহারৈ অসামংবতাং অসামংবতাংনি ওয়ানসক মংবুবা কংখা এক রাইট এক দেশ এক সেলিউট ভারত হাকতরনি হায়ুং বেরেমনি রি চুম ভুনুক মং ভারত টেক্স নই সাই নই চিদক মিয়া দিল্লি কতালনি ভারত মন্ডপম চেংজাখা কেন্দ্রনি রি চুম মন্ত্রী গিরিরাজ সিং নখা সালব্রী রমৈ সংসারজাক ও পান্ডানো চেঙ্গে রেখা বর্ষাকা ভারত টেক্স মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী কাইসা ইমাং আবতাবু কাইসা হায়ুং বেরেমনি সংসামং উঙ্গই বাজাখা বিশি ব্রুম ব্রুম ভুনুক নাই পাই নাই ফাল নাইতে নাই নাই রকনি বাংমারি বাংমানি নুকজাগো বতৈ বর্ষাকা তাকলাই বিশি কাইসারা থামচি হাকতরনি খরক দক চি সাইনি গবাং পাইনাইতে নাইনাইরক অ তেরো মানজাগানো খনা রথ যাত্রা আবনর গৈ মেলাগর সংসারজাক নখা সালচিনি লাইবুমা গনাং রথ মানিকন তিনি চেঙ্গে রেওয়ানু মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাই সাই তংথানো চাজাক নাইরক মেলাগর জগন্নাথ বাড়ি নখলাও সংসারজাক বানিকতে তেরো মানজাগানো ইয়াঙ্গ রথযাত্রানো কিতিংগৈ আগরতলানি শ্রী শ্রী জগন্নাথ জিউ মান্ডপব যুগালিমুং চেংজাখা মতাই জগন্নাথ বলভদ্র তেই সুভদ্রানী রথ কতাল খাই চিঠি উইটি সাজাখা নখা সালবা রত্ন কিতিংগৈ আরো বানিক সংসারজাক তঙ্গানো ডপনি মহারাজ সাকা নাইকল ফাঙনি দাগিমুং ন মানিবই তাকলাই বিশি রথযাত্রা পালাইনা যুগালিমুং নাহার জাখা আবনো কারিব অ রতেনর গৈ ইস্কন মান্ডপ তেই হরে কৃষ্ণ মান্ডপব যুগালিমুং চেংজাখা রথযাত্রানোর গৈ নাংমানি ইয়াপ্রি রমখা হাস্তে চেং ফেরাং নাইখ্রাই নাইখ্রাইনি দাগিফাং বিশ্বজিৎ বসু থলমুং কাইসাব রথযাত্রাব মানজাক নাই রকনি মূংসা দেরামুং পাটিয়াতৈ ইয়াপ্রি রমনানি বাগৈ ক্রংজাক অফিসার রকনো দাগিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া উদয়পুরনি রাজশ্রী হল সংস্থা।

0: จากปานดาวคอกจุกุจิถามเรือจากรังในบอกกบังกิชาเสกต่างบตังโนแจงเกยเตยฮอลองท่องไก่ค่ะอาบโนการีโบมุขมนตรีนิรามอยอาริกโยชามงบตังในฟิลในเบียร์มอแจงเกยดิค่ะอาบนิโลกีสต็อปไดเดียชามงบตังโบแจงเกยดิค่ะมนตรียกระโบบาร์ชวลเตยอุดอยปูร์อังกฤษมีเดียมเรืองนกบอกินีนิเบดิตาเรืองนกเตยรอมเอชเรืองนกในซินเทติกฟุตบอลทัฟอุดอยปูร์เอสดีเอ็มต่างนกคอมเพล็กซ์นี้ไทฟ์3นกนโบแจงเกยดิค่ะอาบโนการีโบอุดอยปูร์ฮังกอร์ชาคำนกในกตาลนกดักบังลูLama Polokma Gumoti Hankor Tang Naikune Katal Nokte Kakrabon Kuchuk Rung Nokni Synthetic Turf Football Thangkholano Holong Thong Kaikha Rukamung Naikung Te Traffic Police Ni Kathajak Zeton Bai Hastewo Lahar Patimung Holi Holi Kahani Shaka Rukamung Montri Shushanto Chowdhury Mia Agortolani Progabobono Lahar Naimathang Hojakmung Seminaro Koknarakthani Bosaka Semani Shalai Taklai Rawo Chitham Lahar Patimung Holika PM Rahat Tangbutang Nibishing Lahar Deramungo Klaijak Rokno Shakham Nogo Tunui Rima Bai Rukamung Naikung Nebukakte Kokne Chiba Shai Rangni Shokat Bo Yafarzaki Tongohuni No Shaka Bo Loi Klaimंगो हास्ते पुलिस नि आईजीपी मोनसागी परशाका थांगनाय बिशिक थामो हास्तेबो काइसिस नि शाइशिक ड्राइविंग लाइसेंस का सुजाखाते कबांगमा लाइसेंस जराखिसानि बागै मथाक तनि जाखा त्रिपुरा को ऑपरेटिव अर्बन बैंक लिमिटेड नि उदयपुर बेदेगो लकार शेप चल खलाइजाखा गताल बैंकिंग शेप नतेबो रागरनाते शेप नहानाय रक्न शेप काहामरनावो अचेतन हनै शाखा बैंक नि आदंग उदयपुर ब्रह्म बारीबो मिया अ शेपनो चेंगे रेखा गुमती हांकर परिषद नि कास्को अकरा देबल देवराय উলনৈবেরেমো শালগ্রা হাংকর বেরেমনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চেঙ্গেই রেখা শালগ্রা পরিষদ নি কাসকুয়াকরা দীপক দত্ত মিলোনিয়ার সার্কিট হাউস মিয়া ও সামংবতাংনো চেঙ্গেই রেজাখা শাখামদা গিফাং অকরা শাখা ও সামংবতাংগো হাংকরনি কাইসারা ব্রিজিচার ইয়াকরু শাখাম কেন্দ্র ও কাইসা খলাই শাখাম শিবির তে কাইচার ব্লক কাইথাম খলাই শাখাম শিবির সংসা জাগানে তাবু খায়ুংকা ফুটবল নি ককতুমা ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমিফাইনেলো স্পেন ফ্রান্স নো নই বুকসা গোল নি ফেরবাই মেচে নই ফাইনেলো কাশাকা বসকাং ককতি শালো স্পেন থঙ্গানো আর্জেন্টিনা বাই ইংল্যান্ড মেচো কপলাই এংনাই বদল বাই ফ্রান্স থঙ্গানো উলথাম থায়ো কপলাই চংজাক নাই মেচো তাবুক নবার দিবানি ককতুমা আগরতলা নবার দিবার নাইকুং নে বখাকতে সাজাকা তিনি দিবর জরা নখামনাকজাক তঙ্গানো কিচাতে বুংখর খরকে ওয়াতে ওয়াউইমান হনেই হজাকমং রজাখা তিনি শালনি শাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াস নে গানাগিনি তঙ্গানো আগরতলা তিনি আইচুকনি খামানি তুংমারি তংমানি 27.2 ডিগ্রি সেলসিয়াস থাংনাই দাম 24 ওয়াতে ওয়ামানি মারি অঙ্কা 12.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরা তৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো সঞ্জা দামস নিতাময় সতি ব্রৈচি বাবো
1: আকাশবাণী আগরতলা।

0: সবাইকে এই মিষ্টি সকালবেলার অনেকটা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নিতাই,
1: আমি চন্দ্রিমা। বন্ধুরা, আজ 15ই জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিশ্ব যুব দক্ষতা দিবস। আচ্ছা, আমরা প্রায়ই একটা কথা শুনি না, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু একটু ভেবে দেখুন তো, শুধু কি বয়স বাড়লেই বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব? হয়তো না। আজকের দ্রুত বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে তরুণদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো দক্ষতা বা স্কিল। বন্ধুরা, 2014 সালে জাতিসংঘ

সংঘ এই দিনটির সূচনা করে। এর মূল উদ্দেশ্য হলো আমাদের তরুণ সমাজকে কেবল পুঁথিগত বিদ্যায় আটকে না রেখে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা। আজ তথ্য প্রযুক্তির যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ, দিন দিন কাজের ধরন বদলে যাচ্ছে। এখন আর শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি বা ক্যারিয়ার গড়া মোটেও সম্ভব নয়। আমাদের দরকার কারিগরি শিক্ষা, দরকার কোডিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, মেকানিক্স কিংবা যে কোনো ধরনের বাস্তবমুখী কাজ জানা। দক্ষতা মানুষকে অন্যের ওপর নির্ভরশীল না করে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, একজন উদ্যোক্তা হতে শেখায়। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা নিজেরা নতুন কিছু শিখব, নিজেদের দক্ষ করে তুলব এবং অন্য তরুণদেরও দক্ষ হতে উৎসাহিত করব। মনে রাখবেন, আপনার ভেতরের দক্ষতাই কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ। আজকের এই বিশ্ব যুব দক্ষতা দিবসে পৃথিবীর সকল তরুণ ও যুব সমাজকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দক্ষ হন, আত্মবিশ্বাসী হন এবং দেশকে এগিয়ে নিয়ে চলুন।

0: এবারে ইতিহাসের পাতায় আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ সেদিকে নজর দেওয়া যাক। 1820 সালের আজকের দিনটিতেই বাংলা সাহিত্যের প্রখ্যাত প্রবন্ধকার অক্ষয় কুমার দত্ত জন্মগ্রহণ করেন। প্রখ্যাত লেখিকা শরৎ কুমারী চৌধুরানী 1861 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতরত্ন কুমারস্বামী কামরাজ নাদার 1903 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও 1925 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার।
1: 1799 সালে নীল নদের বদ্বীপে রোজেটা স্টোন আবিষ্কৃত হয়। কি এই স্টোন? এই আবিষ্কার প্রাচীন মিশরের চিত্রলিপির রহস্য উন্মোচন করেছিল। 1916 সালে উইলিয়াম বোয়িং আনুষ্ঠানিকভাবে তাঁর বিমান সংস্থা প্রতিষ্ঠা করেন, যা বিমান চালনার ইতিহাসে একটি মাইলফলক বলা যায়। 2006 টুইটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার 15 জুলাই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। মূলত টুইটার নামে পরিচিত এই প্ল্যাটফর্মে 140 অক্ষরের বার্তা পাঠানো যেত। এটি অনলাইন যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক মাধ্যম হয়ে উঠেছিল। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ বিশেষ ব্যক্তির জন্মদিন, সেই সঙ্গে আপনাদের জন্য আজকের দিনটি যাদের বিশেষ তাদের জন্য রইল অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
0: এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যাক। আজকে প্রথম চিঠিটি লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন।

0: পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় বন্ধু, চৌঠা জুলাই আমরা পেরিয়ে এলাম ভারতীয় যুব সমাজের প্রতিনিধি স্বামী বিবেকানন্দের মহা তিরোধান দিবস। স্বামীজি যুব শক্তির উত্থান চেয়েছিলেন। ভারতের অগ্রপথিক স্বামী বিবেকানন্দ সম্পূর্ণরূপে যুব ক্ষমতা ও তাঁদের ক্ষমতার উপর নির্ভরশীল ছিলেন। তাই তো তিনি বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। মহান দার্শনিক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন আজও যুব সমাজকে নতুন উদ্যম যোগায়। যুব সমাজই তো সমাজের মেরুদণ্ড স্বরূপ, তাই সর্বাগ্রে মেরুদণ্ডকে সুগঠিত ও সুনিপুণ দক্ষ তো হতেই হবে। অমিত শক্তির অধিকারী তিনটি গুণ একত্রে চাই, যথা পবিত্রতা, উদ্যম আর অধ্যাবসায়। তিনি বলেছিলেন, চালাকিড়ি দ্বারা কোনো মহৎ কর্ম হয় না, মানুষের মতো মানুষ হতে হবে। অন্ধকার দূরীভূত হয় একটা দ্বীপ যদি জ্বলে ওঠে, আর সেই শিখার স্পর্শে আরও আরও অসংখ্য দ্বীপ প্রদীপ্ত হয়। তরুণ তরুণীদের অর্থাৎ এক কথায় যুবকদের দক্ষ হতে হবে, তাদের সত্যবাদী সৎ মানুষ হতে হবে, ফলের আশা ত্যাগ করে কর্ম করতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে, সন্দেহ করা, গর্ব করা, হিংসা করা ছাড়তে হবে। সমগ্র যুবক সমাজ যদি একত্রে আগুয়ান হয়ে হাত বাড়ায়, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, পরের সেবায় আত্মনিয়োগ করে, তবে সেই সমাজ হবে শক্তিশালী, যেখানে থাকবে না কোনো লড়াই নয় সহযোগিতা, ধ্বংস নয় সমন্বয়, মতান্তর নয় ঐক্যতান, এবং শান্তি শান্তি শান্তি। ধন্যবাদান্তে সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর 1, জেলা পশ্চিম বর্ধমান।
1: পরের চিঠিটি লিখছেন বন্ধু হিরণময়ী শাহ, সেবায়তন, ঝাড়গ্রাম থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনেরই দূত। সত্যি, যৌবন মানে দুরন্ত চঞ্চলতা, অসীম সাহস, অনন্ত সম্ভাবনা, তীব্র কৌতূহল, বাধা বন্ধহীন ইচ্ছা। ছোট্ট প্রদীপে যেমন আলো পাওয়া যায়, আবার মুহূর্তের অসাবধানতায় সব কিছু পুড়ে খাঁক হয়ে যায়। যৌবন তেমনি অফুরন্ত শক্তিতে ভরপুর, সৃষ্টিশীল ও ধ্বংসাত্মক উভয় দিক অত্যন্ত প্রখর। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তা বিকশিত হয়। ছোট থেকে নৈতিক, সুশৃঙ্খল ও আদর্শ পরিবেশে বেড়ে ওঠা যৌবন সভ্য, ভদ্র ও গঠনমূলক মানসিকতার অধিকারী হয়, আর রুক্ষ অসহিষ্ণুতার মধ্যে যে বড় হয়, ধীরে ধীরে তার মধ্যে হিংস্র ও ধ্বংসাত্মক দিকে ফুটে উঠতে থাকে। যৌবন মৃত্যুকে ভয় করে না, যে কোনো বিপজ্জনক কাজে এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই ইতিহাসে দেখেছি অত্যাচারী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অসংখ্য তরুণ তরুণী অবলীলায় নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তুচ্ছ করে সশস্ত্র লড়াইয়ে জীবন দিয়েছে, জীবন নিয়েছে। আজ আমরা এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। শিক্ষিত বেকারের সংখ্যা বিপুল হারে বাড়ছে, ফলে সহজেই দিশাহীন যৌবন নেশা, ভাঙ ও অপরাধমূলক কাজে জড়িয়ে এক ধ্বংসের খেলায় মেতে উঠেছে। এই সুযোগে অপরাধ জগতের মাফিয়া ও নেতারা তাদের কাজ দেওয়ার নামে অপরাধ জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছেন। সঠিক পথ দেখানোর পথপ্রদর্শকের আজ বড়ই দরকার। যোগ্যতা অনুযায়ী যথাযথ

0: কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে যুবশক্তি তার কর্মদক্ষতা দেখানোর সুযোগ পাবে। ধন্যবাদ আন্তে, হিরণময়ী সাউ, সেবায়তন, ঝাড়গ্রাম।
1: এবারে চিঠিটি পাঠিয়েছেন অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম থেকে। মনের জানালা অভিজ্ঞাপন, জুলাই মাসে তোমার প্রথম যুব বিষয় যুব দক্ষতা, সত্যি খুব সুন্দর সময় উপযোগী বিষয়। বর্তমানে আমরা যুবকদের অনেক দক্ষতার সঙ্গে কাজ করতে দেখি, এই যুবকরা তো দেশে দশের ভবিষ্যৎ। সমাজের বিভিন্ন কাজে তারা নিজেদের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ে। বিভিন্ন জায়গায় আমরা দেখি স্বেচ্ছাসেবক হিসেবে এই যুবকদের, কোথাও বন্যা হয়েছে সেখানে তারা অসহায় মানুষগুলোকে উদ্ধার করার কাজে জান প্রাণ লাগিয়ে দেয়। আবার কোনো বয়স্ক মানুষেরা ছেলে মেয়ে থাকার শর্তেও একা একা থাকেন, তাদের ঔষধপত্র আনা, দোকান বাজার করা, এসব কাজ করতে। আমাদের কেউই এই যুবকদের উৎসাহিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, শুধু তাই নয়, আজ খেলাধুলা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সব কিছুতেই তারা পারদর্শী। আবার এই যুবকরা দেখে নিজের পকেট মানি বাঁচিয়ে দরিদ্র অন্ন বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ায়। বর্তমানে আমাদের সরকারও নানাভাবে মেধাবী যুবকদের পাশে দাঁড়াচ্ছেন। তারা নিজের যোগ্যতায় অনেক বাধা বিপত্তি কাটিয়ে, বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। এটি অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম।

0: এরপরে চিঠিটি বন্ধু লিখছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো এমন এক শক্তিকে নিয়ে যে শক্তি একটি জাতির বর্তমানকে গতিশীল করে এবং ভবিষ্যৎকে আলোকিত করে। সেই শক্তির নাম যুব সমাজ। আর এই শক্তিকে সফলতার শিখরে পৌঁছে দেয় যুব দক্ষতা। আজকের বিশ্বে শুধু শিক্ষাগত সনদ নয়, প্রয়োজন বাস্তব দক্ষতার। কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, দলগত কাজ এবং ডিজিটাল প্রযুক্তিতে পারদর্শিতা, এসবই একজন তরুণকে আত্মবিশ্বাসী ও কর্মদক্ষ নাগরিকে পরিণত করে। পাশাপাশি সততা, মানবিকতা, সৃজনশীলতা এবং দায়িত্ববোধ একজন যুবকের প্রকৃত পরিচয় গড়ে তোলে। দক্ষ যুবকরাই নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য সুযোগ তৈরি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেয়। তাই আমাদের উচিত প্রশিক্ষণ গ্রহণ, নতুন প্রযুক্তি শেখা, বই পড়া, স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়েও আরও উন্নত করার চেষ্টা করা। মনে রাখতে হবে, আজকের দক্ষ যুবকই আগামী দিনের সফল নেতা, উদ্ভাবক ও জাতি গঠনের কারিগর। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক দেশ গড়ে তুলব। শহীদুল ইসলাম, শীতলকুচি, কুচবিহার।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীবাজার সোনামুখী মাকুড়া থেকে। প্রভাত সখা, প্রিয় অভিজ্ঞাপন। মানব জীবনের চারটি পর্যায়, যথাক্রমে বাল্য, কৈশোর, যৌবন এবং বার্ধক্য। কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী সময় ভারতীয় নিয়মে 18 বছর থেকে 35 বছরের বয়সকে বলা হয় যুবকাল। যুগ যুগান্তে সাহিত্যে যুবকালের জয়গান রয়েছে। নির্দিষ্ট সময়ে কর্মকুশলতার জ্ঞান ও প্রকৌশলে তৎপরতার সঙ্গে নিখুঁতভাবে যে কোনো কাজ সম্পন্ন করাকে বলে দক্ষতা। সাধারণভাবে

0: দক্ষতাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা। ব্যক্তি নিজে যোগ্যতায় অনুশীলনের মাধ্যমে এই গুণ অর্জন করেন। দ্বিতীয়ত ব্যবহার ও চারিত্রিক দক্ষতা। আপনজনের প্রতি ব্যবহার ও নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যতায় পর্যায়ে যুব, কাল ও শারীরিক ক্ষমতায় বলবান, পূর্ণ, কর্মক্ষম দক্ষতা থাকে বেশি। জীবনী শক্তিতে ভরপুর, ভয় ডরহীন, কোনো বাধাই অভীষ্ট লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করতে পারে না। যুব দক্ষতাই পারে দেশের সামগ্রিক উন্নতি করতে। অনন্তকাল হতেই যুব দক্ষতাকে দেশ ও মাতৃকার কাজে লাগানো হয়েছে এবং হয়ে আসছে। প্রমাণ দেশের যুব শক্তিকে প্রতিরক্ষা ও দেশ রক্ষায় সৈনিক হিসেবে ব্যবহার। যুব দক্ষতার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি, যদি তুমি নিজেকে দুর্বল করো দুর্বল হবে, আবার যদি শক্তিশালী ভাবো শক্তিশালী হবে। যুব দক্ষতা দেশে নতুন সূর্যোদয় ঘটাতে সক্ষম। নমস্কার আন্তে। সোমনাথ দাস, রানীরবাজার, সোনামুখী, বাঁকুড়া।
1: মন কি বাত হ্যা জন জন কি, সভি কি কুছ অপনি সি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
2: লিখছি তোমায় পর্ব শেষ করলাম। এবারে এই পর্ব থেকে বেরিয়ে আমরা স্বাস্থ্য সম্পর্কে দু এক কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই যে বর্ষাকালে রয়েছি আমরা, চারদিকে তো কোথাও কোথাও বেশ বন্যা হয়ে গেল, অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে এই বন্যা কবলিত এলাকায়। এর পরবর্তী যে পরিস্থিতি হয়ে দাঁড়ায় তার জন্য আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় শারীরিকভাবে। বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা, ঘাম এবং বৃষ্টির জলের কারণে ত্বকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন, যেমন আমরা যেটাকে বলি দাঁত, হাজা, রিংওয়ার্ম, এগুলো হওয়ার প্রবণতা কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়। তার কারণগুলো হচ্ছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সহজে শুকায় না, যা ফাঙ্গাস ছড়ানোর আদর্শ পরিবেশ তৈরি করে। এছাড়া বৃষ্টির জলে ভেজার পর দীর্ঘক্ষণ সেই পোশাক বা জুতো মোজা পরে থাকাটা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এই ফাঙ্গাস ইনফেকশন তৈরি করার ক্ষেত্রে। এছাড়া ঘাম জমে থাকা, যেমন শরীরের ভাঁজযুক্ত অংশ, যেমন বগল, কুচকি বা পায়ের আঙুলের ফাঁকে ঘাম ও ময়লা জমে সংক্রমণ ছড়ায়। আর ব্যক্তিগত জিনিস কিন্তু একদমই শেয়ার করবেন না, যেমন তোয়ালে, রুমাল বা পোশাক, এই সমস্ত কিন্তু একজন থেকে আরেকজনের রোগ দ্রুত ছড়াতে সাহায্য করে। সুতরাং আমাদের যেটা করতে হবে, ত্বককে শুকনো রাখতে হবে, সুতির ঢিলে ঢালা পোশাক পরবেন, ভেজা পোশাক দ্রুত পাল্টে ফেলবেন, আর ঘরোয়া যে পদ্ধতি সেই অনুযায়ী বলা যায় নিম পাতা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ইনফেকশন কমাতে সাহায্য করে। জলে নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করুন। আর টক দই খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন, তার কারণ হচ্ছে এটি শরীরে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রেখে ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে। এই ছিল স্বাস্থ্য সম্পর্কে দু এক কথা।
0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে এক বার্তায় জানানো হয়েছে, ভারত সরকার কর্তৃক গৃহীত জনগণনা ভুক্তির এবং জনগণনা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শীঘ্রই শুরু হতে চলেছে। এর আগে একটি 15 দিনের বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে, যেখানে জনসাধারণ নিজেই অনলাইনে

0: নিজেদের তথ্য পূরণ করতে পারবেন। আর এক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে স্বগণনা শুরু হবে 17 থেকে 31 জুলাই পর্যন্ত, সেটা চলবে। আর গৃহভিত্তিক তালিকা চলবে 1 থেকে 31 আগস্ট পর্যন্ত। আরও একটি তথ্য, সিপাহীজলা জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলাঘরে রথযাত্রা উৎসব আজ থেকে শুরু হবে। মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের পক্ষ থেকে জনগণের নিরাপত্তায় দুর্গা চমুনি থেকে প্রগতি রোডের পেছনের দিকে কাটাখালের বাঁধের উপর দিয়ে চলাচল না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে উল্লেখিত বাঁধের এলাকায় জল জমে এবং বৃষ্টিপাত সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই জায়গা দিয়ে চলাচল না করতে জনগণের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে।
1: এবারে সময় বলছে, কাজের খবর জানিয়ে দেব। ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটালিয়নে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 65 বছর, মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2টি কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেইল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফায়ার ব্রিগেড চৌমুনি, আগরতলা 799001 কার্যালয়ে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই শুনলেন একটি কাজের খবর। আরও একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দিই। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ও শূন্যপদ, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ 14টি, আদার্স 6টি, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য 2টি এবং 6টি পদ সংখ্যা পরিবর্তনশীল বটে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স, কম্পিউটারে টাইপিং স্পিড 40 WPM, বয়সসীমা 10/8/2026 অনুযায়ী সাধারণের জন্য 18 থেকে 40 বছর, তপশিলি জাতি উপজাতিদের জন্য 18 থেকে 45 বছর। আবেদন ফি সাধারণের জন্য 500 টাকা, তপশিলি জাতি উপজাতিদের জন্য 250 টাকা। গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে, আবেদন শুরু হয়ে গেছে 10 জুলাই থেকে, কিন্তু শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। শুনলেন কিছু কাজের খবর।
0: এবারে আজকের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানিয়ে দিই। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 27.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 98% এবং সর্বনিম্ন 79%। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

0: গতকাল থেকে আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ 5.4 মিলিমিটার। এছাড়াও আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস।
1: তাহলে বন্ধুরা, আজকের সময় বলছি আমরা অভিজ্ঞাপন থেকে বিদায় নেব। আর আপনাদের যেতে যেতে বলা, বর্ষাকাল চলছে, বৃষ্টিও প্রচুর প্রচুর হচ্ছে। সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
0: আমি নিতাই।

0: তাহলে বন্ধুরা আজকের সময় বলছি আমরা অভিজ্ঞাপন থেকে বিদায় নেব। আর আপনাদের যেতে যেতে বলা, বর্ষাকাল চলছে, বৃষ্টিও প্রচুর প্রচুর হচ্ছে, সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি নিতাই।

এই যে হঠাৎ ঝুম বৃষ্টি, আবার কিছুক্ষণ পরেই রোদের তেজ, আবহাওয়াটাও যেন আজকাল ঠিক করতে পারছে না কখন কোন মোডে থাকবে। এমন একটা সকালে কেউ হয়তো এখন বারান্দায় বসে গরম চায়ে চুমুক দিচ্ছ, কেউ আবার কফির মগ হাতে দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছ। আর এই সুন্দর সকালের সঙ্গী হতে আমরা চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ, শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, আর তোমাদের সঙ্গে আজকের যুববাণীর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আর জে রাতুল। তবে আজকের শুরুতেই শুনবো একটি শ্রুতি নাটক। লন্ডনের ওয়েস্টমিনস্টারের ওই চার দেওয়ালের ভেতর স্পিকারের কণ্ঠে উচ্চারিত হওয়া ওই দি বিল ইজ পাস্ট নিছক কোনো আইনি সিলমোহর ছিল না, ওটা ছিল 200 বছরের জমাট বাঁধা অন্ধকার চিরে বেরিয়ে আসা এক নতুন ভোরের প্রথম স্পন্দন। পরাধীনতার যে শৃঙ্খল সেদিন ছিন্ন হয়েছিল তা কোনো দয়া বা অনুকম্পার দান ছিল না। আজ আমরা এই স্বাধীন দেশের যে মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিচ্ছি তার প্রতিটি অণুতে মিশে আছে অগুণতি স্বাধীনতা সংগ্রামীর তপ্ত রক্ত আর আত্মবলিদান। আজ ভারতের স্বাধীনতা বিল পাশের এই ঐতিহাসিক দিনে সেই অকুতোভয় বীর সেনানীদের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে আমাদের শতকোটি প্রণাম। তাদের স্মরণ করে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে নিবেদিত আমাদের আজকের এই বিশেষ শ্রুতি নাটক 7:40 সূর্যোদয়। রচনা অনিকপতি রায়, নির্দেশনা শুভেন্দু বিকাশ বাগ, আবহ অনিকপতি, চরিত্রায়ন সপ্তদ্বীপ, দেবরপিত, শেষাদ্রি, মানালি ও অনিকপতি। তো শুরু হচ্ছে শ্রুতি নাটক 7:40 সূর্যোদয়।

অসম্ভব, দিস ইজ অ্যাবসলিউট ম্যাডনেস রিচার্ড। এই বিল আমি কিছুতেই পাশ হতে দেব না। ব্রিটিশ সাম্রাজ্যের মুকুট আজ কয়েকটা ধুতি পরা অশিক্ষিত ভারতীয়ের পায়ের কাছে ছুঁড়ে ফেলবেন আপনারা?

0: কলা নামান আর্থার, এটা পার্লামেন্ট, এটা আপনার ড্রয়িং রুম নয়। আর মুকুট, কোন মুকুটের কথা বলছে? যে মুকুটে মরচে ধরে গেছে? বাস্তবটা দেখার চেষ্টা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছে, আমাদের রাজকোষ শূন্য, অর্থনীতি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে।
1: তাই বলে বিনা যুদ্ধে আত্মসমর্পণ? আমরা সারেন্ডার করব? ইন্ডিয়া ইজ আওয়ার্স। আমরা ওদের সভ্যতা শিখিয়েছি।
2: সভ্যতা? লর্ড আর্থার, দয়া করে ওই শব্দটা উচ্চারণ করবেন না। গত বছর 43-এর মন্বন্তরে বাংলার রাস্তায় যখন 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে কুকুরের মতো মরেছে, তখন আপনাদের ওই সভ্যতা কোথায় ছিল? চার্চিল সাহেব তো ভারতের জন্য এক ছটাক চালও বরাদ্দ করেননি।
1: এলিনর, আপনি একজন ব্রিটিশ
2: হয়ে... আমি একজন ব্রিটিশ হয়েই বলছি, উই আর ফিনিশড। আমাদের সেনাবাহিনী আজ আর আমাদের হুকুম শোনে না আর্থার। গত বছরের রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ ভুলে গেলেন? বোম্বের রাস্তায় আমাদের নৌবাহিনীর দিকে কামান দেগেছিল আমাদেরই তৈরি করা ভারতীয় নৌসেনারা। আপনারা কি অন্ধ?
3: ঠিকই বলেছেন ম্যাডাম এলিনর, শুধু নৌবিদ্রোহ নয়, চোখ খুলে লাল কেল্লার দিকে তাকান লর্ড আর্থার। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বিচার যখন শুরু হলো, তখন কি দেখেছিলেন? সারা ভারতবর্ষ এক হয়ে গড়তে উঠেছিল। ওই গর্জন আপনাদের সিংহাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। আপনারা আজ পালাচ্ছেন আর্থার, আপনারা আজ পালাচ্ছেন, কারণ না পালিয়ে
1: আপনাদের ওই ভিখিরির দেশটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
4: ভেঙে পড়বে? আর সে বিষয়টা কি ঢুকিয়েছিল লর্ড আর্থার? 200 বছর ধরে ডিভাইড এন্ড রুল নীতিতে আপনারা আমাদের ভাই ভাই যে রক্তের নদী বইয়ে দিয়েছেন, তার হিসেব কে দেবে? আপনি চুপ করুন। আমার নাম কল্যাণী। বাংলার মাটিতে এক সময় রিভলভার হাতে আপনাদের পুলিশ কর্তাদের বুকে তাক করেছিলাম। আজ হাউস অফ কমন্সে দাঁড়িয়ে আমি আপনাদের চোখে চোখ রেখে বলছি, আপনাদের অহংকারের দিন শেষ। জালিবানওয়ালাবাগের ওই রক্তের দাগ আপনারা মুছতে পারেননি। ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং যে ফাঁসির দড়ি আপনারা ওদের গলায় পরিয়েছিলেন, আজ সেই দড়ি ব্রিটিশ সাম্রাজ্যের গলায় ফাঁস হয়ে চেপে বসেছে।
0: মিসেস কল্যাণী, আপনার ক্ষোভ আমি বুঝি। লর্ড আর্থার হয়তো মানতে চাইছেন না, কিন্তু আমি জানি আমরা হেরে গেছি। আজ আমরা শুধু ক্ষমতা হস্তান্তর করছি না, আমরা নিজেদের প্রাণ বাঁচিয়ে ভারত ছাড়ছি। উই হ্যাভ লস্ট দ্য মরাল রাইট টু রুল।
3: স্যার রিচার্ড, আপনারা ক্ষমতা হস্তান্তর করছেন এক খণ্ডিত ভারতের হাতে। দেশভাগের যে রক্তাক্ত দলিল আপনারা আজ পাশ করতে চলেছেন, ইতিহাস তার জন্য আপনাকে কোনো দিন ক্ষমা করবে না। লক্ষ লক্ষ মানুষ আজ ভিটে মাটি হারাচ্ছে। এই স্বাধীনতার দাম আমরা রক্ত দিয়ে চোকাচ্ছি।
2: আমি জানি সত্যেন্দ্রবাবু, কিন্তু এই অন্ধকারের পর একটা সকাল তো আসবে। আজ অন্তত এই পরাধীনতার শৃঙ্খল চিরকালের মতো ছিন্ন হোক।
0: ডিভিশন বেল বাজছে, বিলের তৃতীয় ও চূড়ান্ত পাঠ এখন শুরু হবে। চলুন আর্থার, ভোটাভুটি শুরু হতে চলেছে। ইতিহাসে নিজেদের পরাজয়ের দলিল সই করে আসি।
5: আমি নোতে ভোট দেব রিচার্ড। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের বিরোধিতা করব।
0: আপনার একটা নো ভোট আজ ইতিহাসের চাকাকে ঘোরাতে পারবে না। গুড লাক সত্যেন্দ্র, গুড লাক ইন্ডিয়া। চলুন এলিনার।
4: সত্যেন, ওরা ভেতরে গেল। আমার শ্বাস আটকে আসছে। এত এত বছরের লড়াই, এত রক্ত।
3: শান্ত হও কল্যাণী, শান্ত হও। চোখ বন্ধ করো, মাস্টারদের মুখটা মনে করো।

রাস্তার তার মুখটা মনে করো, ওদের আমার সেই হাসিটা মনে করো। শান্ত হ, শান্ত হ বাবু, ওরা ওরা আজ আমাদের পাশেই দাঁড়িয়ে আছে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সেই হাসি?

0: Order, order. The question is that the Indian Independence Bill be now read a third time. As many as are of that opinion, say aye.
1: Aye.
0: As many as are of the contrary opinion, say no.
2: No.
0: I think the ayes have it. The ayes have it. The bill is passed.
3: Shottin, Shottin, amra shadhin, Bharat shadhin. Shikol chhere geche Shottin.
4: Ha, Kollani. Ha. 200 bochorer andhokar aaj kete gelo. আজ ভারতবর্ষ স্বাধীন। ওই দেখো, ওই দেখো, বাংলার আকাশ থেকে পাঞ্জাবের মাটি পর্যন্ত আজ আজ রক্তিম সূর্য উঠেছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন করলামই, আমরা স্বাধীন।

সত্যি সত্যি শুনতে শুনতে যেন গায়ে কাঁটা দিয়ে উঠল, তাই না? স্বাধীনতা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের ত্যাগ, সাহস আর আত্মবলিদান। সেই সব বীর শহীদদের প্রতি আবারও জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা।

বন্ধুরা, অতীত আমাদের গর্ব করতে শেখায়, আর ভবিষ্যৎ আমাদের নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করে। তাই এবার আসি আজকের প্রথম বিষয়, বিশ্ব যুব দক্ষতা দিবস। প্রতি বছর 15ই জুলাই বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য হল যুব সমাজকে নতুন নতুন দক্ষতা শেখার জন্য উৎসাহিত করা। কারণ শুধু পড়াশোনাই নয়, জীবনে এগিয়ে যেতে এবং নিজের স্বপ্ন পূরণ করতে দক্ষতারও অনেক বড় ভূমিকা রয়েছে। তুমি যে ক্ষেত্রে এগোতে চাও, পড়াশোনা, চাকরি, ব্যবসা, খেলাধুলা, শিল্প সংস্কৃতি বা কন্টেন্ট ক্রিয়েশন, প্রতিটি ক্ষেত্রেই নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা বাড়ানো খুবই জরুরি। তাই আজকের দিনে আমরা সবাই এই প্রতিজ্ঞা করতেই পারি, প্রতিদিন একটু হলেও নতুন কিছু শিখব আমরা এবং নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলব। তো আরও একটি সুন্দর গান এবার আমার যুব বন্ধুদের জন্য।

আর মাত্র একদিন, আগামীকাল রথযাত্রা। ছোটবেলা থেকেই এই উৎসবের জন্য অনেকেই অপেক্ষা করে থাকি। মেলা, নানা রকম খাবার, আর সবচেয়ে বড় কথা, জগন্নাথ দেবের রথ টানার সেই আনন্দ। আচ্ছা, একটা প্রশ্ন করি, তোমরাও কি ছোটবেলায় কয়েকজন বন্ধুরা মিলে রথ বানাতে? এই রঙিন কাগজ দিয়ে ছোট্ট রথ সাজানো, তারপর তার মধ্যে দড়ি বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো। অনেকে আবার বাড়ি বাড়ি গিয়ে বলতাম, রথের জন্য কিছু দিন। কেউ 2 টাকা দিত, কেউ 5 টাকা, কেউ আবার মিষ্টি বা নাড়ুও হাতে তুলে দিত। তবে তখন টাকার পরিমাণটা বড় ছিল না, আনন্দটাই ছিল সবচেয়ে বড়। সময় বদলেছে, কিন্তু সেই ছোটবেলার রথযাত্রার স্মৃতিগুলো এখনো অনেকের মনেই রয়ে গেছে। তবে তোমরা কি জানো আমরা রথযাত্রা কেন পালন করি? শুধু কি রথ টানা আর মেলায় ঘোরা, নাকি এর পেছনেও রয়েছে আরো সুন্দর কোনো ইতিহাস? রথযাত্রা হলো

ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার বার্ষিক যাত্রা। এই দিনে তারা সুসজ্জিত রথে চড়ে মূল মন্দির থেকে গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেই স্মৃতিতেই প্রতি বছর রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবের ইতিহাসও অনেকটাই পুরনো। শত শত বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উড়িষ্যার পুরীতে মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা পালিত হয়ে আসছে। আজ সেই ঐতিহ্য দেশের নানা প্রান্তে এবং আমাদের ত্রিপুরাতেও সমান উৎসাহে উদযাপিত হচ্ছে।

এই ছিল রথযাত্রার আবহে একটি সুন্দর গান। বন্ধুরা, উৎসব মানেই শুধু আনন্দ নয়, একে অপরের সঙ্গে সুন্দর কিছু মুহূর্তও ভাগ করে নেওয়া। ব্যস্ত জীবনে এমন দিনগুলোই আমাদের পরিবার, বন্ধু আর প্রিয় মানুষদের আরও কাছে নিয়ে আসে। আগামীকাল যদি রথ দেখতে বের হও, তাহলে অবশ্যই নিরাপদে থাকবে, ছোটদের হাত শক্ত করে ধরে রাখবে, ভিড়ের মধ্যে একটু সতর্ক

থাকবে, আর সুযোগ পেলে মেলা ঘুরে ছোটবেলার সেই আনন্দটাও আবার একবার খুঁজে দেখো। আশা করি আগামীকালের রথযাত্রা তোমার আর তোমার পরিবারের জীবনে নিয়ে আসবে অনেক আনন্দ, শান্তি আর সুন্দর স্মৃতি। সবাইকে আবারও আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুব বাণী আকাশবাণী আগরতলা। এখন দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি নতুন দিল্লিতে আজ খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের আইআরজিসি সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। পুরুষদের ওয়ানডে ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের 2 প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: ডবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরাও ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ

অন্য পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে স্বল্প সময়ে পরিকাঠামোগত উন্নয়নের গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, আবহাওয়া ও মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক জানিয়েছে, এই ধাপে নটি রাজ্য জুড়ে বিস্তৃত 20টি গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ ব্লক রয়েছে। এর মধ্যে 13টি নতুন চিহ্নিত ব্লক এবং 7টি ব্লক দ্বিতীয়বারের প্রচেষ্টায় নিলামে তোলা হচ্ছে। এই খনিজ তালিকার মধ্যে রয়েছে মলিবডেনাম, গ্রাফাইট, গ্লুকোনাইট, বিরল খনিজ, টাইটানিয়াম, টাংস্টেন, পটাশ, লিথিয়াম, সিজিয়াম এবং রুবিডিয়াম। উড়িষ্যার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা শ্রী জগন্নাথ মন্দির থেকে শ্রী গুণ্ডিচা মন্দির পর্যন্ত হয়। তিনটি সুদৃশ্য হ্রদ, নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন সুন্দরভাবে সুচিদ্রিত করা হয়েছে এবং মন্দিরের সিংহদ্বারের সামনে প্রস্তুত রাখা হয়েছে। ভিড় সামলানো, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার জন্য উড়িষ্যা সরকার ব্যাপক আয়োজন করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার বাবা আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে দোহার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে মন্ত্রীর শোকবার্তা প্রকাশের পাশাপাশি কাতারের আমিরকে পাঠানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শোকবার্তাও প্রকাশ করেছে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের বড় ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর ও জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার জন্য একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরের যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আল বাহিয়া এবং এমটি মোম্বাসার ওপরে হামলার প্রেক্ষিতে এই পর্যালোচনা সভায় আয়োজন করা হয়। এই দুটি জাহাজের মোট 46 জন নাবিক এবং কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আল বাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। এমটি মোম্বাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শক্তিক্ষেত্র ও বিদ্যুৎ ব্যবসায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে গতকাল কাঠমান্ডুতে একটি বৈঠকে বসে ভারত ও নেপাল। ভারতের শক্তি মন্ত্রকের সচিব পঙ্কজ আগরওয়াল ও অতিরিক্ত সচিব মনু মাহাওয়ার এই

0: বৈঠকে যোগ দেন। বৈঠকে ছিলেন নেপালের শক্তি, জলসম্পদ ও সেচ মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে ভারতের গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। পুরুষদের ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডেতে গতকাল আয়োজক ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এর ফলে সিরিজে 1-0 ব্যবধানে ভারত এগিয়ে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 258 রানে অল আউট হয়ে যায়। পরে ব্যাট করতে নেমে ভারত 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে নয় দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলার উদ্বোধন করবেন। মেলাঘরের জগন্নাথবাড়ি প্রাঙ্গণে উল্টো রথ পর্যন্ত এই মেলা চলবে। রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলার শ্রী শ্রী জগন্নাথজীয় মন্দিরে প্রস্তুতি চলছে। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ নতুন সাজে সেজে উঠছে। রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দির ও হরেকৃষ্ণ মন্দিরেও প্রস্তুতি চলছে। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড এলাকার মধ্যপাড়া চলমান সংঘ এলাকায় নির্মীয়মান পুকুর প্রকল্পের কাজ গতকাল সরজমিনে পরিদর্শন করেছেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। ত্রিপুরা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় লকার সুবিধা চালু হয়েছে। আধুনিক ব্যাংকিং পরিষেবাকে আরও শক্তিশালী ও গ্রাহকবন্ধব করে তুলতে এই উদ্যোগ বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে গতকাল গোমতী জেলা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। ট্রাফিক পুলিশ ইউনিটির উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে গতকাল গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরের উদ্বোধন করে পুলিশ মহানির্দেশক অনুরাগ বলেন, রাজ্যে যান দুর্ঘটনা কমেছে। কেন্দ্রীয় সরকারের পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিভাগের কর্মসূচি রাষ্ট্রীয় লাইভ স্টক মিশন এর আর্থিক সহায়তায় ঊনকোটি জেলাতেও গবাদি প্রাণীদের জন্য উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। সরকারি প্রকল্পে গোখাদ্য উৎপাদনের জন্য জেলার কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে উপ অধিকর্তা ডক্টর তপন রায় জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়া সার্কিট হাউসে গতকাল এই অভিযানের সূচনা করেন তিনি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরে গোমতী জেলা পঞ্চায়েত রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ শেষ হচ্ছে। গতকাল ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেছেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাথের। ফুটবল বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। আগামী রবিবার ফাইনাল স্পেন খেলবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সঙ্গে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 5.4 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:50 রাগ প্রধান গানের শিল্পী শচীন দেববর্মন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার ন্যারেশন থেকে পাঠ দেবেন কোনাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভীক দাশগুপ্ত। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন প্রসঙ্গে বলবেন ডক্টর সম্রাট চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে পরে। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু। রাত 9:00 নজরুল গীতি শুনবেন গীতশ্রী ভৌমিকের কণ্ঠে। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী ইন্দ্রনীল সেন। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সবশেষ রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

0: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
1: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: I love my Eco because it's got more power.
1: And it also comes with all new safety features.
3: We love our Eco because we can bring all our friends.
2: We love our Eco because it's made every journey special.
1: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
0: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষণি তাড়িয়ে দিন।
5: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
6: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
7: আরবিআই এ কথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
8: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন ছোটে নবাব ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

তিসরা কওনে ছবির গান শুনলেন। এরপরে গানটি শুনবেন প্যার কা মাসাম ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

অহসান ছবির গান শুনলেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গান শুনছেন। এবারে গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম সমাধি।

এতক্ষণ শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সোনার খাঁচা ছবি থেকে গান। এবারে শুনবেন মান্না দে এবং তার সহযোগী শিল্পীবৃন্দের কণ্ঠে তিন ভুবনের পাড়ি ছবি থেকে জীবনে কি পাবো না। তারপর শুনবেন পিকনিক ছবি থেকে আশা ভোসলেজির কণ্ঠে মন মেতেছে মন।

এবারে শুনবেন শিল্পী রাহুল দেববর্মনের কণ্ঠে ফিরে এসো অনুরাধা এই গানটি, তারপর শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রেম শুধু এক মোমবাতি।

এতক্ষণ শুনলেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে নয়নে সরসি, ছবি পিকনিক আধুনিক থেকে। এবারে শুনবেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে আজ আমি অচেনা সুরের আকাশের ছবি থেকে, এবং তারপর শুনবেন শিল্পী কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে কথা দিলাম একই ছবি থেকে, এবং হঠাৎ আমায় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সুরের আকাশের ছবি থেকে।

এই অনুষ্ঠান আপনারা শুনছেন 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সুরের আকাশে ছবি থেকে হঠাৎ আমায়।

এবারে শুনবেন, তুমি কত সুন্দর ছবি থেকে তিনটি গান। প্রথম গানখানি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে পথ বলে দাও, দ্বিতীয় গানখানি শিল্পী কিশোর কুমারের কণ্ঠে তোমার বাড়ির, আর তৃতীয় গানখানি একই ছবির শিল্পী অমিত কুমার এবং শিল্পী উষা মঙ্গেশকরের কণ্ঠে মন নাচে প্রাণ নাচে।

এতক্ষণ শুনলেন তুফান ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া ঝড়ের হাওয়া এই গানটি, এবং এর মধ্য দিয়েই আমাদের আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কক বড়ক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবুকজং জাগো স্নি তিনি দীপরজনী কক বড় পান্ডা তিনি পুলিয়ান খানার জাগান লেলামানী জরাব তাংবিটি তিনি তাংবিটি ও শেষ না কাইমান রুগীনে কিসা খানার জাগান
1: হাই থাকনা কদতাই কী জেসা জাগাবো বেদেক বেরসনে রেদি হায়া খেবা কায়ে রেদি হাকেন থাঙ্গই থাঙ্গো কিসিসা টঙ্কা হাঙ্কেন রিবি রিবি খাইনাই খরাংসাই থাঙ্গই ফাইও ফিয়া ইয়া ফাঙ্গো তৈলমই টঙ্কালে বুফাং থ্রিপ্রই থাঙ্গো সজনা বুফাংকে উবি হাই আবো গানা গানা উবি গানা গানা হায়া খেবা নুকুচুক হায়াখে নক বারে বারে রগো কায়ে রেখা হাঙ্কানো সাশিনী চাই সাবাই আঙ্গো

0: তাই হামসাই বোফায়ো সেজনা ফাং ব বসিমিং চারিয়া বিনি বুফাং পদ্রে পট মানাই কসংরে রহরে তাই থাতার রুখে থাইমানি রকবসং নগু ব কাইসা দং হাইসি বিনি বুফাং কসংই থাইমানি চং পদ্রে পট বথাই নগুই টঙ্গ রমদি কসয় লুবিয়া দরম পাই খাকুলো থাইসুমু জিঙ্গা আমতি রক সেজনা বুফাং হাইকে চং বসুক সুবাই টং নাসিদি সেজনা বলাইন চং দালক সামপ্রানী বিশিঙ্গ খবো হাইলে মুয়া সুক চাকৈ সংথিনি সিনি সানা এখে রুই চাখে বেলাইন থগো ফিয়া চং বন থক বাই ইয়কপ্রাইব চাইমানো বাক্সা বাক্সা চানানে বরঙিয়া হায়া খেবা যায়াব দঙ্গ চাউই মাংখালে কাহামনু চাউই নাই বৈদি থকসুগা নয় যে চায়া রক থকমা সিমিংয়া বিনি বলায় তামতং আবাবসিনি সিঠাই টঙ্গ ব বেলাই পুষ্টি গনাং বলায় ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম তাই লোহারব টঙ্গ রমদি গ্লাস কাইসাও গখরাং তাই গসরাং সেজনা ব্লাইনি রস সুপংজা খুঁকে ভিটামিন এ বসুক তং সাইডামান বাই কাইসার তক্তই হায়াখে পাঁচশো গ্রাম মাখন হায়াখেবা কুড়িগ্রী দুধ কাপনি ভিটামিন এ বাই সেজনা ব্লাই ন সৌই মানো তাই বসাই খানারওয়ানো কাইসার কমলা কাইডক সক জামি এবাখে চিডক জরা থাইলিক হায়াখে কাইসার আপেল জেস ভিটামিন সি টঙ্গ অ সেজনা বটই জের সেবজাগব আসুন টঙ্গ হই মানো হাই সিমিংয়া কাপ কাইসানি সেজনানি রস কাপ কনই তাই খাকসানি দু তক্তই তাই অকনি প্রোটিন রব আর টঙ্গ আমনি বাকৈন সং সেজনান চাথাই তাই সেজনা বলাই রকমাব সং থগিয়া হই নাই সামুনাকে টংনানি ককরে জে চাই পুষ্টিনি বিয়াল মকল নুকথাইয়া বরকন সেজনা বলাই চারখে কিসে কিসালে সুবাসো মানাই ডাল খিচুড়ি হায়াকে রুটি বাইব সেজনা বলাই গলৈন চাবাই হই খাও আশুক জরাতো বলাইনি ককমাং সে টাকমা টাংসা সাই থাংসু ফিয়া বিনি বুবার বথাই ইয়ারং বসলৈ বতিরংনি ককলে তাই বেলেংটিব সুসু সাজায়খো ব জেসিনি বসৈ বিথি বেড়াই নাং চাথিনি রগসং বুবা হাইকে চাইতং আবতো সানানি কক রেখা বথানি কক হুঙ্কে তো সং তামসু সাসিনাইবা সাকাই দেশানাই আউন্দ্রু দেশানাই বেরম্বদৈ দেশানাই থগ্রী দেশানাই হায়া খাবা অ বিশিংনি বাহান্ন রগৈদা থগ্রী জানাই সাসিনি সাই সাবাই কলমাইয়া বথাই কলৈন হুঙ্কে তো আব সং তামখ্লাইসাইমান গুদক রগ যাইমান ও নেরেম সিরক সাথিনি রগ থগ্রী বসাইমান আমতো আসুক তো সাইখানারকা চামানি খবর সাসিও সাকা সাকা তা কিসা সবাই সাসিন আবংখা চিনি একশো গ্রাম সেজনা নিজে ওতঙ্গ বুটিয় আর বাহাত্তর গ্রাম ক্যালোরি ষাট পয়েন্ট চার গ্রাম প্রোটিন দুশো পঁচানব্বই গ্রাম ক্যালসিয়াম তিন পয়েন্ট ছয় লৌহ তাই চার পয়েন্ট নয় গ্রাম ক্যারোটিন একশো পঁয়ষট্টি গ্রাম ক্যারিক অ্যাসিড তঙ্গ পাইথাগ কাইনানি ককিসা সাফিরান ফুট কাইসা কেবেং ফুট কাইসা কসং তাই ফুট কাইসা কুঠুগ মিসকি হায়াকে হা কসগ্রক লুখলাই কাইখা হংকে ন তালবা তালদকনি বিশিঙ্গন হাইন লিপ লিপ তরি ফায়ান হনখে নাসিদি সং সাজানান কাইখা হংকে চিনি বাকি বসুক হামগ্রাই ফাই কাইনা খালাই বাইদি জে খানায় র কাইখা হংকে ফালৈব মানানো যাওয়ব মানানো
1: আসৌজারা খানাবাকিয়া তিনি তাং বিদু সেজনা কাইমন রগিনে ক কিসা বিনিয়াগলা তাবু খনারজাগন রাধিকা দেববর্মানী জাদনির সামুনা

sức chí nói thương nói đi bụi sức chí

तिलक मने मुदले

লেলামানি জরাও আশুক জরা খানাবাইকা রাধিকা দেব বরমানি জাদুরি রাজামু লেলামানি জরা তিন বাকে আশুকনো তাবুক খানাবাই থুমনুক তিনি থুমনুক নি মূ জরা নং তামুখা ও থুমনুক নি পুইলাবাখা খানার জাগান ও থুমনু সৈকিয়া রুহিচন্দ্র দেব বর্মা।

0: আসি আসি আমি কসির বাবার বাবা নো নো আসি বামরাই নবরে তো ও বামরাই
1: নগণ বলে সাবংখ ও দা মাস্টার সুবলে
0: তাই সাবুনানে
1: ভাই দে আসুক ভাই ই করন আসুক দি
0: তাম হাই পুপরা তুং টংখা ন না ইয়ানি দা আং মা তাম তো
1: থাইসিং নয় জিক মাইরং খৈ মানে গোনা কসা নাং দং মাই কাতা হনে
0: কোনু যা
1: আসুক দি করন
0: অঙ্গসে ও নসলা বয়ানি রেজাল্টসে ভাই ইংকা খানানা হি ফাইমানিসে
1: জং বনো আইজুক বাই তাবুং ন কুনই সালাই পাইদ্র বাহাই জানে বো খাই জানাসে দো সলাসা থাং মানি জে সস সক পাইয়াকু ওয়ান অনলাইন সে তংখা
0: বড় বা তা ওয়ান আনা নি তো বাবা পাস খাই নি ন তামো তামা হং কাইবা বড় ডিভিশন পাস খাই আবু সিম জে খানানা মুতুং তংখা
1: সিধো ভাই বজানি খাই জানো দোহাগন আসুগ্রাড়ি দা মাস্টার চা কে নাইগ্রা না নং ব্যাং থাকা হেন খা খা কে
2: খাও আমরা দি

0: নি অফিসার কত রকম আঙ্কে বা বাইরে নি কলেজ রকম পরি না
1: বুঝি খা বুঝি খা দ হাইকাই উদে থাই তো ডাক্তি নমা থাই থাই মাংখাই যাও নেন জোগালে লাখাই দা ডাক্তি
2: আও আবো তো থাকিং লাইকা বর্তি খাই যা লাই যাইয়া তা হাইক
1: আবো বেলাই খেরাস এডমিশন
2: আও ওই দহাইকাই দা মাস্টার বসকাং সোমবার থাইসিন তাকাই
1: বসকাংনি ফাইনাই সোমবার দাহে আংবা তামো দিনে দিনে খানাকাই খানা জেফুর থাকবানো দিনে আং রাং পয়সা রক জোগালি জোগাল যাক হাইবা তামসা হাইবা চামা ককসে
2: বর্তি সে খাইনা নিগেবা রাংবা জাস গাবান জোগাল মা খালাইনাই তা
1: দাইবা নদি নক ওয়াইসা না নাই ফাইলাইছি দে তা
2: আও
1: মাস্টার
2: বড় মাই

0: ओं सालों न तना थानाय रबा ता मंगै दङै मा कक लायखना हा मियासे फाइलेना कक दङा बिले हाय ओम सामनासे मुसु कदम कदसा सबा सतर साइतम हायक हाय नीरा हाय
1: ता मनो गसरिं सिं बयन मोमा बेंग थांखो ओ नुयांगो दे সাবনি মুসুক যাব কতমা কতসা ফিয়ক যা
0: অ সবাই লেখা সাবনি অংকাছিদু দাম কতমা কতসা সবাই সা সতরে সাই কলাম খামাইকা
1: আবদা তম হিঞ্জাকছি সাবনি মুসুক ভিন্ন হাবো ব মুসু বুলি দং নাবো
0: সিদু সাবনি মুসুক অংকা নং সাইজং দা ভাইছি দা মাস্টার লাসা
1: দা মাস্টার ফাইলিয়া নগত রুখা আনি লগি লগি ল্যাংজাক সুকা হাইলে
0: আবাইন তামুই তুই ফাইয়াবা মাই ফাইজা সালাই মান খমো
1: সসুক আংব উল ফাইসিনা পু
0: বাহিসা বর্তি খাই কাপখা
1: কাবুমা তো কাবুক ওয়াইসা বাইন নগ্রব নাই দাই কা ফাইকা হাইলে নগ বাই কলেজ ববি হিসাল থাইয়া জাগাব কাহাম ন মানখ বয়ন মুমা
0: কলেজ বাহিসা কাহাম নং নাবলে
1: কলেজ বা বেলেন কাহাম তা হনে হাইলে চিনি চালুং ন বিনি মার্সি গ্রক নাই কক থাইন থাইতাম সঙ্গাইন এডমিশন দ্বারা গড়ি খাবলা প্রিন্সিপাল চিন চালং নাসিং নাসি গই কক সিং প্রিন্সি খো হাইলে চাজাং মানে ইংলাইখানে চালং বুমা
0: তাম নক বারা হইব সুকসা
1: নক বারা বা সারা সাতশো মারি খাবলে
0: মা ইংকাই বা তালো সানা বাই আগো বাই ইংকাই বা দেরাজ সুরি হন নাঙ্গান বলে
1: ফাতানি কলেজ জগসে বর্তি খাই পড়ি না হাঙ্গাবা নাংসি নাই তাও বা
0: আবু তো
1: খরক তুই বলি শিবকা তাবু সেংজানে কিরে উই খনাই রে তং মানছি ও
0: হে মা সামা কক্সে বুসানবা বড় খালাই না হাঙ্গাই সে ততরা খালি না মাস নাম লাইনাই যা
1: হা আবসু কক বানাই লাগ পরীক্ষা যেন তাই ই ক আং আকে তোমানি গুমরা আবার সংযোগ রাড়ি আং তুই ফাইগিরা না
0: আগুনা
2: আরে জুয়েলি নর জুয়েলি প্লিজ নাকারছে আমি কক না মানলিয়া
3: আগে না সাই মানুষ নেন সকল গেলা কিনে আনো সামানি আর কখানি কি চাপান খুঁজো কানিয়া
2: আবো ইউ জুয়েলি প্লিজ তা মানে আবাস যেভাবে কক দেরে পেরে সাই দোব আগে নিন কাছি ফাইনাই অখর দ্রব আবস জিন্স বাই জং ফাইরকা আংখাইবা আসুক সানজা জরা বড় তৈ কোটালাইতে মানছি সা কক সালাইমাং সালাইমাং সানজা আংসুক থাঙ্গা ইংখাইবা তৈ বড় ফাই মানছি সা
3: আকং মন আংনো সানো নাই বয়া জিন্স জং নো নুবস কামকা সিনি আংাবো সাইমিয়া নং তাও বড় বৈ কাং নাই নাইয়া বয়া বং নি বাগিন নি ফিউচার ইজ আটা সক সং খাই সং তমনি সালজা সব জা তুই থাং মান নে সাইফন মারগলা
2: আরে বাবা আং কাহাম নো সাইমান ও জুয়েলি তামা অং খাব নং পা তামা খাইবা সকল ফাই বড় ফ্রেন হই সকাং মান ফাইখাবা তাই তাম খাইনাবা মা দোসি তা
3: খাইনা নাই নাইমান গলাগবয়া ও কলেজ বুমু বুসু কাহাম বিহরজাক দং কলেজ প্রিন্সিপাল তাই প্রফেসর নন বুসু কাহামজাগৈ লবলাই দংলাই নাবো সাইমানা নি কইগা ফিয়াবা নে বড় রকম কথাও আবু সিমি নানা নি ক
2: আবু কুতাম নামাশ আবো আজ সিরিয়াস থাকবা আর মানে বড় গায়ন কথা ফোন আং ঠিক থাকুন পাই বলে দাবো প্লিজ নিয়া তাম বয়ান কচার আবসি কিসে সাই খালে
3: আং না কচার মাখায়

0: করবো সানা বাগিন গেসার মানে
1: করোনা সিমিনে অ করোনা সিমিনে বাগি দেখেসার
0: তাই তাম তুমি ম্যান
1: আং তাম সানাই নে নে বকাবি সিনি কওরো নাং বকাবি সিনি হাবি নাই মিয়া দ তাই তাম তং হবা তং আকাই দ প্লিজ সাইক না লগে দে
0: তা থেসে কক তোলে তং
1: দ তোমা কক তং হাই ত
0: কক দে কক খাই কংগ্রেচুলেশন টু ইউ
1: দান বাগি
0: নং তাকলে ফার্স্ট প্লেস না পেমেন্ট বাগি
1: ও নো মেনশন সরি আং বনন কংগ্রেচুলেশন থার্ড প্লেস মানরক মানে বাগি
0: থ্যাঙ্কস
1: তাই কক দ তং কো
0: তলে তংখো হাইবানো তিনি শালিয়া উলো সাসিবান
1: তাই বসু তংখো বা বা দো তোমা কোন খানা দো প্লিজ তাক বনু সাই খানা বা জলি
0: হি তিনি শালিয়া বয়া ই কো ক্লাস ইন জরা সং থাকা ক্লাস থাকে দবা
1: জলি প্লিজ খানা নম সুমা বাই চানা মু সুমানে বাক্সা নং কি সাপন সাই মে দেবে
0: উলো সাওয়ান উং খুসি আন কোন সিমি নং মু জনা রাখছি দি আং থাকা দো বাই
1: হাই সালাং লিয়া
0: উলা উলা
1: তোমার কখনো বা সারা নাই মঙ্ক না
2: জোয়াং তা বলে নান কখনো পুজোর থাকা নুরা নুখা জয়লে বে বয়নে তম
3: তোমার বয়নে রিঙ্গা
2: তোমার তাকে বহাই যতর পটর মাই আং টাকা
3: আবার নুখ ফাই অনেক সাক্ষী করি মানে উড়িয়ে
2: আতু বক্রক নিনা থামছি বেউ সাইমান খেলা দে জুয়েলি এস এফে নিন বাই ক্লাসমেট রুমি মানো আবাই তো বর্ণনা হামজান কেবলি
3: আহারে জিন জুয়েলি আন হাদা হামজা খাদা হামজা গিয়া আবং সাইমিয়া ককাঙ্গনে আসিয়া কাইয়া
2: হে নিলাম টিবে হুঙ্গিয়া
3: গতাম খাইনাই
2: খেলাদি সং তাবু জে সাকাই পানো বয়ার নো সং হাই চুয়া ড্রাগস সিদ্ধি রোগ সে নাম মা ফাইনাই
3: গাই
2: হিংকা গাই জলি বন জলি জাগনাই জলি তো সুয়া নিনে হামজা গিয়া হিংকা কাইন নিনি লামা নি উংক গিয়া
3: গুড গুড আইডিয়া জিনস
2: হ্যালো হ্যালো বয়ার দাও ফেকনা রে
3: নগতম করিনে
2: সেদু বটাম নি বয়ার এ বয়ার
1: Oh, hello, hello. Come in, come in, come in. Hey, bah, juang utang wa. Tam sanjo jora tini abo tam sasuk. Mokhang, kusum muna ijak suru suru gzala sya.
2: Poila no, congratulation to you.
1: Tam bagay.
2: Then first place man mani bagay.
1: Thank you.
3: Anibo, congratulation yasak di boya.
1: Oh, thanks, thanks. Dagun pade, asu lai di. Asu di hiko. Hiko ra asu di.
3: Jeans. Hey, jeans. Nin mea siya rao gode.
2: Hine. Nai kai siya. Hai.
3: বহর কিয়া থানা গাইনা গানা
2: এনে বয়া সং থাইমা কাই হাইছি
1: তামো
2: নে রিজাল মামনা সালবা এ কিসা সং গই খেলা রিং থাইমা তা
1: আং বাস সগাং জিনো সাইমন ব্লে নিরো আপডেট নো নে
3: সং তাইনা তুইনা পাস খাইনে সে বং তো তো নমু সুং খাইতো বয়ার নুন তে বং নাল কো
1: অং খাং গা তাস আছি রে তেই পা পা পা
2: আব তো তংগনু এ সং তাবু খাইনে লিয়া আয়া দেবা হান বো হামিয়া বো তে বিশ্বাসে
1: সুন্দর
2: মো বিশ্বাস আছে নি লাইফ এনজয় হাইয়া দেবা
1: আংখে আপন বন ওয়ান সক্তা নরক ন তুমু ন প্রফেসর খালাই রে মাকে কলেজ নে তে বো ডেভেলপ উং থাকাম একচুয়ালি
2: প্রফেসর বাবু বিনারসি প্রফেসর সং হাই জং খাই বা মো মালি প্রফেসর
1: নোকা
3: না দে বয়া এ বয়া সিং চানি জত টং ঠক সা থং ন ওরে জত টং সাং ন আবনে বাকি টং ঠক টং ন বাকি তিনি ফাইলে তে নি না র
2: আও এ
1: নরক ভাই
2: বয়া দিন র কাবল টং কিছ না হাতে তিন তিন মা ক্লাস করি দা
1: জিমস এই জুয়াং নরক নমাই দে আং সা কে এট লিস্ট ও মুই হান লাং সা ন আং সাই ফং সিং মুই লে ত্রই ইসাবনো নুই সুমানিয়া আঙ্কাই ওই টং লাগে দো আঙ্কাম নাই ফেগে না ইকো কাপ
2: দে তোরে বাগি গরি আরে জোয়াং রে রে
3: চলাই ফাসিনি সুমো লই ক্রিন নো বয়ার নুরে তাংনা তো
2: তামা হাই বরি হাই বরি সিনা লাহাই উঠি তো
1: সে প্লিজ প্লিজ আনো হাই তাগালে দে এট লিস্ট তিনি জরতে আনো একদম আনো অব খাইলে যে আঙ্কিতে নুমানিয়ে
2: আরে সঙ্গ নিয়ানু আগে সঙ্গে কলেজ অফিস কিছু

আসুক জরা খনা বাক্যা তিনি দ্বীপরজরানী পাইথাক পান্ডানি রেচামু এলন দেব বর্মানি রেচামু খনা বাক্যা আকাশবাণী আগরতলা অবলগিন পাইখ্যা সিনি তিনি দ্বীপরজরানী কক বরক পান্ডা।

আকাশবাণী আগরতলা, আজকে চাষের কথা পর্বে প্রসঙ্গ আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ। নারকেল শুধুমাত্র ফল হিসেবে নয়, এর সমস্ত অংশই বিভিন্ন কাজে ব্যবহার হয়, তাসের পাতাই হোক বা ফলের

0: ফল, ছিবড়েই হোক বা মূল গাছ, সমস্তটাই ব্যবহার্য। তাই এটিকে কল্পবৃক্ষ বা কল্পতরু হিসেবেও অভিহিত করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হওয়ার দরুন আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে নারকেল চাষ যথেষ্ট লাভজনক। নারকেল চাষের জন্য প্রথমেই উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে। মূলত বেলে, দোআঁশ বা উপকূলবর্তী বেলে মাটি বা নদীর সন্নিহিত এলাকার মাটি এই ফসল চাষের জন্য উপযুক্ত। গাছের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে নারকেলের জাতকে তিন ভাগে ভাগ করা হয়, লম্বা জাত, মেটে জাত এবং শঙ্কর জাত। নারকেলের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। 25-30 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছ বছরে 80টি ফল দেয়। সুস্থ, নিরোগ এবং কমপক্ষে 35টি সবুজ পাতাযুক্ত মা গাছ থেকে বীজ নেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মে মাসে উৎপাদিত 11-12 মাস বয়সের এবং 1200 গ্রাম ওজনের ফল বীজ হিসেবে আদর্শ। বর্ষার পরেই সারি থেকে সারি 1 ফুট দূরত্বে এবং 15 ইঞ্চি দূরত্বে প্রতিটি বীজ লাগাতে হবে। বীজ তলা সাধারণত লম্বায় 25 ফুট এবং চড়ায় 5 ফুট হয়ে থাকে। বর্ষায় জল জমার সম্ভাবনা থাকলে বীজ তলাগুলি 6-12 ইঞ্চি উঁচু করে দেওয়া যেতে পারে। বীজ তলায় 2-3 দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। 9-12 মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ, নিরোগ, লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারাতে কম করে 6-8টি পাতা থাকা প্রয়োজন, যার 2-3টি পাতা সম্পূর্ণ খুলে থাকা আবশ্যক। খোলামেলা, সারাদিন রোদ থাকা এবং জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি চারা রোপণের জন্য বেছে নিতে হবে। রোপণের 1 মাস আগে বর্গাকার পদ্ধতিতে গর্ত খোঁড়া হয়। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ইন্টু 1 সেন্টিমিটার চওড়া এবং ইন্টু 1 সেন্টিমিটার গভীর মাপের গর্ত করে 2 সপ্তাহ রোদ খাইয়ে গর্তের ওপরের মাটির সঙ্গে 20 কেজি গোবর সার, 500 গ্রাম নিমখোল, 250 গ্রাম হার গুঁড়ো এবং 25 গ্রাম সোহাগা মিশিয়ে তা গর্তের নিচের অংশ ভরাট করতে হবে এবং নিচের মাটি দিয়ে গর্তের ওপরের অংশ ভরাট করতে হবে। একটি উদ্ভিদ থেকে অপর উদ্ভিদ এবং এক সারি থেকে অপর সারিতে 7.5 সেন্টিমিটার দূরত্বে গাছ রোপণ করা উচিত। কম দূরত্বে চারা রোপণ করলে গাছ বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বীজ লাগানোর 6-7 বছরের মধ্যে ফলন শুরু হয়। ভালো ফলন পেতে প্রতিটি ফলন্ত গাছে বছরে 2 বার বর্ষার আগে এবং পরে প্রতিবারে 40 কেজি জৈব সার, 500-600 গ্রাম ইউরিয়া, 700-800 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট এবং 800-900 গ্রাম মিউরিয়েট অফ পটাশ দিতে হবে। প্রতিটি ফলন্ত গাছে প্রথম বছরে 2 গুণ সার, দ্বিতীয় বছরেও 3 গুণ সার তৃতীয় বছরে দিতে হবে। এভাবে প্রথম 5 বছরে সারের পরিমাণ বাড়িয়ে 5 বছর পর আর সারের পরিমাণ না বাড়িয়ে ওই মাত্রাতেই প্রতি বছর বর্ষার আগে এবং পরে সার দিতে হবে। বয়স অনুযায়ী গাছের চারপাশে গোড়া থেকে 1-2 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার গভীর 45 সেন্টিমিটার চওড়া নালা কেটে বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে হালকা সেচ প্রয়োগ করা হয়। অনুসেচ ব্যবস্থাপনায় বিন্দু সেচ পদ্ধতিতে সেচ প্রদান অধিক লাভজনক। আচ্ছাদন দিয়ে গাছের গোড়ার আগাছা নিয়ন্ত্রণ করা উচিত। গাছের কাঁচা পাতা অযথা কাটা চলবে না, শুধুমাত্র শুকনো পাতা কাটা যেতে পারে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि व्यापक आर्थिक और व्यापार समझौता और सामाजिक सुरक्षा समझौता भारत ब्रिटेन की साझेदारी में एक महत्वपूर्ण क्षण है। श्री मोदी ने केंद्रीय वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल की सोशल मीडिया पोस्ट साझा करते हुए ये बात कही। प्रधानमंत्री ने कहा कि ये समझौता भारत के किसानों, उद्यमियों और सूक्ष्म, लघु और मध्यम उद्यमों को नई गति प्रदान करेगा, साथ ही कई जीवंत क्षेत्रों को ब्रिटेन के बाजार तक मजबूत पहुंच प्राप्त करने में मदद करेगा। प्रधानमंत्री ने कहा कि इससे प्रौद्योगिकी, पेशेवर सेवाओं और नवाचार के क्षेत्र में सहयोग भी मजबूत होगा। इसके साथ ही कुशल भारतीय प्रतिभाओं की आवाजाही को भी बढ़ावा मिलेगा। भारत ब्रिटेन मुक्त व्यापार समझौते के आज से लागू होने पर वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने एक अंग्रेजी दैनिक में लिखे लेख में बताया कि मुक्त व्यापार समझौता कारोबार के लिए विशेष अवसर सृजित करेगा तथा विकसित भारत 2047 के प्रधानमंत्री नरेंद्र मोदी के दृष्टिकोण को और गति देगा। उन्होंने कहा कि महत्वाकांक्षी

0: ঘরে ঘরে যত সন্তানেদের জাগাতে ওগো।
1: এতক্ষণ শুনলেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্যামল বরণে এই গানটি। এবারে শুনবেন শিল্পী সবিতা চৌধুরীর কণ্ঠে মরিহায়, এবং তারপর শুনবেন পথ হারাবো শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

এতক্ষণ আপনারা শুনছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গান শোনো কোনো একদিন। আর এই গানের মধ্য দিয়ে আমাদের আজকের আধুনিক গানের এই পর্ব শেষ হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি এই চুক্তিকে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আজ বিকেলে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে, স্পেন ইতিমধ্যেই ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হল। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধে পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য

0: সচিব রাজেশ আগরওয়াল বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলেও বর্ণনা করেছেন তিনি। এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও রাজেশ আগরওয়াল উল্লেখ করেন। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাসে এক মাইলফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব আনন্দ স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হল।
1: This agreement would open up new opportunities for the Indian industry in both goods and services. The cooperation in innovation, technology and talent mobility will enhance Indian industry's competitiveness. The agreement is a major landmark in India's FTA journey and will go a long way in promoting India's participation in global value chains and encouraging innovation-led growth in both the countries, India and the United Kingdom.
0: ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্দাও বলেছেন, এই চুক্তি ভারতের পক্ষে এক ঐতিহাসিক মাইলফলক। বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহিত সিংলা বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনার শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, 80 বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে একাধিকবার আলোচনা হলেও তার কোনো যথাযথ অগ্রগতি হয়নি।
2: The Security Council has been ineffective in putting an end to human suffering among the affected populations. The foundational principle for the establishment of the United Nations, maintenance of international peace and security, has therefore been called to question. The underlying reason for inadequacies of the Security Council is evident. An 80-year-old architecture designed for the 1940s is ill-equipped to address contemporary challenges. As a collective, the UN has not been able to move the needle on reforming the Security Council.
0: অবিলম্বে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অর্থপূর্ণ সংস্কারের ওপর জোর দিয়েছেন পি হরিশ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, ইরানে জোরালো আঘাত আনতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে আক্রমণের তেজ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালাম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এক কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সৌরাষ্ট্রম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্য

0: বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কাজ করে চলেছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
1: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে উনকে সাথ মিলকার আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপ সে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কো বল মিলেগা।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবে অংশ হিসেবে বিদায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অধিবেশনে শ্রী বিড়লা ভাষণ দিচ্ছিলেন। বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি।
2: लोकतंत्र के अंदर विधायी संस्थाएं जहां से आप बेहतर शासन चला सकते हो, मेरा मानना है कि समय परिवर्तनशील है और समय परिवर्तनशील के समय अभी एक उत्तरदायी जवाबदेही शासन भी होना चाहिए, उत्तरदायी जवाबदेह जनपति भी होना चाहिए। समय के साथ हमें परिवर्तन करने की आवश्यकता है। आज जनता उत्तरदायी प्रतिनिधि मानता है, पारदर्शिता भी होनी चाहिए, जवाबदेही भी होनी चाहिए, वही जनपति सफल होगा और वही शासन सफल होगा।
0: মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তদন্তাধীন অপরাধের বিচারের জন্য নতুন একটি বিশেষ আদালত গঠন করেছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রকের এই সিদ্ধান্ত। ওড়িশার পুরীতে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আয়োজন করা হবে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে স্পেন ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে তারা 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি একে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি।

আপনারা শুনলেন শিল্পী কণা ভদ্রের কণ্ঠে লোকগীতি। এবারে শুনবেন শিল্পী সঞ্জিত মণ্ডলের কণ্ঠে আরও একটি লোকগীতি, প্রেম ফোঁড়ার এই গানটি।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী গোপা বসুর কণ্ঠে আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রাগ প্রধান গান, আজকের শিল্পী শচীন দেববর্মণ।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রেম পর্বত ছবি থেকে। পরের গানখানি শুনবেন আনোয়ারের কণ্ঠে জনতা হওয়ালদার ছবি থেকে।

0: গানখানি শুনলেন আশা ভোসলে এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে কালকি আওয়াজ ছবি থেকে।
1: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমেজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স

0: ISEC airbags, ABS, ESP, আর super mileage এর সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে ফান বেনিফিটস আপ টু ₹55,000 অফার স্টক থাকা পর্যন্ত
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ট প্রযোজ্য
0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনার এর সঙ্গে যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন স্ট্রং লুক রোবাস্ট ডিজাইন অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন সিক্স এয়ার ব্যাগস এবিএস উইথ এভিডি পান বেনিফিটস আপ টু ₹52,500 অফার স্টক থাকা পর্যন্ত
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With six airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন মহেন্দ্র কুমার কাপুরের কণ্ঠে তবায়েফ ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান, আজকের শিল্পী ফুলুরানী এবং বিমল চাকমা।

0: আকাশবাণী আগরতলা। এখন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে ন্যারেশন সম্পর্কে পাঠ দেবেন কোনাবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক অভীক দাশগুপ্ত।
1: শুভ সন্ধ্যা ছোট্ট বন্ধুরা, চলো আজ আমরা একটু পড়াশুনো করি। খেলা ছলে আলোচনার মাধ্যমে আমরা ক্লাস এইট ইংলিশ গ্রামারের নেরেশন চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি। এটা কিন্তু শুধু ক্লাস এইট না, সিক্স টু টুয়েলভ সব ক্লাসেই ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা সিক্স সেভেনে আছো ওরাও মনোযোগ দিয়ে শোনো। নেরেশন মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করা এবং ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে নেওয়া। নাও হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ অ্যান্ড হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি। ধরো আমাকে একজন বলল, সে একজনের নাম রাম, আমাকে বলল যে আই এম হাংরি। এবার আমি এই কথাটা আরেকজনকে গিয়ে বলবো। তাহলে রাম হচ্ছে এখানে ফার্স্ট স্পিকার, আমি যখন আরেকজনকে বলবো আমি হয়ে গেলাম সেকেন্ড স্পিকার। আমি কথাটা দুভাবে বলতে পারি। রাম যেভাবে বলেছে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করে আমি বলতে পারি, রাম সেইড আই এম হাংরি, মিনিং বোঝা গেল। আমি আবার মিনিং সেম রেখে কথাটা একটু নিজের মতো করে বলতে পারি, রাম সেইড দ্যাট হি ওয়াজ হাংরি। মিনিং কিন্তু সেইমই, কিন্তু প্রথম সেন্টেন্সে আমি অরিজিনাল স্পিকারের ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করেছি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমি অরিজিনাল স্পিকারের ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করিনি। প্রথম সেন্টেন্সটা তাই ডাইরেক্ট স্পিচ, সেকেন্ড সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচ। সো হোয়েন দ্য সেকেন্ড স্পিকার কপিজ দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য ফার্স্ট স্পিকার ওয়াইল কনভেয়িং দ্য মেসেজ টু সামওয়ান এলস, ইটস কল্ড ডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট স্পিচে আমরা ফার্স্ট স্পিকারের স্পিচটাকে যখন কনভে করি তখন ইনভার্টেড কমা ইউজ করি, আর ইনভার্টেড কমার ভেতরের এই ফার্স্ট স্পিকারের স্পিচটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। আর এখানে যে ভার্বটা থাকে, যেমন ধরো সেইড, সেইজ, উইল সে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ইনডাইরেক্ট স্পিচ হলো তাহলে ওয়েন দ্য সেকেন্ড স্পিকার কনভেইজ দ্য মেসেজ অফ দ্য ফার্স্ট স্পিকার বাট উইদাউট কপিং দ্য এক্সাক্ট ওয়ার্ডস, ইট বিকামস ইনডাইরেক্ট স্পিচ। এবার আমরা আসি সেন্টেন্স বাই সেন্টেন্স কিভাবে আমরা নেরেশন করব। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে কোনো রকমের স্টেটমেন্ট যেটাতে কোনো রকমের কোশ্চেন বোঝাবে না, কোনো রকমের রিকোয়েস্ট বোঝাবে না, কমান্ড বোঝাবে না, সাজেশন বোঝাবে না, সিম্পল স্টেটমেন্ট হুইচ এন্ডস উইথ আ ফুল স্টপ। উই শুড নট ইউজ এনি কোশ্চেন মার্কস অর এক্সক্লামেটরি মার্কস হিয়ার। যেমন ধরো এই সেন্টেন্সটাই নিলাম, রাম সেইজ আই এম হ্যাপি। আই এম হ্যাপিটা একটা স্টেটমেন্ট, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। এবার আমি যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচে নেব, আমি সবার আগে দেখব রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। রাম সেইজ আই এম হ্যাপি, সেইজ কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। নাও অ্যাকর্ডিং টু দ্য রুল, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স দেন দ্য টেন্স ফর্ম অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল রিমেইন সেম। রাম সেইজে সেইজ আছে প্রেজেন্ট টেন্সে, রিপোর্টেড স্পিচে আই এম হাংরি বা আই এম হ্যাপি এটাও আছে প্রেজেন্ট টেন্সে, সেই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা বলবো রাম সেইজ দ্যাট হি ইজ হ্যাপি অর হি ইজ হাংরি। আমাদের সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে সেইজের পর একটা দ্যাট অ্যাড করতে হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য স্পিকার প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যাবে, যেমন আই চেঞ্জ হয়ে হি হয়ে গেল। এবার সেম সেন্টেন্স রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে? দেখো, রাম সেইড আই এম হাংরি অর রাম সেইড আই এম হ্যাপি, সেইড হচ্ছে এখানে পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ।

যেটা, আই এম হাংরি বা আই এম হ্যাপি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। নাও হিয়ার অ্যাকর্ডিং টু দ্য রুল, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে চলে যাবে। সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে আমরা লিখব, রাম সেইড দ্যাট হি ওয়াজ হাংরি, অর রাম সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এখানে টেন্স ফর্মটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় রিপোর্টেড স্পিচটাও চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে হয়ে যাবে, কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, যেমন রাম উইল সে আই ওয়াজ হাংরি, তাহলে আমরা ইনডাইরেক্টলি লিখব, রাম উইল সে দ্যাট হি ওয়াজ হাংরি। রাম সেইজ আই ওয়াজ হাংরি, আমরা বলবো রাম সেইজ দ্যাট হি ওয়াজ হাংরি। সো দ্য রুল ইজ, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স অর ইন ফিউচার টেন্স, দেন দ্য টেন্স ফর্ম অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল রিমেইন আনচেঞ্জড। বাট ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, দেন দ্য টেন্স ফর্ম অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল চেঞ্জ ইন টু ইটস পাস্ট ফর্ম। এবার এখানে একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। রিপোর্টেড স্পিচটা যদি কোনো হ্যাবিট হয়, পার্শিয়াল হ্যাবিট হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে সেটা সবসময় প্রেজেন্ট টেন্সেই থাকবে। যেমন ধরো, দ্য টিচার সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, টিচার সেইডে সেইড আছে পাস্ট ফর্মে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আছে প্রেজেন্ট ফর্মে, কিন্তু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য সবসময় পূর্ব দিকেই ওঠে। সেজন্যে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে নেব এটার টেন্স ফর্মটা কোনোভাবেই চেঞ্জ করব না, এটা প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে। দ্য টিচার সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে ব্যতিক্রমটা হচ্ছে শুধু ইউনিভার্সাল ট্রুথ বা কোনো হ্যাবিটের সময়, পার্শিয়াল হ্যাবিটের সময়। এছাড়া রুলগুলো আমাদের মনে রাখতে হবে, যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা টেন্স ফর্ম আনচেঞ্জ থাকবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স ফর্ম উইল বি চেঞ্জড ইন টু ইটস পাস্ট ফর্ম। এই গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল। এবার আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, সাজেশন। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের আগে রিপোর্টেড স্পিচ যেটা, সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে, যে এটা কোন ইমোশনটাকে কনভে করছে, কোন সেন্সটাকে কনভে করছে। যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে রিকোয়েস্টেড হয়ে যাবে। যেমন ধরো, দ্য বয় সেইড টু দ্য মেইড, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এখানে প্লিজ আছে আর রিপোর্টিং ভার্ব আছে সেইড। ইনডাইরেক্ট স্পিচে সেইডটা চেঞ্জ হয়ে রিকোয়েস্টেড হয়ে যাবে। দ্য বয় রিকোয়েস্টেড দ্য মেইড টু ব্রিং হিম আ গ্লাস অফ ওয়াটার। সেম সেন্টেন্সে যদি প্লিজ ওয়ার্ডটা না থাকে, দ্য বয় সেইড টু দ্য মেইড ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে রিকোয়েস্টেড ওয়ার্ডটা নেই রিপোর্টেড স্পিচে, সেক্ষেত্রে আমরা বুঝবো এটা অর্ডার। তখন রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে অর্ডার্ড হয়ে যাবে। দ্য বয় অর্ডার্ড দ্য মেইড টু ব্রিং হিম আ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পেরেছ? নেক্সট সেন্টেন্স আমরা ধরি, দ্য কমান্ডো সেইড টু দ্য সোলজার্স মার্চ ফরওয়ার্ড। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা একটা অর্ডার, কিন্তু যেহেতু কমান্ডো ইজ রিলেটেড টু ফোর্স, এনিথিং হুইচ ইজ রিলেটেড টু ফোর্স অর আর্মি, পুলিশ অফিসিয়ালস, সেক্ষেত্রে আমরা অর্ডার ইউজ করব না, আমরা কমান্ডেড ইউজ করব। দ্য কমান্ডো সেইড টু দ্য সোলজার্স মার্চ ফরওয়ার্ড, দ্য কমান্ডো কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ ফরওয়ার্ড। নেক্সট আছে সাজেশন বা অ্যাডভাইস। যেমন ধরো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস রেসপেক্ট

your elders. এখানে respect your elder একটা suggestion বা advice. সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে অ্যাডভাইসড বা সাজেস্টেড হয়ে যাবে. দ্য টিচার সাজেস্টেড দ্য স্টুডেন্টস অর দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু রেসপেক্ট দেয়ার এল্ডার্স. এভাবে অ্যাকর্ডিং টু দ্য সেন্স অব দ্য সেন্টেন্স দ্য রিপোর্টিং ভার্ব উইল বি চেঞ্জড. তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝলাম? দ্য সেন্টেন্স হুইচ কনভেইস অর্ডার, কমান্ড, request, advice or suggestion. In this case, while transforming a sentence from direct speech to indirect speech, we have to understand the sense of the sentence. And according to the sense of the sentence, the reporting verb will be changed into requested, ordered, commanded, advised or suggested. এই গেল imperative sentence. এবার আমরা আসছি interrogative sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি প্রশ্নবোধক বাক্য, হুইচ কনভেইস এনি কাইন্ড অফ কোয়েরিজ অর কোয়েশ্চন। নাও আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। এক রকমের সেন্টেন্স স্টার্টস উইথ WH ওয়ার্ড অর H ওয়ার্ড, সাচ এস দ্য সেন্টেন্স উইল স্টার্ট উইথ হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুম, হু, হুইচ অ্যান্ড হাউ। আরেক রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলো WH ওয়ার্ড বা H ওয়ার্ড দিয়ে শুরু হয় না, যেমন আর, উইল, শ্যাল, ডু, ডিড, ডাজ, ইজ। সেক্ষেত্রে আমরা দেখি অক্সিলারি ভার্ব যেগুলো থাকে এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে আমরা এখন দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে দুটো কাইন্ড নিয়ে আমরা ডিসকাশন করলাম, সেই দুটো কাইন্ডেরই নেরেশন কী করে করতে হয়। নাও দ্য ফার্স্ট রুল ইজ, ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট স্টার্ট উইথ WH অর H ওয়ার্ড, দেন উই হ্যাভ টু ইউজ ইফ ফর ওয়েদার ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেটা যদি কোনো রকমের WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, সেক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে নেব আমরা একটা ইফ বা ওয়েদার ইউজ করব। ফর এক্সাম্পল, দ্য টিচার সেইড টু হিম, আর ইউ সিক? দ্য টিচার সেইড টু হিম, আর ইউ সিক? আর ইউ সিক একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা শুরু হচ্ছে অক্সিলারি ভার্ব আর দিয়ে, কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না। সো অ্যাকর্ডিং টু দ্য রুল উই হ্যাভ টু ইউজ ইফ অর ওয়েদার, এবং রিপোর্টিং ভার্ব সেইডটা চেঞ্জ হয়ে আক্সড হয়ে যাবে। যখন আক্সড হবে আক্সডের পর টু আর ইউজ হবে না। আমরা যে বলি সেইড টু হিম সেটা আমরা আক্সড টু হিম করব না, আমরা বলবো আক্সড হিম। তাহলে দ্য সেন্টেন্স ইজ লাইক দ্যাট, দ্য টিচার সেইড টু হিম, আই ও সিক? অ্যান্ড ইন ইনডাইরেক্ট স্পিচ ইট উইল বি, দ্য টিচার আক্সড হিম ইফ হি ওয়াজ সিক, অর দ্য টিচার আক্সড হিম ওয়েদার হি ওয়াজ সিক। এবং আরেকটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা কনভার্ট করবো আমরা কিন্তু কোনোভাবেই ইন্টারোগেশন মার্কটা ইউজ করবো না ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা কিন্তু ফুল স্টপ হয়ে যাবে, কারণ আমরা তখন ইনডাইরেক্ট স্পিচে সবটাই, সব সেন্টেন্সকেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি। কেউ বাই মিস্টেক যদি কোশ্চেন মার্ক দিয়ে দাও তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। আচ্ছা, এই গেল একটা রুল। নাও দ্য নেক্সট রুল ইজ, ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ স্টার্টস উইথ WH অর H ওয়ার্ড, দেন উই হ্যাভ টু ইউজ দ্য সেম WH অর H ওয়ার্ড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ অলসো। হিয়ার উই উইল নট ইউজ ইফ অর ওয়েদার। রিপোর্টেড স্পিচের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে সেটা যদি WH ওয়ার্ড বা H ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচে ইফ বা ওয়েদার ইউজ করব না, সেম WH ওয়ার্ডটাই ইনডাইরেক্ট স্পিচেও ইউজ হবে। কিন্তু WH ওয়ার্ডের পর যে অক্সিলারি ভার্বটা সেটা একদম শেষে চলে যাবে, কারণ WH ওয়ার্ডের পরই যদি আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করি তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই রয়ে যাচ্ছে। বাট উই হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, দ্য টিচার সেইড টু দ্য বয়, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? আমি যখন এটাকে চেঞ্জ করবো ইট উইল বি, দ্য টিচার আস্কড দ্য বয় হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। আমরা যদি লিখি হোয়ার ওয়াজ হিজ হোমওয়ার্ক, এটা কিন্তু সেই

ইন্টারোগেটিভ কোশ্চেনই ইন্টারোগেটিভ সেন্টেন্সই রয়ে যাচ্ছে, বাট উই হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে। এরপর যেমন ধরো, জয় সেইড টু হিজ ফ্রেন্ড, হাউ আর ইউ, আমরা লিখব জয় আস্কড হিজ ফ্রেন্ড হাউ হি ওয়াজ। সবগুলো ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি এবং সাবজেক্টটা চলে আসবে একদম ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে। তাহলে যে দুটো রুল আমরা দেখলাম, সে দুটো রুল কি আমি আবার একটু বলে দিচ্ছি, যে ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট স্টার্ট উইথ ডাব্লিউএইচ অর এইচ ওয়ার্ড, দেন উই হ্যাভ টু ইউজ ইফ অর ওয়েদার ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, দ্য টিচার সেড টু হিম আই ইউ সিক, ইন ইনডাইরেক্ট স্পিচ ইট উইল বি দ্য টিচার আস্কড হিম ইফ হি ওয়াজ সিক অর ওয়েদার হি ওয়াজ সিক। Second rule, if the interrogative sentence of the reported speech starts with WH or H word, then we have to use the same WH or

0: said to him, "Are you sick?" In indirect speech, it will be the teacher asked him if he was sick or whether he was sick. Second rule, if the interrogative sentence of the reported speech starts with WH or H word, then we have to use the same WH or H word in the indirect speech also. Here, we will not use if or whether. For example, the teacher said to the boy, "Where is your homework?" Indirect speech will be, the teacher asked the boy where his homework was. In both the cases, the reporting verb will be changed into asked, which you have to keep in mind. তাহলে আমরা আজকে আলোচনা করলাম তিন রকমের সেন্টেন্স নিয়ে, দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আবার একটা কুইক রিভিশন করিয়ে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা? এনি কাইন্ড অফ স্টেটমেন্ট হুইচ এন্ডস উইথ এ ফুল স্টপ, হুইচ ডাজ নট কনভে এনি কাইন্ড অফ কোয়েশ্চন, এক্সক্লামেশন, কমেন্ট, অর্ডার অর রিকোয়েস্ট। ইন দিস কেস হোয়াট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স ফর্মের কোনো চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল, রাম সেইজ আই এম হ্যাপি, রাম সেইজ দ্যাট হি ইজ হ্যাপি, রাম সেইজ আই ওয়াজ হ্যাপি, রাম সেইজ দ্যাট হি ওয়াজ হ্যাপি, রাম উইল সে আই ওয়াজ হ্যাপি, রাম উইল সে দ্যাট হি ওয়াজ হ্যাপি। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটাও কনভার্ট হয়ে পাস্ট টেন্সে চলে যাবে। ফর এক্সাম্পল, রাম সেইড আই এম হ্যাপি, রাম সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, রাহুল সেইড আই উইল ডু দ্য ওয়ার্ক, রাহুল সেইড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে গেল, পাস্ট ফর্মে চলে গেল। দ্যাট ওয়াজ অ্যাসার্টিভ সেন্টেন্স। Imperative sentence means a sentence which conveys any kind of request, order, command, advice or suggestion. In case of imperative sentence, we have to change the reporting verb according to the sense of the sentence. যদি রিপোর্টেড স্পিচ রিকোয়েস্ট বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে রিকোয়েস্টেড হয়ে যাবে। যদি রিপোর্টেড স্পিচ অর্ডার বোঝায় বা কমান্ড বোঝায়, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে অর্ডার্ড বা কমান্ডেড হয়ে যাবে। যদি অ্যাডভাইস বা সাজেশন বোঝায়, চেঞ্জ হয়ে অ্যাডভাইসড বা সাজেস্টেড হয়ে যাবে। ফর এক্সাম্পল, দ্য বয় সেইড টু দ্য মেইড, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। ইনডাইরেক্টে হবে, দ্য বয় অর্ডার্ড দ্য মেইড টু ব্রিং হিম আ গ্লাস অফ ওয়াটার। দ্য বয় সেইড টু দ্য মেইড, প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। এটা হয়ে যাবে, দ্য বয় রিকোয়েস্টেড দ্য মেইড টু ব্রিং হিম এ গ্লাস অফ ওয়াটার। দ্য কমান্ডো সেইড টু দ্য সোলজার্স, মার্চ ফরওয়ার্ড। দ্য কমান্ডো কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ ফরওয়ার্ড। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, রেসপেক্ট ইউর এল্ডার্স। দ্য টিচার অ্যাডভাইজ দ্য স্টুডেন্টস টু রেসপেক্ট দেয়ার এল্ডার্স। এই গেল ইম্প্যারেটিভ সেন্টেন্স। সবশেষে আবারও আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটার দুটো রুল হয়। রুলগুলো হলো, ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট স্টার্ট উইথ WH অর H ওয়ার্ড, দেন উই হ্যাভ টু ইউজ ইফ ফর ওয়েদার ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, দ্য টিচার সেইড টু হিম, আই ইউ সিক। ইনডাইরেক্ট স্পিচে হবে, দ্য টিচার আস্কড হিম ইফ হি ওয়াজ সিক। নেক্সট রুল, ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট স্টার্ট উইথ WH অর H word, then we have to use the same WH of H word in the indirect speech. We will not use if or whether. For example, the teacher asks the boy, "Where is your homework?" Indirect speech e hobe, the teacher asks the boy where his homework was. Ei gelo amader narration er tinte sentence niye আলোচনা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে যা আলোচনা করলাম ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব ভালো করে পড়াশোনা করবে, খুব ভালো কাটুক। ধন্যবাদ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে ন্যারেশন সম্পর্কে পাঠ দিলেন কোনাবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক অভিক দাশগুপ্ত।

0: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 খরগৃহস্থির আসরে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন প্রসঙ্গে বলবেন ডক্টর সম্রাট চৌধুরী। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। আধুনিক গান শুনবেন রাত 8:30। আজকের শিল্পী কুমার শানু। রাত 9:00 শুনবেন নজরুল গীতি, শিল্পী গীতশ্রী ভৌমিক। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রনীল সেন। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34°C এবং 28°C। আগামীকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33°C এবং 27°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 82%। শুনলেন আবহাওয়ার খবর।
1: ১০ লাখের লটারি জিতেছি আমি।
2: সাবধান,
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।
6: দেশ

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থীর আসর।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আজকের ঘর গৃহস্থীর আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন। বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্নের প্রয়োজন, কারণ অতিরিক্ত বৃষ্টি থাকে, আর্দ্রতা থাকে, জলবদ্ধতার ব্যাপার রয়েছে, আর এগুলোতে গবাদি পশু এবং পোলট্রিতে বিভিন্ন রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাই এ সময়ে বিশেষ যত্ন সেটার খুব বেশি প্রয়োজন। আর এই প্রসঙ্গে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার সম্রাট চৌধুরী। নমস্কার ডাক্তার চৌধুরী।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত। যে প্রশ্নটা প্রথমেই আপনাকে করতে চাই সেটা হচ্ছে বর্ষাকালে প্রাণী পালনে প্রধান সমস্যাগুলো ঠিক কী কী?
2: বর্ষাকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন পশু পাখিদের মধ্যে, তাদের মধ্যে বিভিন্ন বাসস্থানগত

0: কিছু মানে রোগ হয়,
1: হুম,
0: বিভিন্ন ধরনের রোগের ফলে সেগুলো আমাদের প্রোডাকশন লস হয়ে থাকে,
1: একদমই।
0: এবং দেখা যায় যে আমাদের এই বর্ষাকালটার সময় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও বেশি হয়ে পড়ে,
1: বেশি হয়ে যায়।
0: তাই আমাদের মানে মূল উদ্দেশ্য থাকতে হবে যে বর্ষাকালের পূর্বেই আমরা যেন এমনভাবেই একটা মেজার্স নিয়ে থাকি যার ফলে আমরা এই যে প্রাণী প্রতিপালনে আমরা যেন সঠিকভাবে একটা আগের থেকেই প্রিপেয়ারনেস যেন আমাদের থাকে, যাতে বর্ষাকাল আসার পরেও যেন আমরা আমাদের প্রাণীকুলকে এবং বিশেষ করে পাখিদের ওদেরকে যেন সুস্থ সবল রাখতে পারি। তো আমরা জানি যে বিভিন্ন রকমভাবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো বাসস্থান। আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় বর্ষাকালে কি হয়, বিভিন্ন জায়গায় জল জমে যায়, বিভিন্ন জায়গায় মানে ওয়াটার লগিংয়ের জন্য যে প্রাণী যে যে জায়গায় ঘরে থাকে ওরা সেই ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব হলে বিভিন্ন ধরনের রোগের বা সমস্যাগুলো হতে পারে। যেরকম অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন এগুলো খুব কমন থাকে, মেঝেটা যদি শুকনো না রাখা যায় তাহলে নানান রকমের সমস্যা কিন্তু প্রাণীগুলো সে যারা আমাদের পশু পাখি যারা রয়েছে তাদের কিন্তু হতে পারে। তাছাড়া বিভিন্ন জিনিস হলো আমাদের মাথায় রাখতে হবে, সেই ঘরটায় কিন্তু প্রপার ড্রেনেজ সিস্টেমটাকে আমাদের কিন্তু মানে সুরক্ষিত রাখতে হবে, জল ঢুকতেই পারে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, সেটাকে যেন আমরা ভালোভাবে ড্রেনেজ করে সেটা যেন বের করে দিতে পারি যাতে ঘরটা যেন স্যাঁতস্যাঁতে না থাকে। তৃতীয়ত আমাদের নিশ্চিত করতে হবে যেটা আলো বাতাস যেন ভালো করে সেই জায়গায় খেলে, কারণ যেই ঘরের মধ্যে দেখবেন ভালো করে আলো বাতাস খেলে সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা বেশি একটা দেখা যায় না। তাই আমি অনুরোধ করবো আমাদের যারা প্রাণী প্রতিপালকরা রয়েছেন তারা যেন এদিকে বর্ষাকালে এই বিশেষ এই দিকটায় যেন নজর দেন। অনেকেই কিন্তু বিভিন্ন ওষুধ টিকাকরণ সেদিকে বেশি নজরটা দেয়, কিন্তু আমি বলে থাকবো যে হাউজিং সিস্টেম এবং ম্যানেজমেন্ট সিস্টেম বর্ষাকালে যে প্রপারলি অ্যানিমেলটাকে কীভাবে রাখতে হয় একটা জায়গায় সেটা যদি আপনি ঠিক রাখতে পারেন, ঘরটাকে যদি শুষ্কভাবে শুকনোভাবে এবং এই সেই বিশেষ করে স্যাঁতস্যাঁতে ভাব যদি না থাকে তাহলে কিন্তু অনেকটাই লোড কমে যায়। দ্বিতীয় হলো আমি আরেকটা জিনিস বলবো, ওটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলে থাকি বর্ষাকালে নানান রকমের সমস্যা, পশু পাখির খাবার নিয়ে আনতে সমস্যা হয়, আমরা কি করি অন্য অন্য সময় গোচারণ ভূমিতে গাভীগুলোকে ছেড়ে দিই বা অন্য ছাগল সেগুলোকে হাঁস মুরগি সেগুলোকে ছেড়ে দিয়ে থাকি, কিন্তু বর্ষাকালে দেখা যায় কি সেটা গোচারণ যেটা ভূমিতে আমরা ছেড়ে থাকি সেই সময়টা কিন্তু অনেকটাই কমে আসে, অনেক সময় দেখা যায় ছাড়াও যায় না। তাই মাথায় রাখতে হবে সেই সময় যে খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা যেন ভালো করে স্টোর করে রাখতে পারি, এবং দ্বিতীয়ত যেখান থেকে আমরা ইয়েগুলো আনবো ঘাস নিয়ে আসবো লতাপাতা যেগুলো নিয়ে আসবো আমরা খাদ্যগুলো সেগুলোকে যেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা সেগুলোকে যেন খাওয়াই।
1: হ্যাঁ, এই জায়গায় একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বর্ষাকালে এক জায়গার জল আরেক জায়গায় যাচ্ছে, নোংরা জল সব একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় কাদা হচ্ছে বা যখন গাভী খেতে নামছে তখন হাঁটু সমান কাদায় হয়তো বা গিয়ে পড়ছে, সেখান থেকে ঘাস খেতে খেতে ধীরে ধীরে এলো, এই যে নোংরা জল বা সব ধরনের জল গিয়ে এখন একাকার হয়ে যাচ্ছে, তার মধ্যে তো অনেক ধরনের রোগ জীবাণু থাকে।
0: একদম, সেটা একদম মাথায় রাখতে হবে প্রত্যেকে, প্রাণী প্রতিপালক যারা রয়েছেন তাদের মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সময়টা কিন্তু বিশেষভাবে সেটা কিন্তু যত্ন সহকারে পালন করতে হবে। আর ম্যাক্সিমাম সময় আমরা বলে থাকি যখন এরকম ওয়াটার লগিং হয়ে থাকে, ফ্লাডেড এরিয়া হয়ে থাকে বা নিচু যেই জায়গাগুলো থাকে সেগুলোতে তখনকার সময় গ্রেজিংয়ের জন্য মানে গোচারণ ভূমিতে না ছাড়াটাই ভালো, ঘরে রাখা, সেফলি রাখা এবং বিশেষ করে শুকনো জাতীয় খাদ্য সেগুলো বিশেষ করে সরবরাহ করে রাখা, এবং সাইলেজ সেটা এখন ত্রিপুরাতে কিন্তু অনেকেই ব্যবহার করছে, সাইলেজটাকে ব্যবহার করা। আর একটা জিনিস হলো সবচেয়ে বড় জিনিস যে সবুজ ঘাস, সবুজ ঘাস আমরা যেন পর্যাপ্ত পরিমাণে যেমন সাইলেজ বানানোর জন্য আমরা রাখি বর্ষাকালে, ঠিক তেমনি মাথায় রাখতে হবে যে এরিয়াগুলোতে আমরা বাসস্থানটা করব প্রাণীর সেটাকে যেন উঁচু একটা জায়গাতে থাকে। এলিভেটেড এরিয়াসে যদি হয় উঁচু জায়গাতে তাহলে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের ফ্লাডেড যেসব মানে এরিয়াগুলো থাকে তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে নিচু জায়গাতে যদি মানে প্রাণীর জন্য বাসস্থান যদি থেকে থাকে তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা আপনাকে সমস্যায় পড়তেই হবে। যদি একটু হাইলি এলিভেটেড এরিয়াতে উঁচু জায়গাতে যদি আপনি করে থাকেন বাসস্থানটা তাহলে কিন্তু সেই সব সমস্যার থেকে আমরা অনেকটাই প্রতিকার পেতে পারি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে অনেকেই ভেবে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে কি, মানে সেটাকে জল দিয়ে ঘরটাকে পরিষ্কার ঝকঝকে রাখা, তাই নয়, মাথায় রাখতে হবে সেটা যেন প্রপারলি মানে মাইক্রোবিয়াল লোডটা মানে যেটা জীবাণু যেটা রয়েছে সেটা যেন না থাকে, সেটা মাথায় যেন থাকে প্রত্যেকের।
1: পরিষ্কার পরিচ্ছন্ন বলতে মানে এখানটায় যাতে রোগ জীবাণু না থাকে সেই দিকটা,
0: একটা জীবাণু

0: মুক্ত পরিবেশ,
1: জীবাণু মুক্ত পরিবেশ রাখতে হবে। তো অনেকেই গরু বা গাভী যাই বলুন ছেড়ে পালার একটা অভ্যেস রয়েছে, ওরা দুধ দুয়ে এটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, তো সে নিজের মতো খেয়ে দিয়ে ঘরে আসে, এই যে একটু আগে যেটা বললাম কাদা মাটি সব লাগিয়ে একাকার হয়ে ঘরে আসে, তখন কি এগুলোকে স্নান করিয়ে দেওয়া উচিত বা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত?
0: একদম, প্রথম কথা হলো যেটা আমাদের রয়ে গেছে দুটো জিনিস, একটা হলো আমাদের যেগুলো হাইলি ক্রসব্রেড অ্যানিমেল আছে, হাইলি আপগ্রেডেড অ্যানিমেলগুলো, সেগুলো কিন্তু সাধারণত সেরকম মানে গ্রেজিং ল্যান্ডে ছাড়া হয় না। কিন্তু যেসব মানে লেস মানে প্রোনড অ্যানিমেল, যে যে অ্যানিমেলগুলো সেরকম হাইলি প্রোডাক্টিভ না, সেগুলোকে সাধারণত ছাড়া হয়। ছাড়লেও সেগুলো গোচরণ ভূমি থেকে আসলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে ভালো করে ধুয়ে দিই, ওদের বাসস্থানে ঢোকানো উচিত। আর দ্বিতীয় কথা হলো সেটা ভালো করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটা আমি আরেকবারও বললাম, কারণ বায়োসিকিউরিটি মেজার্সটা খুব ইম্পর্ট্যান্ট। কাদা ঢুকছে, এটার সাথে মশা মাছি সেগুলো ঢোকার সম্ভাবনা রয়ে গেছে বর্ষাকালে, সেটা কিন্তু অত্যন্ত মানে রোগের প্রাদুর্ভাব মানে হওয়ার কিন্তু একটা খুব বেশি চান্সেস থাকে এটা থেকে,
1: স্বাস্থ্যের জন্য এটা নিরাপদ না
0: একদম। নেক্সট আমি যেটা আলোচনা করতে চাইবো বিশেষ করে রোগ রোগ নিয়ে বর্ষাকালে, আমরা দেখে থাকি বর্ষাকালে কি হয়, যেটা বলছিলেন কাদা, যেটা থেকে মানে একটা নোংরা জায়গা, সেখানে জল জমে থাকা, মশা মাছির বেশি ইয়ে হওয়া, হ্যাঁ, থেকে এফেক্টেড হওয়া, সেগুলো থেকে কিন্তু আমরা জানি যে এই মশা মাছি সেগুলো কিন্তু বিভিন্ন রোগের ভেক্টর, মানে সেগুলোকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছে। আমাদের ভেটেরিনারিতে কিন্তু দেখা যায় অ্যানিমাল হাজবেন্ডারিতে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন ধরনের মশা মাছিই কিন্তু রোগটা ছড়িয়ে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়।
1: আচ্ছা,
0: তাই বিশেষ করে এই বর্ষাকালের পূর্বে আমরা যেটা বলে থাকি বিভিন্ন রকমের যে রোগগুলো থাকে, যেরকম FMD বাতা রোগ, BQ বজবজে রোগ, HS গলা ফোলা রোগ, তারপর আপনার ইয়ের ক্ষেত্রে গোটের ক্ষেত্রে PPR, তারপর হলো গোট পক্স, তারপর আপনার ইয়ের ক্ষেত্রেও মুরগির ক্ষেত্রেও কক্সিডিওসিস, মানে একটা ভেজা যখন হয়ে যায় তখন কিন্তু একটা রক্ত পায়খানা একটা হয় রোগ, হ্যাঁ, সেটা কাফ মানে বাছুরের ক্ষেত্রেও দেখা যেতে পারে কক্সিডিওসিসটা। এই রোগগুলো কিন্তু খুব বেশি দেখা যায় এবং মাথায় রাখতে হবে এই রোগগুলোর থেকে আমরা যেন মুক্তি দিতে পারি। তো সেই জিনিসগুলো সম্বন্ধে যেরকম বিভিন্ন ব্যাকটেরিয়াল রোগগুলো যেটা আমি বলছিলাম, ব্যাকটেরিয়াল রোগের মধ্যে রয়েছে হলো একটা হলো ইয়ের মধ্যে আপনার সবচেয়ে বড় জিনিস হলো HS and BQ। হ্যাঁ, HS and BQ আমরা কিন্তু আগের দিনে বলে থাকতো গলা ফোলা রোগ হচ্ছে, সেটা আমার ইয়েতে গরুটা গলাটা ফুলে গেছে, এখন খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, জ্বর এসছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, সেই সব রোগ। তারপর বজবজ রোগ, একটা পা কালো হয়ে যাওয়া বা ইয়ের জায়গা শোল্ডার রিজনটা কালো হয়ে যাওয়া, আস্তে আস্তে প্রচণ্ড ব্যথা হয়, হ্যাঁ, জ্বর হয়ে থাকে, সেই সব রোগের ক্ষেত্রেও কিন্তু মানে এই যে BQ রোগ, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা, হ্যাঁ, ইয়ে হতে থাকে মানে সংক্রমিত হতে থাকে। তো সেই সব জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি টিকাকরণ করিয়ে, একটা বাছুর যদি 3 মাসের বয়স হয়, 90 দিনের ওপরে হলে তাদেরকে আমরা প্রথম ভ্যাকসিনটা করাবো।
1: আচ্ছা,
0: তারপর 1 মাস পরে আমরা আবার এটাকে বুস্টারিং করাবো,
1: আবার 3 মাসে একবার, 4 মাসে একবার,
0: হ্যাঁ, 4 মাস বয়সে আরেকবার, এবং ঠিক তারপর প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আমরা ভ্যাকসিনটা করিয়ে যাব। মাথায় যেন থাকে, কারণ এই যে বললাম প্রথম, আমি আরেকবার বলছি যারা প্রাণী প্রতিপালক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে, বাছুরের বয়স যখন 3 মাস হবে সেই বাছুরটাকে সেই বয়সের 90 দিনের উপরে যে কোনো সময় ভ্যাকসিনটা প্রথম ডোজ, তারপর 1 মাস পরে আবার বুস্টারিং করা, প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আবার ভ্যাকসিনগুলো করানো। ঠিক তেমনি বাতা রোগ, যেটা আমাদের স্টেটে আগে অনেক আগে দেখা যেত যে খুব বেশি বাতা রোগের প্রাদুর্ভাব ছিল, কিন্তু এখন ডিউ টু রেগুলার ভ্যাকসিনেশন এখন কিন্তু FMD বা বাতা রোগ কিন্তু খুব কম দেখা যায়। হ্যাঁ, গ্রামাঞ্চলে কিন্তু এখন অলমোস্ট আমরা বলতে পারি, বিশেষ করে আমাদের NADCP, হ্যাঁ, এখান থেকে একটা আমাদের কেন্দ্রীয় একটা প্রকল্প রয়েছে, সেটাতে অ্যানিমেল ডিজিজগুলোকে নির্মূলীকরণ করার জন্য এই FMD কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভ্যাকসিনেশন চলছে প্রত্যেকটা সময়, এখনও চলছে আমাদের একটা রাউন্ড, প্রত্যেক রাউন্ডে কিন্তু উদ্দেশ্য হলো 100% অ্যানিমেলকে ভ্যাকসিনেশন কভারেজ করানো। কারণ বাতা রোগ হলে আমরা জেনে থাকি যে মানে কী কী হয়, অনেকেই জানে যে মুখে দিয়ে মুখে ঘা হয়ে যায়, পায়ে ঘা হয়, খুরাপিরা রোগ আমরা বলে থাকি বা বাতা রোগ বলে থাকি, আমরা বলি পা বেঁধে গেছে মানে এটা হাঁটতে পারছে না, মুখ থেকে লালা বেরোচ্ছে, মুখের মধ্যে ইয়ে হয়ে গেছে মানে ইনফেকশন হয়ে যায়। তো সেগুলো বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হলো আমাদের কিন্তু অ্যানিমেলটা কিন্তু প্রোডাকশন লস হচ্ছে, দুধের উৎপাদন কিন্তু একটা রোগে, একটা গাভীর যদি 10 লিটার দুধ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু

0: সেটা দেখা যাবে বাতা রোগ একবার হলে সেটা কিন্তু দুধের ক্ষমতায় কিন্তু 5 লিটার নেমে আসতে পারে। তাই সেটা কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রোডাকশন লস। সেদিকে মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও এটা চলছে, সেই বাতা রোগের যে টিকাকরণের যে আমাদের ইয়েটা সেটা 1 মাস ধরে চলে। হ্যাঁ, তো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যেন এই বর্ষাকালের পূর্বে বাতা রোগের যেন ভ্যাকসিনটা সবাই নিয়ে নেয়। তাছাড়া আরেকটা জিনিস হলো ম্যাস্টাইটিস। এই যে আরেকটু আগে আপনার আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন যে কাদা লেগে যায়, নোংরা লাগে, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে এক জায়গায় মশা মাছি আসছেন, তার ফলে কি হয়, আমাদের যে ওলানটা রয়েছে বাটটা, সেটার মধ্যে কাদা টাদা লেগে যদি প্রপার ইমপ্রপার ম্যানেজমেন্ট থাকে, ভালো করে যদি এটা ম্যানেজ না করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার, মানে পালন প্রদাহ বাংলায় আমরা বলে থাকি, হ্যাঁ, সেগুলো বাটগুলো ফুলে যায়, সে থেকে দুধ ঠিক করে বেরোয় না, দুধের সঙ্গে রক্ত বেরোয় বা পুঁজ বেরোয় বা জল বেরোয়, অথবা যখন দেখবেন কিছুটা যখন দুধটা বের করবেন সেটা ফেটে যায়, দইয়ের মতো হয়ে যায়, ছানা ছানার মতো ফেটে এরকম হয়, সেই সব রোগগুলো কিন্তু বর্ষাকালে হওয়ার চান্সেস বেশি থাকে। ঠিক তেমনি ধরেন প্যারাসাইটিক লোড থাকে। প্যারাসাইট বলতে আমরা জানি যে গাভী তৃণভোজী, মানে এখানে গিয়ে বিভিন্ন জায়গায় গোচরণ ভূমিতে গিয়ে ঘাস খায়, তখন কি হয়, সেই বিভিন্ন লো লাইং এরিয়াতে যেগুলো নিচু জায়গা জল জমে থাকে সেই জায়গাতে ঘাস খেলে পর কি হয়, যে কৃমির যে ডিমগুলো থাকে সেগুলো শরীরের মধ্যে ঢোকে, বড় হয় এবং গোবরের সঙ্গে আবার বেরিয়ে আসে, সেটা আবার পরে হলো আপনাদের ঘাসের মধ্যেই, আবার ঘাস যখন খেলো সেটা আবার শরীরে আসছে। তো এই জায়গায় বিশেষ করে যে নিচু জায়গাগুলো আছে সেখানে কিন্তু ফ্যাসিওলা বলে একটা বিশেষ করে একটা ইয়ে রয়েছে, কৃমি রয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। অনেক জায়গায় দেখা যায় যে গাভীর মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তারপর গলাটা ফুলে গলার নিচের জায়গাটা অনেকটা ব্রিস্কেটের জায়গাটা ঝুলে যায়, সেই সব জায়গায় রক্ত শূন্যতা হয়ে যায় এবং আলটিমেটলি দেখা যায় যে দুধ যেটা দেয়, দুধ দেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম দুধ দিচ্ছে।
1: তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া তো মূলত খাবার জন্য হয়, হ্যাঁ, মানে নোংরা খাবার খেলো বা সে তো বুঝতে পারে না কোন জলটা পরিষ্কার কোন জলটা খারাপ, হ্যাঁ, সামনে যে জলটা পেলো সেটাই খেলো, তার থেকে হয়তো বা ডায়রিয়া হলো।
0: এটা দুটো মানে ডায়রিয়ার বিভিন্ন কারণ থাকে, একটা হলো ব্যাকটেরিয়াল কজ বা একটা হলো প্রোটোজোয়া, আর একটা আমি যেটা বলছিলাম সেটা হলো কৃমির জন্য। তো এটা বিশেষত কৃমির জন্য হয়।
1: হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে কি সতর্কতা নেওয়া প্রয়োজন?
0: হ্যাঁ, সেটা মাথায় রাখা দরকার যে আমরা যেসব পানীয় জল সরবরাহ করতে হবে সেটা যেন ভালো কোয়ালিটির হয়, সেটা যেন আমরা রাস্তায় পড়ে থাকা জল এরকম যেন না হয়। মানে ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যারা এখন মানে গাভী প্রতিপালন করেন ওনারা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে ফুটিয়েও খাওয়াচ্ছে ভালো করে, তাছাড়াও গুড কোয়ালিটি ওয়াটার, মানে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, যেগুলো ক্লোরিনেটেড বা ইয়ে করে জলের মধ্যে দিলে পর ট্যাবলেটগুলো বিশুদ্ধ জল পাওয়া যায় সেগুলোর থেকে, সেগুলো খাওয়ানো উচিত। যেখানে সেখান থেকে জল খাওয়ালে কি হবে, বিভিন্ন সময় ডায়রিয়ার কিন্তু প্রবলেম কিন্তু মানে আপনার ফার্মের মধ্যে থাকে,
1: যথাসম্ভব এই সময় একটু বেঁধে পালাই উচিত, যেখানটায় স্বচ্ছতা রয়েছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেখানটায় প্রয়োজনে বেঁধে রাখুন, ঘাস একটু তুলে ধুয়ে তারপরে খাওয়ান, তাই তো?
0: ঠিক। আর একটা সবচেয়ে বড় প্রবলেম দেখা যায় এগুলো স্কিন ইনফেস্টেশন, যেরকম টিক মাইট, মানে আমরা বলে থাকি এটুলি, হ্যাঁ, ছোটো ছোটো পোকার মতো থাকে ফ্লি, সেগুলো কিন্তু তখন যেহেতু সেটা একটা মানে ভেজা ভেজা পরিবেশ থাকে সেটার জন্য এই ডিউটু মানে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকায় সেই সময় তাদের প্রাদুর্ভাবও বেশি থাকে। এবং আমি যেটা বলছিলাম আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাছুরের ক্ষেত্রে, বাছুর দেখা যায় কি যে ছোটো বাচ্চা যেগুলো থাকে সেগুলো বিভিন্ন সময় রক্ত মানে আমাশার মতো পায়খানা হতে থাকে, সেই সময় কিন্তু অনেকেই বুঝতে পারে না কি হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা। কিন্তু মাথায় রাখতে হবে, আমি বিশেষ করে যারা প্রাণী প্রতিপালকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে এই যে সময়টা আসছে আগামী 2 মাস, সেই সময় মাথায় রাখতে হবে পুরোপুরি যে আমার ছোটো বাছুরগুলোকে 1 নম্বর হলো কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সেটা হলো ছোট বাছুর যদি হয়ে থাকে, একদম ছোট বাছুর জন্ম হলো 7 থেকে 10 দিন মানে যখন বয়স হবে তাকে কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়ানো, নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় বা হাসপাতালে গেলে পর ওনাদের কাছে থাকেন ওনারা দিয়ে দেন প্রেসক্রাইব করে,
1: সেটা বিনামূল্যে পেয়ে,
0: হ্যাঁ, বিনামূল্যে সেটা পাবে ওরা। তারপর স্টেপ বাই স্টেপ আবার 3 সপ্তাহ পরে এবং প্রতি মাসে মাসে কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সেটা 1 নম্বর। দ্বিতীয় জিনিস হলো তারপরও দেখছেন যে হয়তোবা যে ইয়েটা বাছুরটা রয়েছে সেটা ডায়রিয়া কমছে না, সাথে কি হচ্ছে আপনার কিছুটা ব্লাড যাচ্ছে ডায়রিয়া মানে ইয়ের সঙ্গে, বাছুরটা রক্ত শূন্যতা হচ্ছে, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ যে সেটা কিন্তু আপনার কক্সিডিওসিসের চান্সেস খুব বেশি থাকে। তখন আপনাকে একটা কাজ করতে হবে, সামান্য একটা গোবর ছোট কাঁচের শিশির মধ্যে নিয়ে গোবরটা কিভাবে নেবেন, যখন পড়বে পড়লে পর একটা কাঠি দিয়ে গোবরটাকে একটু আস্তে করে নালা দিয়ে ইউনিফর্ম করে নিতে হবে, সেটাকে করে আস্তে করে জিনিসটাকে একটা ছোট্ট

0: শিশি ইঞ্জেকশনের ভায়াল যে থাকে সেগুলোর মধ্যে, বা প্রপার একটা ভালো আমাদের হসপিটালে বা ডিসপেন্সারিতে পাওয়া যায় সেগুলো, এটা কালেকশন মিডিয়া, স্যাম্পল কালেকশন ইয়ে থাকে একটা ভায়াল, এটার মধ্যে আপনারা কালেকশন করে নিয়ে দিলে সেটাকে আপনার মাইক্রোস্কোপিক ফিকাল স্যাম্পল এক্সামিনেশন করে ডাক্তারবাবু খুব সহজেই সেটা ওষুধ দিলে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা সমাধান পেতে পারেন।
1: আচ্ছা, আপনি কৃমিনাশক কিংবা টিকার গুরুত্ব বা টিকা কীভাবে দিতে হবে সবগুলো নিয়েই মোটামুটি বললেন, সময় অনেকটা কমে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে খাবার নিয়ে যদি একটু কথা বলেন, কী ধরনের খাবার কীভাবে খাওয়াবেন?
0: হ্যাঁ, খাবারটাও বলবো। আর আরেকটা জিনিস আমি একটু বলছি, বিশেষ করে এখন খুব বেশি দেখা যায় কি লাম্পি স্কিন ডিজিজ,
1: আচ্ছা,
0: ছোট ছোট করে দলা দলা মতো হয়ে, এটা একটা স্কিন ইনফেকশন, সেটাও কিন্তু খুব বেশি এখন দেখা যাচ্ছে। সেটা টিকাকরণও আমাদের কাছে আছে, দপ্তরের কাছে সেটাও টিকাকরণ করানো হচ্ছে, কিন্তু যেহেতু এটা একটা নতুন ডিজিজটা লাম্পি স্কিন ডিজিজ, সেটার দিকে নজর একটু রাখতে হবে।
1: একেবারে মানে আমাদের এ রাজ্যেও কি হচ্ছে?
0: হ্যাঁ, আমাদের রাজ্য হয়েছে, এরকম ইনসিডেন্স আছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ছোটো ছোটো করে অল্প জায়গায়। সেরকম লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গাভীর ক্ষেত্রে, বাছুর, ছোট বাছুর, সেটাও 3 মাস বয়সের পরে এটা করাতে হবে। আর একটা আমি যেটা বলছিলাম ইয়ের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে পিপিআর এবং গোট পক্সের ভ্যাকসিনটা এটা করাতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট।
1: এটা কি হাসপাতাল থেকে পাওয়া
0: হ্যাঁ,
1: যায়?
0: হাসপাতাল থেকে বিনামূল্যে এগুলো সবগুলোই ক্যাম্প করে দেওয়া হয়। জাস্ট আমাদের প্রতিপালক ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে সিজনাল যেই জিনিসটা, সিজনালি যখন ক্যাম্প করানো হয় প্রত্যেকে যেন পার্টিসিপেট করে সেই ক্যাম্পের মধ্যে, ওরা যেন নিশ্চিত করে যে ওদেরটা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে।
1: প্রত্যেকটা সাব সেন্টারেই হচ্ছে নাকি?
0: হ্যাঁ, প্রত্যেকটা সাব সেন্টারই ওরা পালা করে করে, ওদের একটা ক্যালেন্ডার ওয়াইজ থাকে যে কোন ওয়ার্ডের মধ্যে কোন জায়গার মধ্যে করানো হয়, প্রত্যেকটা জায়গাতেই হয়ে থাকে। পার্টিসিপেশনটা মাস্ট, এর আগের দিন জানিয়ে দেওয়া হয় কোথায় ভ্যাকসিনটা হবে কি হবে, পঞ্চায়েতের সাহায্যে ওরা এগুলো ভ্যাকসিনগুলো করানো হয় ম্যাক্সিমাম। আর আপনি যেটা বলছিলেন যে ফিডিংটা নিয়ে, ফিডিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি বলছিলাম যে খাদ্য এবং পানীয় জল, এটা কিন্তু বেস্ট কোয়ালিটির এনশিওর করতে হবে। কারণ দেখা যায় কি যখন গ্রেজিং টাইমটা কমে যায়, যখন গোচারণ ভূমিতে যখন না যেতে পারে, তখন কিন্তু তার খাদ্যটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এটা শুকনো খাদ্যের উপরে,
1: শুকনো খাদ্যের উপর।
0: সেই ক্ষেত্রে একটা প্রপার ব্যালেন্স ডায়েট যদি না পায়, এটা প্রতিনিয়ত আমাদের কাছে যখন প্রাণী প্রতিপালকরা এসে থাকেন তার ওনার বলে থাকেন, হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে দুধের উৎপাদনটা কমে গেল, কারণ তখন মাথায় রাখতে হবে আমার সবুজ খাদ্যটা যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, নিউট্রিশনের সাথে জলও থাকে। তো সেই জায়গাটায় যখন আমার সেই প্রাণীটা যখন বাইরে গিয়ে যখন ইয়ে করতে পারছে না, গ্রেজিং করতে পারছে না, তার মাথায় রাখতে হবে তাকে কিন্তু প্রচুর পরিমাণে জল এবং শুষ্ক খাদ্য, বিশেষ করে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলতে আমরা এটাই বোঝাই যেটাতে প্রপার প্রপোর্শনে প্রোটিন এনার্জি কন্টেন্টটা ভালো থাকে, সেটা যেন এটা বাজার যত মানে কঠিন করে বলছি না, খুব সহজেই বলছি জিনিসটা, যাতে প্রতিপালক ভাই বোনেরা বুঝতে পারেন যে আমরা প্যাকেটের যে রেশন পাই ভালো ব্র্যান্ডেড সেই জিনিসগুলি খাওয়াতে হবে, কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কারণ আমাকে যদি সেই পরিমাণে খাওয়ানোটা না হয় তাহলে কি হবে, এনার্জি ডেফিসিয়েট হয়ে যায় এবং দুধ উৎপাদনটা কমে আসে। এবং সবচেয়ে বড় জিনিস খাবারের সঙ্গে আমি যেটা বলছিলাম পানীয় জল, এটা এটা এটা অত্যন্ত জরুরি। যেটা বললাম শুষ্ক খাদ্য খেলে তার সঙ্গে জলের পরিমাণটা যেটা আছে সেটা ওয়াটার রিকোয়ারমেন্টটা যেন প্রপার থাকে।
1: আচ্ছা, জলটাকে খালি জল দেবে নাকি এর সঙ্গে কিছু?
0: সাধারণত আমি উষ্ণ গরম জল যদি বলে থাকি তখন সামান্য ঠান্ডায় থাকে, উষ্ণ গরম জল যদি দিয়ে থাকে দুটো ফায়দা, এটাতে একটা জিনিস হলো আপনার গরম জলটা দিলে বা উষ্ণ গরম জলটা দিলে জীবাণুমুক্ত হয়, দ্বিতীয়ত টেম্পারেচারটা সেই সময় মেনটেন হয়ে যায় বডি টেম্পারেচারের সাথে উষ্ণ গরম জল দিলে।
1: এখন তো অবশ্য প্রত্যেকেই জলের ব্যবস্থা রেখেই এর সমস্ত ফার্ম বানিয়ে থাকেন,
0: একদম,
1: এবং বিশুদ্ধ জলই কিন্তু দিয়ে থাকে,
0: একদম ফিডার ওয়াটারের মানে প্রত্যেকেই জলের জন্য আলাদা করে একটা ইয়ে থাকে। মানে আমাদের ফার্ম যখন আমরা তৈরি করি প্রত্যেকেই বলে থাকি যে কম্পার্টমেন্ট রেডি করে রাখতে, ওটার মধ্যে যেন জল দেওয়ার ব্যবস্থাপনা, খাওয়ার দেওয়ার ব্যবস্থাপনা থাকে, এবং রেগুলারলি সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রপারলি যেন সেটাকে আমরা ডিসইনফেক্টেন্ট দিয়ে সেটা পরিষ্কার করে থাকি।
1: আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ, সব শেষে একেবারে সংক্ষেপে যদি কিছু তাদের জন্য বলে দেন, তারা ঠিক কীভাবে সতর্কতা অবলম্বন করবেন?
0: হ্যাঁ, বিশেষ সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, আমরা বলে থাকি এখন প্রত্যেক জায়গাতেই মক ড্রিল হয়, বিভিন্ন জায়গায় বলে থাকা হয়, যখন দেখবেন আমাদেরকে আগে থেকেই ফোরকাস্ট করা হয় যে হেভি রেইন হতে পারে,
1: হ্যাঁ
0: প্রবল বর্ষা হতে পারে আজকে ওই জায়গায়, সেই জায়গায় মাথায় রাখতে হবে আমাদের পশু পাখিকে দূরে না ছাড়া, ঘরে রাখা, যে জায়গায় রাখা সেই জায়গার মধ্যে মাথায় রাখতে হবে যে যে জায়গাতে বন্যা কবলিত মানে এলাকা,

0: জায়গাটা যেন তারা উঁচু জায়গাতে নিয়ে আগে থেকেই নিজের পশু পাখিদেরকে সরিয়ে রাখতে পারে। কারণ প্রাণীদেরকে হয়তো অনেক সময় যখন প্রবল বর্ষা আসে, বন্যা হয়ে যায়, তখন কিন্তু সরানো, শিফটিং করা খুব
1: সম্ভব হয় না।
0: ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রথম থেকে নিশ্চিত করতে হবে ঘরের থেকে না ছাড়া, উঁচু জায়গাতে রাখা, এবং যেসব বন্যা কবলিত এলাকা সেই জায়গাতে, মানে ওখান থেকে সরিয়ে উঁচু একটা জায়গায় ভালো বাসস্থানে রাখা।
1: হুম
0: এবং
1: হুম
0: আরেকটা হলো, আমরা বলে থাকি বিগত কিছু বছরে কিন্তু দেখা যাচ্ছে এখন যে ডিউ মানে থান্ডারিং, মানে বজ্রপাত,
1: বজ্রপাত, হ্যাঁ
0: এই বজ্রপাতের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিন্তু মৃত্যু হয়ে থাকে।
1: মৃত্যু হচ্ছে
0: তো
1: বিশেষ
0: সেই
1: করে
0: ক্ষেত্রে
1: মাঠে,
0: হ্যাঁ, মাঠে ছেড়ে রাখলে,
1: ছেড়ে
0: তাই
1: রাখলে।
0: এখন যখন ফোরকাস্টেড হয় আগের থেকেই মাথায় এগুলো রাখতে হবে, এইসব অ্যাক্সিডেন্ট যেন না হয়। কারণ এমন ভালো যাদের মানে গাভী রয়েছে, হ্যাঁ, তাদের এটা একটা ভালো একটা অ্যাসেট ওদের জন্য, সেটাকে যদি ছেড়ে রাখেন বিভিন্ন জায়গার মধ্যে, হঠাৎ একটা এরকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে এখন প্রতিনিয়ত, সেগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, একটা ইয়েতে রাখা, সেটাকে কভার্ড প্লেসে রাখা, খোলা মানে মাঠের নিচে না রাখা। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, আলাদা করে বাছুরের যত্ন নেওয়া, এই সময়টা বাছুরের যত্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি, আমরা বলে থাকি আজকের বাছুর কালকের একটা ভালো উৎকর্ষ গাভীতে সেটা রূপান্তরিত হবে,
1: রূপান্তরিত
0: তো
1: হবে।
0: সেটাকে যদি আমরা বর্ষাকালে যদি কেয়ার না নিতে পারি, তাহলে কিন্তু খুব ধরনের সমস্যা হতে পারে। কৃমিনাশক ওষুধ খাওয়ানো বিভিন্ন সময় দেখা যায়, তার মধ্যে যেন অপুষ্টিকর, মানে অপুষ্টির কারণে যেন সেটা না ভুগে, সেটাকে প্রপার ডায়েটটা মেনটেন করে সেটাকে যদি আমরা ঠিক করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে এবং
1: এবং এই বর্ষাকালে আমাদের এতটা সমস্যার সম্মুখীন
0: সমস্যা
1: হতে
0: হবে
1: হবে
0: না।
1: না।
0: আর পরিশেষে একটাই জিনিস বলবো, যে সবচেয়ে বেশি দেখা যায় কি, মশা মাছির প্রাদুর্ভাবটা এই সময় খুব বেশি বেড়ে যায়,
1: বেড়ে যায়।
0: তাই ব্রিডিং প্লেস অফ দ্য মসকুইটো অ্যান্ড আপনার ফ্লাই হলো জলা জায়গা। সেটাকে আপনি চেষ্টা করা উচিত জলা জায়গাটাকে বন্ধ করে রাখা, জলটা যেন না জমে, অথবা সেটাকে বালি দিয়ে, মাটি দিয়ে সেটাকে ঢেকে দেওয়া, প্রপারলি সেটাকে ড্রেনেজ করে বের করে দেওয়া, আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রেখে আমার যে প্রাণী রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখা,
1: অনেক
0: সেটাই মূল
1: ধন্যবাদ,
0: উদ্দেশ্য।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারেই শেষ, আজকের মতো শেষ করব এই আলোচনা, যে বিষয় ছিল বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন। শ্রোতা বন্ধুরা, এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার সম্রাট চৌধুরী।
2: আসরে এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। আজকের প্রথম গানখানি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা যতন খা কাহামিয়া ফারি চেঙ্গ তিনি হরনি ককবরক পান্ডা পান্ডানি পুলিয়াও তিনি খোনার জাগনাই রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি বাই লোয়াজিজা তিনি কক প্রথমাঙ্কা বানকুন্দিরি

0: খুলুম বাইখ্যা তাবুক চেংজাগো ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিনি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিনি কথালাই সংসাজাক পান্দা ছয় সীমা ক
1: তিনি নি পান্দা বানখুন্দ্রী নগৈ নবার নচং যতন সাইমানো নবার কেখে চং থাঙ্গিয়া নবার চিনি লংমা হাইফানো জরা জরাও নবার কতরতে আবনে বিশিং বানকুন্দ্রী ফাইকে মুফলি কাইশে নি বিশিংগন নক হুক বুফাং ওয়াফাং ইলেকট্রিক নি পালা তে তার রক বেবাক ন সবাই গলাং থাংবায়ো আবনে বিশিংগ করিসা বড় রক ন গবাং কং দেরাও ক্লাইমানি নুকজাগো নবার কতর দাল নই কাইশাকে আলিয়া কোনার সামসাই ফাইমানি আবখাই নবার কসং শিব তে কাইশাকে নবার কতরনি লগে বানখুন্দ্রী তঙ্গ অবখাই নবার চুর গুড়ি তিখাই মথর জাগাই ফাইও মনখাই হেন বানকুন্দ্রী নবার কতরনি লগে বানকুন্দ্রী ফাইমানি দাল বিদাল বুমুং তঙ্গ ভারত মহাসাগরনি ফাইমা রকাই হেন সাইক্লোন এটলান্টিক মহাসাগরনি ফাইমা নকাই হেন হারিকেন তে প্রশান্ত মহাসাগরনি ফাইমা নকাই হেন টাইফুন সয় সিনে রক নবার কতর ফাইকলাইনানি সেকাং আবন আমজগৈ এবা পতলে নাই সুখাং বারিয়ান সাকলাই রেও বহাই বমতি রক উংন আকরক ও কক তোমার রক ন টিভি চ্যানেল রেডিও তাই নিউজ পেপার রকনি বিশংতে জরাতই ন কাহামকাই সাকলাই জাগৈ তঙ্গ বেলাই কিরমা সিংসা হনখাই দৈজলাঙ্গান ও তংনাই রকন সুখাং বারিয়ান গুবনি সেব থাইরগ তেলাঙ্গাই তনি জাগো জেতিখাই মৌসানি দেরামুং ন কাতির না বাগৈ হায়ুঙ্গ কবাং মান বানকুন্দ্রী ফাইও আবনি জুদা জুদা মুং ফানে রক অংখা গভর্নমেন্ট বাই জংজা কাইসা মথা আ মথানি আদং রক্ন কাইসা বানকুন্দ্রী ফাইয়ে থাকাই সুখাংবারিয়ান তা কাইসা বানকুন্দ্রীনি বুমুং ফারে তিয়ার খাই তনিও হাইনি বাকৈন সুখাংবারিয়ান বানকুন্দ্রীনি বুমুং সাকলাই জাগৈ তঙ্গ রমদি নাদা হুদ হুদ মাহাসেন নুরগিস আকরক ছয় সিনে রক সাও দৈজলাংনি শিবসাজাক বানকুন্দ্রী বিশি বুরুমন বাঙ্গি তঙ্গা হনৈ তামনি বাকৈ হেনমালে হায়ুংনি বড় রকন হায়ুংনি হাবার ন সকমরি ওই তনিমানি বাকৈ হাবার কমামানি বাকৈ তুমানি বাংখা নবার ওয়াতৈনি হালও কিরমা সিংসাও থাঙ্গি তংবাইখ্যা বন ছয় সিনে রকনি কবাই হেন গ্লোবাল ওয়ার্মিং চিনি ত্রিপুরা হাওখাই বাংলাদেশনি বিশিংতৈন নবার কতর এবা বানকুন্দ্রী হাফায়ো অবনখাই সিং হন আলিয়া কোনা তে বানকুন্দ্রী আবু ভাই বিশি বুরুমন হাস্তেও বেলাইখেন দেরামুং উঙ্গ বতী রকন সিং বাহাইকে কাটিলাইনাই পুইলান নিন ন গবাং হামথাইয়া হনকাই জরানি বিশিংগন বুনি ন কাহাম সেব না দি হায়া খাইবা পাইথাংনি নকন সেকাং বারিয়া ন কাহামকাই থামু না খাইদি নি নকনি নাংমানি মানি রকন সেব তনি দি নকনি নখর পুরো ইয়াগো হারিকেন এবা তরস্তা কাকদি সেরাই রংনি বাকে চামুং এবা তুই কাহাম সেকাং বারিয়া ন খাতি ওই তনি না খাইদি জরানির জিংদাল ন কাতিনা বাকে নক বিশিংনি বেবাক ইলেকট্রিক্যাল সুইচ রক অফ খাইয়ে তনি বাইদি নখা ফিলেগৈ ফেরাং ককে ফাইপুরো নকনি ফাতর তাংখরদি মৈতুনারাগদি নবার বাতৈনি কগ্ন সাকলাইমানি দাম চব্বিশনি বিশিঙ্গন ফাই মানো বনি বাগৈ সালব্রুমন রেডিও টিভি তাই কক তোমারক নাই তংনানি খাইদি জেপ্রু ফানো গভর্নমেন্টনি বখাকদি সাকলাইমান সিমিন পৈত চাদি বুইনি কপ্রমৈ সামা কক রং পৈততা চাদি নং লামাও হিমৈ তংফ্রু নবার এবার বানকুন্দ্রক ফাইকে গানা গিনিনি সেব নগ তংনা খাইদি জেপ্রু ফানো বুফাং তলা এবার ইলেকট্রিক্যাল তারনি তলা রক তা তংদি আসমসা ইলেকট্রিক্যাল তার রক গলায়ী নুখাই বনতা তাংনি লগি লগি ন গানা গিনিনি ইলেকট্রিক্যাল অফিসও থাঙ্গে সাইদি মৈতুনারক দি সেকাংবারিয়ানি সাকথারে তিয়ার তংখাই

0: আকাশবাণী আগরতলা তাবুক খনাবাইদি তিনি কক্তমা কক্তমা পরিব সাম্পলি দেববর্মা তিনি কক্তমা ববাগ্র অংখা ফাইনাই দাম্বরই টিচারনি বিশিঙ্গ নভার কতর ফাইনাই মন্ত্রী বক্রক তিনি আমেরিকানি কিফিলকা তাবুক খনাবাইদি কক্তমা সুগ্রবই তৈজলাংনি বুরুবই কাসাজাক উড়ি মঙ্গই নভার কতর বসকাংনি দাম্বরই টিচারনি বিশিঙ্গন হাস্তেব শিবচাওই মানু অবনি লগিও বিশিং বিশিঙ্গ বানকুন্দ্রীব ফাইমানো হই নবর তৈবানী বখাক্ত সাজাকা অববাই হাস্তেনি তং গজাং দেরাওই ফানো মানো তে গবাংমা নুখুং রকব দেরাও কলাই ফানো মানো বনি বাকে হাস্তেনি বেবাগ লুকুরং সজাগ তংনানি বাকে সাকলাই জাকা তিনি ভারতনি মন্ত্রী বখরক আমেরিকাও সালতাম বেড়াইমা থাংথানি তিনি হাস্তেও বিনি হাকতর কিফিলকা বিনি ম বেড়াইমা বাই দেশ গনৈনি বিশিঙ্গ হালক কাহাম বজাগানে হেনই কক্তমা সাজাখা তিনি কক্তমা অরণ্য পাইখা
1: সুমা এই সুমা সুমা বেং থাকাসা হাই ও নর দ খনায় দাসা আংরিং মানে সাল ফাইকে তামসুক নাহা ফেসবুক বাইমিমাং গরঙ্গই টংইমানখ তামনা সাই তামো টং আর
2: নরক তামো সাইমানা তক এক নাই নাই দি আনি খরকসা কতাল কিচিং বাই ফেসবুক তৈ কক সালাই টংমানী বদেলিও টংগু অরণ কাইসা কতর কোম্পানি নি এম ডি খাই টংগু ওয়ানসুকি নাই দি ববুসুক বড় কতর খরকসা
1: নরং নি ফেসবুক রংন আং কিসাপানো খাপি জাগিয়া মকল বাই নুগিয়া বা ফেসবুক তৈ যে সাপানো সালাইমানো নি দিল্লী নি কিচিং ন থাঙি নাই দি ব খরকসা হোটেল লগ সামুং টাই সিয়ংখনা বিনি ফেসবুকনি কক ন বা আং পৈতু চাউই টংটি না ফু বদা কোম্পানি নি কতর কাইসা এম ডি অংমানু হাইদা ব
2: এ নি কিচিং সংনি কক ন হাইকেতা সাদি আনি কিচিং বমতৈ নাই সাইমাংখা হাইদা আনি কিচিং নি কক ন আং সাইমাইয়া টংগো হাইদা নিনি কিচিং আ মানমোহন নিতাই তাই সাদন সংখ্যায় বুসুক হামখানা সিদু নিনি মুং ন ব আং কিসাপানো খাপি জাগিয়া পরেশ তে ফু পরেশ আবো কাইসাবো মংখা হাইদা ইক নাইসে গিনাই দি আনি তাই কিচিং সংনি মুং রক কিংডম কুলদীপ তাই রক নুখাদা বুসুক খানাতক বুমুং রক
1: খানাদি সুমা আমা বাবু সং আন বুমুং ফারমানি খনাতক বুমুং ন ফারকা বনতুই নং হাইকে ককতা সাদি
2: এ নং আনু সুমাতা রিংদি সুসু সিরিংদি বুঝি খাদা
1: তামো নন আং সুসু রিংনানি সুসু তামনো হিন নং সাউই দা মানবা
2: সুসু তামনো হিন আর তাই তামো সাই মানানি তংবা সুমা হিয়া ওই মায়ানি সাপুলৈ সুসু রিংদি হিনখাতা চালিয়া দা আং থাঙ্কা
1: হাইদা দ হাইকেবা সামানি কক্সেবলাসা সুসু ও আনি মায়ানি সুসু নং বিয়াঙ্গ থাঙ্ক
2: আংবাতাই বিয়াঙ্গ থাংনাসা আনি টংথায় ন টংখাতা কাইসা একটিঙ্গ কুলগৈ
1: খনাদি সুসু আনি আফাব জ্বর কাইসা কতর একটন্ন টংমানি খরকসা তাবুক বুড়াংমানি বাকিছে দাংসারগ আসুক কাসালিয়া ফিয়াবা আফাসং থুমনুক মোসামা জরা অখায় নগসে টংফ্লাইয়া টংমানি
2: কুবৈয়াখাই তামুসা আংবা পগেছি টংখাবলাসা হাইকে আংবা তাবুক খরংসা কুচুক বেরামনি একটর বরম গনাং ব্রজ বাবুনি বুসলা পরেশ বাবু বাইসে কক সাউই টংলাসা
1: নংবাই কক সাউইবা সাইসুং সাকাইসা বজাংমা হাইসে অঙ্গুই টংসিবলাসা আংবা
2: এই শ্রিংরাদি আনি আয়াং ফোন ফাই টংখা

0: কক তুমা পিহরছি দি নকবার কতর ফাইকাই এবা ফাইয়াসানি তামো তামো খাইতাই তং আং সাবন নরকসিদি রবি নব খনাদি ও সানিমল থুম নক মশানা হনমানি আবো তিনি ন মশানা খাইছিদি যত হাসতে গনাঙ্গই বেড়াই থুম নক মশাই ফনগুই মাংলাক আবনি বাকে আনি মাতুনি ফেসবুক দংলা ওয়ানা কই আবো বাইন হাসতে গনাঙ্গই পিহরই মালাইয়ানো খনাদি রবি থুম নক মশাথানি আং নং তাই পরেশ দো তাই খরংনিছে নাই বলে আবো নারিগন সাবন মন নাইতগ আনর তৈ ফাই দৌ বুঝি খাদা
1: খরক নিয়ে আফা খরকসা নাইখে নঙ্গানো নংনি বদল আং সুমাব দংনাই
0: বা হাইকে বা চাৎসুমানি ককসে তাই খরকসা নাইছিদি
2: দ ক হাইকে ইয়ং আং বাসাগ্রা নাখাই
0: দ দ আসং ককতা
2: দ
3: সুমালে ভাই বং নসিদো ফাজি দা কন
1: দাং সাও নংলাই এন্তা হিমদি

0: তাকতাই বুকুরক পুইলা ন নরক ন বেলাই খেন হামাই মারিও তামনি হিমালে নরক বেবাগ ন বখারি ওই থুমনুক নাইনানি বাগৈ সিরিং সরবকে আজগৈ টংলাই মানি বাগৈ চিনি থুমনুক তাবুক ন চেংজাক নাই থুমনুক নি বুমং বানকুন্দিরি
1: সাব টংবাই বিয়াং থামাইকা আলিয়া কোনা কিরমা সিংসা খাই মুনাক সাই ফাইকা বড় বাহাইকাই কাতিনাংখা
2: খনাদি মহাই জারাও তেজলাং রকম গতা থাংদি
3: তে কাইসে কাই নবার কতর শিফ চৈ তংফুরু যায় জয় এবা পুল ছাগাতে তাহিন্দি
4: খনাবাজে তাকুর বুকুর তুইজলাং নি বরুপ সাই ফাইমানি নবার কতর তাই বাংকুন্দ্রি বিনি বুমুংন উড়ি কিরিমা সিংসাখাই হাইয়া ফাং শিবসাই ফাইফুরু বনকাতিনা বাগৈ চিনি গবাংমা খাইতাই তঙু
3: তামো বম তুই আবো আতা
4: সিকাংবাড়িয়া চামুং গরান রক খাতুই মাতনি নাই নিনি নগনি বেবাক ইলেকট্রিক সুইচ রং নব অফ খাই মাতনি নাই হারকেন রগ কেরোসিন দাওই থিটিখাই গানও তনানি নাংনাই তাই টর্চ রক টংখাই লগিও তন্দি
2: রেডিও তাই টিভিনি কক্কমা রক খনানানি তা করদি
1: ওয়ানানা ক্রুই সাল তাল আথুকিরি রক টং ছাক অবহাই উরি চুনু মুং সাখাইমান্যা
3: তাকুক রক মহাই জরা রগ রেডিও তে টিভিনি জরানি কক তুমা খনানা তা করদি আবু ও মুই চুনারদি বুসকাংনি চব্বিশ দামনি বিসিংহ নবার কতর ফাইপান মানো যেন বেবাগ ন সজাগ মা তংনাই
4: খনাবাইদি নবার কতর হায়াখাবা বাংকুন্দ্রি ফানো ফাইতুন বনতুই আশুকাই কক বাংলাইনি নাইয়া আবরক অংখা বেবাগ ন জনানি তমুংসি হঞ্জাগু মাইনি জরাও মাই নংখর খুলনি জরাও খুল মা পেরু নবার ওয়াতৈনি জরাবা নবার কতর ফাইনতা অবনবা ধামুনি আশুকাই কিরিনা তংবা
2: বাংলাদেশ তামংখা নরক খদা খনাবাইখা সালকিসা সুকাং নবার কতর তাই বাংকুংদ্রি ফাইয়ৈ সাতশো সুকনু কঙ্কমা বাইখা তাই তিনশো সতেরো সুক বরক থাকা আবনাখাই কিরিনা নাংলিয়া হাইদা
4: নংখাই অ কতমারক বড় বাহাইকে মানখা
2: ফেসবুক তৈতা
4: ফেসবুক নি কংন পৈতো চাই মাইন
2: ফেসবুক সিঙাইখাই বড় গিয়া
4: বরক ফান অবখাই নং হাইং নাই তাকুক রক বুইনি ক কানা খুঞ্জু তাকান্দি কুবুই কতমান পৈতো চাদি
2: কুবুই চেংরা বাহাইকে সিনাই
4: রেডিও এবার টিভি নি কক্তমা অবকা কুবুইতাই পৈতো নি কক্তমা বন কারই পৈতো থাংলানি কক্রই
2: হামবাই আং চেন খা নং ন পাইখা চিনি থুম নক ব অর ন পাইখা
1: বাহ বাহ চিনি থুম নক আনি সাজলাবাই হামজগনি একটিন রগলে মুই তো তনজাং নাই নংখ তাবগলে বসকাংনি অসানি জরা রগ চং কাইসা কতর মা থুমনুক ন ফুনুকলাইনি মাংখা তাম হিন রবি
3: আউ ইয়ং আং ব অ কক ন ন ন সানান হিনি টংমানি চিন আমো চিকন চাফান নাইনাই রক বেলাই খন চাজার লাংবাই সুক্কা
4: চিন অমো হাইনো সে থুমনুক ফান জরানো রুগুই কুবিনি তাই নাংকুং মা থুমনুক ব্লে
2: আফা বাই কই রবি ব গরংনি বিসিং গরংকু নরম জাকতা
1: তংখা ফাইসি দে বাসা বাইসি দে উলনি ক গুলং লাইসিনা

0: রবি,
1: নিনি
0: নগুন তঙ্গই থাকছিলি দৌ
1: হাই রকসমা হাইজা
2: কক তা বাংদি থাংদি রবি হু তা খুনি টকলা মাসা রমই নিনি বাজই কিসা সুনামই রিগিরা দি দৌ
3: ফাইদে আং ফুনুগেরি আনো
1: দা ক হিমদে ফুনুগেরি ফাইদে
0: নরক সংলাইগিরা দে আং ফাই দঙ
2: থ হিমদে আং বয়াক ইয়াকে সুবাইছিন আফা জরাও মামুই রকমুন মাইয়াকে জলি যাগো
3: আফা হাই বরক আং নুগিয়াখু
1: ও লামা ও বোনা কেউ পাইনে গেরই তাবসুগরা
3: হাইকে নরক টক রমই সামলাইছি দেখায়।

0: आफा जराव मामुई र कुमुन माया खै जोलि जागौ
1: आफा हाय बरक आं नुग्याखु
2: ओ लामा व बोना के पाइने करै ताबसु गोरा
1: हाय के न रक्त ग्रमै सिनाम लाइसि देखाय आं म समसला रक तयार खायबाय सिनो
0: डाक्ति थांग दे चिनाव बुसुगले नानी ताइ मुंसा मुइ ताम खायनाय
1: वा थैनि मुया किसा फाइजक दंगो अबनो न खुंद्र पुइरुइ बुते खाय रिसिनो
0: सा सुका अबनो खाय दि नों सामानि खनामा बायसे आंखे साना से मुझे भी तोंखा थांका थो हिंदी रोबी हिंदी
2: हिंदे हिंदे
3: खनाबाई दी आम से नीता खुकते बुखुक शों बेबागनों ने काशा कोई मुंग कोई जाओ खुन जुका चमोई खनाजा बाई दी तीनी शालो एबस हांजा जरा रोगो जेप्रुपानो ओरी मुंगई नौबार करतोर फाशिनाई নরক জানি নগ্নি নাকুক মানি মানে রক লগি তুই ডাকতে ডাকতে নগ গানানি শেপ নগ থাঙানি খাইবাই দি অ সাকলাই মুং ডিএম অফিস নি অঙ্গই সাকলাই যাগো তাওসে হাই নহাই সাকলাই যাক ফিরো আমচানি তাকুক তাই বুকুক সং কাহামকে খাই নারাকবাই দি তিনি সালো এবার সানজা রগ জেপ্রুপান উড়ি মুঙ্গই নবার কত হাসতেও ফাঁসি নাই নরক জরাতংখিনি জানি নগ্নি নাকুক মানি মানে খুনি রক তুলাঙ্গই ডাক্তি ডাক্তি নারানী সেব নগ থাঙানি খাইবাই অ সাকলাই মুং ডিএম অফিস নি অঙ্গই সাকলাই জাগৈ দঙ্গু বেবাগ ন হামবাই
1: আফা খা খনাক ডাক্তি নি মানে রখাতি বাইদি হাই নগ সিকি বলাসা আফা ব্যাং থাঙ্ক এই নং ব্যাং থাঙ্কা
0: তামুসা নিনি মানে রখাতি বাইখ্যা
1: খাতুই দঙ্গ নিনি খাই
0: খাতুই পাইজাক আফাকে বিয়ং থাঙ্কা সা ন তাম নগ করি যা
1: সিধু বিয়ং থাঙ্কা আংব সাই মাইয়াতা নগ টংখাই টংনা হনি রিঙ্গি টংখাতা আংখাই
0: ইকুলে সক পাইকিয়া বিয়ং থাঙ্গি টংসা আফান
4: ও সুরেস নি বুমা বাসিন থানা থাঙ্গমানি তা বিনিলে নগ কে বকরি তাই সে খুঁজ বুখনাই আংখাইবা
1: হাইকে আফা নং থাসিং গো সালাই মানি খনালাঙ্কা হাইদা
4: তাম খনাই আংনা সা হন খনাই ন থাঙ্কা
0: তামো হনকাসা জমাই বাক্সা থাকা ককদা
4: আবো খাইবা কবর মথাক জায়গা দা থাঙাপো বিব গ্রী নগর নাই থাপো সাই নাই সুকা কগ্ন কিচ্ছা পানো খাওয়াই মানলিয়া হাইন বখর সিমছে জাঙ্গি জাঙ্গি ওই দঙ্গো
0: অংকা হিন্দি নিনি মানির খাতিবাই কে আফা
4: আনি মানির আবো আগিন খাতি যাক থ হিন্দি নংর পাইছে দে আনিবা টর্চ রেডিও ইয়াকলাপ আকরক তবু বাইখাতা আনবা তাইতাম টংসা নংনি খে যে নাংমনি মানে রক তলাং বাইখিনাবলে
1: তৈ বাইখায় আফা হিন্দি নংকর বাইছি দি হে আমার সংগ্রহ তোমা নং নসাই মানছি নাই আগুই টংবাইগ্রা দে
0: তাম অংজো খানে
1: আনি মোবাইল সেতু বুজাগলিয়া
2: ইয়ং অয়ং নখর বাজে ডাক্তি নখর বাজে আমা বাই আফা নাব নগ তুনসাই রেবেখা দাবুক নরং নেতলাং না ফাইও
4: চিনি কামিনি বেবন থামাই খাই রবি
2: ই বাক্সা বাক্সা কাই আর সাকলাই থাকমানি ন সাগ নক বারসে বুঝাই গিয়া গজা বুখা কত রক থেবে তো সাবো না সাবো খাই তো
1: ও নখর বাইছি দিবা আয়ং শিব চাইছে ফাইকা বলাস ফাইকা ফাইকা খারবাইছি দিবা অংকর বাইছি দিবা অংকর বাইছি দিবা

আশোক জোড়া মঙ্গলক্ষ্মী দেববর্মণি খরঙ্গ যাদু নিরোচাপ মুখানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হর্ণিক অগ্রক পান্দা অরণ অপাইকা যতন হরকাহা।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1 লক্ষ

0: 27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি টাকা।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था, आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন

0: জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাস ভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সহস্রতম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের সঙ্গে তারা এ নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
1: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে উনকে সাথ মিলকর আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপ সে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কো বল মিলেগা।
0: দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর ব্যাংডুমি সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে ICAR এর একটি কনক্লেভে তিনি একথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
2: निश्चित तौर पर जो समझौते हुए हैं देश में कृषि के लिए भी और बाकी सेक्टर्स के लिए भी बहुत महत्वपूर्ण हैं। ये समझौते न केवल हमारे एक्सपोर्ट को बढ़ाएंगे जिसका लाभ खेती को भी मिलेगा, बल्कि इन समझौतों से भारत में हमारे उद्योग व्यापार जगत उनको एक नई ताकत मिलेगी।
0: পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র দেবী সুভদ্রার সঙ্গে এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশাহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গত রাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপ স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী আগরতলা।
2: দো মুসাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবু মুসালা প্রিমিয়াম কিসা তাই বোনাস কবাং মানে পয়তো খ্লাই মান্নাই জাত
3: পিএলআই টংলে
2: হাফং নি শেবু খ্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার রো নাহারি মানে পিএলআই পলিসি নি শেব শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পয়তো খ্লাই মংব তাই বু গাহামকে সাবে মান্না নি বাগে গানা নি পোস্ট অফিস থাঙ্গি তাবু গ করুং দি এবাকে লগইন খ্লাই দি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন অ ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককতমা বুবাগ রকমখা ভারত হা কতটাই ব্রিটেন বিচিং কথালাইজাক রং পুসাতাই বানিয়া ক খালাই মূ সেটা তিনি সিমি সামগ ফনজাকা হা কতরবাই বাকসা হাস্টে বকনা রথযাত্রা তের পালাইজাগান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মুখ্যমন্ত্রী সমি পেসু খা কসং লোকরকটাই হাপং টাংসং বিচিং কাইসা নাংকুমা গান ইয়াকিলেঙ্গি সামু টাঙ্গি তঙ্গু ফুটবল হায়ুং কাপনি উলনৈ সেমিফাইনাল থমুগ তিনি আর্জেন্টিনা বা ইংল্যান্ড থাইন তাবো ককটমা শুক্রবই ভারত হা কতটাই ব্রিটেন বিচিং কথালাইজা রং পুইসাটাই বানিয়া কক খালাইমু সেটা তিনি সিমি সামুগ ফনজাকা আবনী লগি হদানী নাইমঠান ক খালাইমু চলংখা আবাই ব্রিটেন ভারত হা কতনি সামু টাকা সেপসা বাঙান অ লাইবুমা গান ক খালাইমু হা কতর কাইনি বিচিং কথালাই সামু টামুগতাই বক্রাকি বাজাওন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা রং পুইসাটাই বানিয়া কক খালাইমু সেটা তাই হদানি নাইমঠান কক খালাইমু ভারত হা কতটাই ব্রিটেন বিচিং কাইসা নাংকুমা গান লাইবুমা কেন্দ্রনি বানিয়াতাই সামকর মন্ত্রী পিযুষ গোয়েলনি হদ আলাম কাইসানো শেয়ার খাই মোজাং মোদি সেটা ভারত হা কতনি হুকবার খাইনাই সাকথারনাই তাই চিকন কচার মাজানি সামকর সাকথানাই রগনি কতাল নাম আচাইরওয়ান মন্ত্রী বক্রত নরেন্দ্র মোদী বসং সালচি সিনিও হরিয়ানা জিননি চিমি হা কতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান টংখর কাহাম গান অ ট্রেন জিন তাই সুনিপটনি বিচিং লাইসওয়ান স্কিল ইন্ডিয়া মিশনি বিসি চিসা তিনি কাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী বিসি নৈসাই চিবাও অ মিশন চেঙ্গেরিমানে আবনি নাহার মুখা সামু মানঠকমু সাকথার মুংটাই টংসুকনা আজিমুনি বাকি শিকলা শিকল রঙে সুনামকনো তৈয়ে রঙ রংখলাই তিসানা অ মিশন চেংফ্রুন চিমি তাবুক জরা জুদা জুদা তাংবু তাংনি বিচিংটি খরক দক রাকনি গবং শিকলা শিকলি রগ্ন গরং খাই তিসাজাকা তাবুক বিশি ব্রুম্ব সাহা রাকনি গবং ব শিকলা শিকলি ফরংজাগি টঙ্গু হাস্টেপা ইন্দ্র সানা রেডি নালু রথ যাত্রা রগে হাস্টানি লোকরণ খাকাহাম ইয়াফরকা খাকাহাম ইয়াফারমা ও হাস্টেপা সাকা অ তের টংক থানো চাজনাই তাই মোতাইনি বিচিং কাক হালনি মারি দিয়াই মুংতাই পৈতো কাকনি বিচিংটৈ গঠার রথ রাজাক্ষরনি লামাতৈ সজাকমানি বিচিংটৈ থানচানে হালগ্ন গ্রা খাইন হদানী টংকচাং হামক্লাইনি বাকি থানসাইকে সামু টাকাও খা বাজারিওয়ান হা কতরবাই বাকসা হাস্টেও খনা রথ যাত্রা তের পালাইজাগান আগরতলানো খবুই হাস্টেনি জুদা জুদা থাই রথ যাত্রা তিয়ার আংলাইজাক আগরতলানী জগন্নাথ জীউ মান্ডব ইস্কন মান্ডব হরেকৃষ্ণ মান্ডবনি সিমি নাইথ্রকে সাজুজাক রথ কারিনানি জোগালিজাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সারিগ মেলা গড় সিরি সিটিন রথ যাত্রা তাই তাই বানিং চেঙ্গেরিকা বুসকাং সালনৈ চিব্রী ফেরা রথ জরা সালচুকু রম্বই অ বানিক টঙ্গানা সালবরম সানজাও হাস্টে তাই ফাতার হাস্টেনি রবাই ফাংরক হুকুমো পান্ডা খালাইলাই টঙ্গু তিনি ন চেংমা পান্ডব কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন সিপাহীজল জেলা পরিষদ কাজকুজুক সুপ্রিয়া দাস দত্ত এমএলএ বিন্দু দেবনাথ মেলাগড় পুর পরিষদ চেয়ারপার্সন অনামিকা গুসপাল রায় জেলা নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আকচং মানজাক্কা আয়াং সালগরা জেলা নাইকলফাং মহম্মদ সাজাদ পি হাংকনি রথ যাত্রা কচাং কচাংখাই পাইছুরনা বাকি যতনি চৌবাচু সানকা হাস্টেপা ইন্দ্র সানাই রেডি নালু তিনি লেম্বু সরানে মালাবতী কামিনী সুব্রাই বিদ্যা মন্দিরনি এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চেঙ্গেরিখা ব সাকা অরুংনগ সাইন্স কগ্রবাই আকরক পরিমা লগি লগি মার্শাল আর্ট যোগা রসামু মোসামু আকরব ফুরুংজাগৈ তঙ্গো অব বেলাই বলাইজাকনাই অ রুংমথন ক্রাক খাইতি সানা বাকি সাকথারমাবাই মহারাজ চিত্ত দেববর্মন হাস্তবা বেলাই বলাইখ্যা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াই খাইজাগৈ তঙ্গো

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগামীকাল রথযাত্রা উৎসব, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপিষু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধর দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা আজ সেমিফাইনালে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল রথযাত্রা উৎসব, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইসকন মন্দির, হরেকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এবং মেলার উদ্বোধন করেন। উল্টো রথ পর্যন্ত আগামী 9 দিন এ মেলা চলবে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক মেলাঘরের রথের মেলা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভক্ত ও ভগবানের মিলন উৎসব হয় এ রথের সময়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, মেলাঘরের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, তা সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বিন্দু দেবনাথ, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। এদিকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি জেলায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই উৎসব ভক্তি, করুণা এবং ঈশ্বর ও মানবতার মধ্যেকার চিরন্তন বন্ধনের প্রতীক। প্রার্থনা ও ভক্তির মাঝে যখন পবিত্র রথগুলি রাজপথ দিয়ে এগিয়ে যায়, তখন এই পূর্ণ উৎসব ঐক্যের বন্ধন দৃঢ় করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে এবং সমাজে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এর ফলে রাজ্যের শত শত জনগণ চিকিৎসা, সমাজকল্যাণমূলক বিষয় এবং বিভিন্ন ব্যক্তিগত সমস্যার সুরাহায় সময় উপযোগী সহায়তা পাচ্ছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশুর 70তম পর্বে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্যোগটি সাধারণ নাগরিকদের চাহিদার প্রতি সংবেদনশীল। মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি কাঞ্চনপুরের জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন। মুখ্যমন্ত্রী আজ যোদ্ধা নামের একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। এর উদ্দেশ্য হল, এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকগণ একজন সচেতন যোদ্ধার ভূমিকা পালন করতে পারবেন। তাঁরা নিজেদের পরিচয় গোপন রেখে বাল্যবিবাহ, মাদকাশক্তি, গার্হস্থ্য হিংসা, শিশুশ্রম সহ বিভিন্ন সামাজিক সমস্যার অভিযোগ জানাতে পারবেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজ রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস এবং এবিভিপির 78তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ উপলক্ষে আগরতলায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী মহারানী তুলসীবতী কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি ছাত্রছাত্রীদের সততা এবং নিষ্ঠার সঙ্গে সমাজ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করতে আহ্বান জানান। সিটুর সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলার শহরে মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। সিটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন, শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়। সংসদের অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আগামী 21 জুলাই দিল্লির যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের 15 সদস্যের এক প্রতিনিধি দল এই কর্মসূচিতে যোগ দেবেন। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। আমাদের জনগণনা, আমাদের উন্নয়ন, এ ভাবনায় গোটা দেশের সঙ্গে 19টি জেলাতেও জনগণনা 2027 সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি চলছে। জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে স্বগণনার কাজ। বাড়ির তালিকাকরণের কাজ চলবে 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। এবারের জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটালভাবে। ইতিমধ্যেই গণনাকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ হয়েছে। 19টি জেলায় 600+ গণনাকর্মী নিয়োজিত রয়েছেন। জেলাশাসক জনগণনার কাজে সবার সহযোগিতা কামনা করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে আজ সফলভাবে রাজ্যের

নবম কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। গতকালও এই হাসপাতালে অষ্টম কিডনি প্রতিস্থাপন করা হয়। এজিএমসি ও মণিপুরের সিজা হাসপাতালের নেফ্রোলজিস্টদের তত্ত্বাবধানে কিডনি প্রতিস্থাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লেম্বুছড়া মালাবতী পাড়ায় শুভ্রায় বিদ্যামন্দিরের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে বিজ্ঞান সাহিত্য প্রভৃতি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট, যোগা, গান বাজনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসাজনক। এই প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী নৈতিক ভিত্তি প্রদান করার জন্য মহারাজ চিত্তদেব বর্মার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। এই দূষণমুক্ত পরিবেশ বান্ধব ট্রেনটি জিন্দ এবং সোনিপথের মধ্যে চলাচল করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হয়েছে। এর সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হয়েছে, যা ব্রিটেনে ভারতীয় পেশাজীবীদের সুবিধা বাড়াবে। এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক সুরক্ষা চুক্তি ভারত যুক্তরাজ্যের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে শ্রী মোদী সেটা ভারতের কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলিকে নতুন গতি দেবে। এটি প্রযুক্তি, পেশাগত পরিষেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে। স্কিল ইন্ডিয়া মিশনের আজ 11 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই মিশনের সূচনা করেন, যার লক্ষ্য কর্মসংস্থান, উদ্যোক্তা এবং সুস্থায়ী জীবিকার জন্য যুবক যুবতীদের শিল্প সম্পর্কিত বিষয়ে দক্ষ করে তোলা। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের তথ্য অনুযায়ী 2015 সাল থেকে এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 6 কোটিরও বেশি যুবক যুবতীকে দক্ষ করে তোলা হয়েছে। বর্তমানে প্রতি বছর 1 কোটিরও বেশি যুবক যুবতী প্রশিক্ষণ পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ, ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ আর্জেন্টিনা খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 12:30 আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে এই ম্যাচ রয়েছে। জয়ী দল ফাইনালে খেলবে স্পেনের বিরুদ্ধে। পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচা ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি 2-2 গোলে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 25.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগামীকাল রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধর দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা আজ সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে কী বিষয়ে কথা বলবো হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন, কারণ এই মুহূর্তে গোটা বিশ্বে বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা হচ্ছে। তবে সেই কথা বেশিক্ষণ আর হচ্ছে না, কারণ বিশ্বকাপ পৌঁছে গেছে নাটকের একেবারে শেষ পর্বে, একটা সেমিফাইনাল হয়েছে। তো প্রশ্ন হচ্ছে গোটা টুর্নামেন্ট কেমন হয়েছে? কিছু বিতর্ক ছিল, কিছু বিরক্তিজনক অধ্যায় ছিল, তারপরেও এখন যেখানে পৌঁছে গেছে আর কোনো হিসেব। একটা ম্যাচ হয়ে গেছে প্রথম সেমিফাইনাল, আরেকটা ম্যাচ বাকি রয়েছে। তো আজকে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার সঙ্গে কথা বলতে আমার পাশেই বসে আছেন রাজ্যের প্রখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার মণিময় রায়। তাহলে প্রথমে মণিময় দা, স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: 2026 নতুন এমন কি দেখলেন বিশ্বকাপে যেটা নতুন?
1: বিশ্বকাপ প্রায় 96 বছর বয়স হয়ে গেল, এর পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে এবারের বিশ্বকাপে অনেক কিছু নতুন হতো। এত বিতর্ক, এত আলোচনা অন্য কোনো বিশ্বকাপে হয়নি, এবং এর ফাঁকে দিয়েও কিছু কিছু ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এর ভেতরে যেমন চারটে সেমিফাইনালিস্ট, এই অনেক দিন পরে দেখলাম এই চারটে সেমিফাইনালিস্ট যারা লিগের প্রথম দিন থেকে, তারাই কিন্তু এই মানে তারাই সেমিফাইনালে যাবে,
0: সম্ভাবনা
1: ওদের প্রথম থেকে ছিল, বাইরে গেল না, এই চারটে দলই সেমিফাইনালে উঠলো। এটা কিন্তু অনেকদিন পরে হলো, এবং চারটেই কিন্তু ধারাবাহিকভাবে পৃথিবীর যে এখন ক্রমপর্যায়ে তারা চারটে দলই আছে। এই যে জায়গাটাতে এটা বিশ্বকাপ একটা বিস্ময়ের সৃষ্টি করেছে ঘটনাটা, তা না, অবাক হওয়ার সৃষ্টি করে, এটাই বিশ্বকাপের হওয়া উচিত। বাকি যে বিতর্কগুলি এসেছে সেই বিতর্কগুলি এই বিশ্বকাপে না হলেই হতো। সুতরাং নতুনত্ব বলতে যেটা বুঝি, তাহলে ওই কেপ ভার্দে একটা দল এটা বিশ্বকাপে যে এসছে, এ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল যে নৈরাশ্য যদি ঘাড়ে চেপে বসে, তাহলে তুমি বিশ্বের যত বড়ই অর্থনীতির দেশ হও না কেন, তুমি কিছুতেই এগোতে পারবে না। তুমি চিৎকার করতে পারবে যে আমি বিশ্বের অত বড় অর্থনীতির দেশ বা ইত্যাদি ইত্যাদি, আমি অনেক কিছু করেছি বা করতে পারি, ওই করতে পারি পর্যন্তই থাকবে, বাস্তবতা পাবে না। কেপ ভার্দে সেটা দেখিয়ে দিয়ে গেল। 520,000 দল একটা দেশ, হ্যাঁ, কয়েকটা দ্বীপ নিয়ে, আফ্রিকার কয়েকটা দ্বীপ নিয়ে সে অবস্থান করছে। যত লোক ওর দেশে আছে, যত জনসাধারণ ওর দেশে আছে, তার থেকে বেশি ওর ওই দেশেরই জনসাধারণ বিদেশে আছে, যারা বিভিন্ন কর্মকাণ্ড করে কাজকর্ম করে খাচ্ছে, এবং তাদের পর্যটন হচ্ছে প্রধান মানে
0: অর্থনৈতিক।
1: এই হেন লোকগুলি, তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় খেলে, তাদের একত্রিত করে নিয়ে আসা হয়েছে যে তোমরা দেশে ফিরে এসো। এখন তারা খেলে এবং কাজ করে, তারা দেশে ফিরে এসেছে। এই দলটি ফাইনালে, মানে এই দলটি মানে মূল বিশ্বকাপে জায়গা পেল। 520,000 ওদের জনসংখ্যা, যাদের মানে নুন আনতে পান্তা ফুরোয়, এমন একটা দেশ বিশ্বকাপে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে গেল যে নৈরাশ্যের কোনো জায়গা নেই।
0: ফুটবল বিশ্বের ইতিহাসে এই যে একটা নাম কেপ ভার্দে, ইতিহাসের পাতায় কি একেবারে স্বর্ণাক্ষরে রয়ে গেল,
1: এই উঠে গেল। এই 96 বিশ্বকাপ নানাহ বিতর্কের মাঝেও এটা একটা অসাধারণ কীর্তি রেখে গেল যে কেপ ভার্দে এমন একটা দেশ যে দেশটা নানা রকম প্রশ্নের জবাব এক দুই লাইনে দিয়ে গেল, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে জায়গায়, এই যে ফুটবল আধুনিকতায় তারা নিজেদের কোন জায়গায় নিয়ে গিয়েছে, এবং যেভাবে লাস্ট ম্যাচটা যেটা তারা হারলো আর্জেন্টিনার সঙ্গে।

0: তিন দুই গোলে পৃথিবীর সমস্ত মানুষ, আমি খেলাটা পুরোটা দেখার পরে
1: আচ্ছা আচ্ছা,
0: যখন ভোর হয়ে গেল, 3:20 বা 3:30 সময় খেলা শুরু হলো, ভোর হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ নিজেকে নিজেই জড়িয়ে ধরলাম।
1: আচ্ছা,
0: অবাস্তব হলো, এটা অবাস্তবটাকে বাস্তব বলে
1: মানে
0: মনে হলো, কি দেখলাম, ঘোর কাটছিল না, এটা কি ফুটবল দেখে, কোথায় ফুটবল কোথায় চলে গেল, কি ব্রাজিল নিয়ে কথা বলি, আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দের দলটা যে ফুটবল খেললো, মানে অবাক হওয়ার ব্যাপার। এবং এইখানেই এইখানেই হচ্ছে মানে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের এখানেই মান, মেসি এগিয়ে গেলেন ওদের গোলকিপার গোলকিপারের দিকে, ওর দিকে এগিয়ে গিয়ে তাকে যেভাবে কর্মর্দন করলেন এবং পিঠ চাপড়ে দিলেন, মেসি নিজেও অবাক হয়েছেন এই লোকটা এলো কোত্থেকে, 40-এর ওপর বয়স, গোলবারের নিচে অতন্দ্র প্রহরী এসে পাহারা, যে লাস্ট ডিফেন্স ইন দ্য ফুটবল, এই যে লাস্ট ডিফেন্স, যে ভয়ঙ্কর ফুটবলটা খেলে গেলেন, এই এই শিল্পটা কোথায় পাবো। সেই জন্য ঘোর কাটছিল না ভোরবেলা অনেকে আমাকে, হ্যাঁ ভোরবেলা অনেকে, আমরা কয়েকজন আছি যারা নিজেদের ভেতরে আলোচনা করি ফুটবলটা নিয়ে, আমি বললাম যে এটা কী ফুটবল হলো, আর এই ফুটবল দেখার পর আমাদের শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়ালো, আমরা এই এই এই ভারসাম্যটা তো আসে, এই জায়গাটা তো আমাদের আসতে হবে, যে এই যে ফুটবল দেখছি, যারা এই ফুটবলটা দেখাচ্ছেন যে গণমাধ্যমেই দেখান না কেন, আমরা ফুটবলটা বসে বসে দেখছি, রাতের পর রাত জেগে দেখছি, আলটিমেট রেজাল্টটা কী দাঁড়ায়,
1: আমরা যদি থাকতাম,
0: হ্যাঁ আমরা থাকলে আমরা আর কতকাল, পাশাপাশি এই প্রশ্নই জাগছে যে আর কতকাল আমরা একজন নির্বিবাদ নির্বিবাদ দর্শক এবং খুব সিনসিয়ার দর্শক হিসেবে ফুটবলটা, বিশ্বকাপ ফুটবল
1: সত্যি কথা, মানে এত বড় দেশ, এত মানুষ, আমরা চাইবো যে নতুন করে চিন্তা ভাবনা হোক, নতুন করে পরিকল্পনা হোক, কেপ ভার্দে পারলে আমরাও পারবো।
0: একদম,
1: এখন জানতে চাইব, এখন আসি, আপনি যেটা বলছিলেন শেষ মুহূর্তে যেটা খেললো আর্জেন্টিনার সঙ্গে, দুর্ধর্ষ গোলকিপিং করেছেন, তারপরেই তো শুরু হয়ে গেল সেমিফাইনাল, সেখানে স্পেন যেটা, ফ্রান্স যেমন করে এসে পৌঁছেছে সেমিফাইনালে
0: একদম
1: মসৃণভাবে, সেখানে স্পেন কিন্তু তেমনভাবে আসেনি, ড্রও করেছে, তো এখানে এসে এই যে সেমিফাইনাল প্রথম হলো, তা আপনার হিসেবটা কী বলছে, এমন একটা ফুটবল ম্যাচ কী হলো
0: কালকে, ম্যাচটা তো পুরোটাই দেখলাম, এর আগেও বিভিন্ন জায়গায় মানে আলোচনাক্রমে যে কথাগুলি উঠে আসে সেগুলি হচ্ছে যে স্পেন দলটা 2010 সালের পরে এই ফাইনালে উঠল,
1: একদম
0: 2010 সালে প্রথম ফাইনালে উঠেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এবারও কালকে যে ফুটবলটা স্পেন খেলেছে এই ফুটবলটা ওরা, এটাই আছে আধুনিক ফুটবলের বোধহয় এটাই নিয়ম হয়ে গেল, যারা কোচিং করেন, যারা প্রশিক্ষণ দেন, তারা আরো সুন্দর করে বলতে পারবেন, এই আধুনিক ফুটবলের এটাই হচ্ছে শিক্ষা। প্রথম আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী পরীক্ষার খাতায় যখন লিখবে তার সেরা জানা উত্তরটা প্রথম শুরু করবে, যাতে পরীক্ষক
1: তার কনভিন্স করা যায়,
0: কনভিন্স করা যায় এটার জন্য। সেজন্য সেটা কিন্তু স্পেন পারল না, কিন্তু নিরাশ হয়নি, প্রথম ম্যাচেই ওরা 2-2 ড্র করে, আরে 0-0 ড্র করে দিল, এরপরে ওরা আট মানে খুব সাংঘাতিক ফুটবল খেলেছে, ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ওরা এগিয়ে গিয়েছে। হয় কি, ফ্রান্সের সঙ্গে যদি কেউ তুলনামূলক আলোচনা, ফ্রান্স বলতে গেলেই আমরা প্রথম যে কথা, যে লোকটার কথা বলবো, এমবাপের নাম বলবো,
1: একদম
0: এমবাপে নির্ভর, কালকেও তাই আমরা দেখলাম, এবং তার সঙ্গে যারা এমবাপেকে যারা মানে সাহায্য করবেন, দেম্বেলে, এরা, হ্যাঁ এরা যে তারা রয়েছেন, এই এই সমস্ত জায়গা, বারকোলা, এই যে তিনটে ফরওয়ার্ড লাইনের তিনজন মানুষ, এই তিনজন মানুষকে সবাই টার্গেট করে নেবে। স্পেনের ক্ষেত্রে সেটা হচ্ছে না, স্পেনের ক্ষেত্রে টার্গেট করার মুশকিল, আমি মানে শুনলে খুব অবাক হবে, মানে কালকে যে মানে পেড্রোপরো যে গোলটা করলো, পেড্রোপরো যে গোলটা করলো, ও তো একেবারে ডিফেন্ডার, একজন ডিফেন্ডার, এবং দ্বিতীয় গোলটা যে করলো ওয়াল করে গিয়ে, ওয়াল করে নিয়ে গিয়ে যে গোলটা করে চলে গেল
1: পুরো ফাঁকা,
0: হ্যাঁ এটা হচ্ছে এই ক্রিকেটের যে আমরা বলি ক্লাসিক্যাল ক্রিকেট বা ক্লাসিক্যাল ফুটবল বলতে এটাকে, এই যে ওয়াল করে নিয়ে যাওয়া, এখন হয় কি, এখন মানে হিট অ্যান্ড রানের মতো তো, মানে ব্রাজিলীয় ফুটবল এখন কেউ পছন্দ করত, মানে মানে সুন্দর লাগে দেখতে বটে কিন্তু জেতা যায়, কিন্তু স্পেন সেটা করছে না। স্পেন যে লাস্ট দ্বিতীয় গোলটা, এটা অনেকদিন আমাদের চোখে
1: মনে থাকবে,
0: ভেসেও থাকবে।

0: থাকবে, যে আমরা এই ধরনের একটা গোল দেখেছিলাম। এ ধরনের গোল কি আগে দেখিনি? দেখেছি 2002 সালে জার্মানির এগেনস্টে যখন ইয়েটা ফাইনাল খেলছে, ব্রাজিল যে ফাইনাল খেলছে, তৃতীয় গোলটা যে করেছিলেন রোনাল্ডো, এই গোলটা তো আউটস্ট্যান্ডিং গোল, মানে জেম, এটা মানে জেম অফ একটা পিস অফ এ জেম। এটা যদি আমরা দেখি, এটা একটা মোহর একটা, ফলে এই যে কালকের যে গোলটা, এই মানে বিশেষ করে পরের গোলটা, এটা আমাদের কিন্তু আবার আমাদের অনেক দিন মনে থাকবে, আমার মনে থাকবে কালকে, আবার যেটা কালকে স্মরণীয় হয়ে থাকবে যে পেনাল্টি দেওয়াটা, এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগিয়ে দিল যে কেন পেনাল্টি দেওয়া, এটা পেনাল্টি হওয়ার মতো পেনাল্টি ছিল না, কেন ছিল না? কারণ আমরা যেহেতু কোনো দলের সমর্থক না, সেহেতু নির্দ্বিধায় বলে দিতে পারি, সেই জন্য তো হচ্ছে অত্যন্ত নিরপেক্ষ এবং খুব আদর্শ দর্শক তো আমরা ফুটবলে এই মুহূর্তে ভারতবাসী হিসেবে, কারণ আমাদের তো কোনো নিজস্ব দল নেই। ফলে এই যে জায়গাটায়, এই জায়গাটায় কালকে যে মানে পেনাল্টিটা হলো, এই পেনাল্টিটা আমাদের অবাক করেছে, কেন VAR পদ্ধতিটা নেওয়া হলো না? পেনাল্টি যদি এর আগের ম্যাচে, হ্যাঁ এর আগের ম্যাচে যদি তুমি গোল বাতিল করে দিতে পারো VAR দেখে, তাহলে আপনি কেন VAR এর দায়িত্বটা নিলেন?
1: মানে এই প্রশ্নগুলো থাকবেই
0: থাকবেই। এই যে মানে ইয়ামল যে যে জায়গাটায় গন্ডগোলটা, ইয়ামল যেভাবে এসছে তখন তো উল্টো দিকে মুখ করেছে, ইয়ামল যে পেছন দিক থেকে আসছে, এই ফ্রান্সের যে ইয়ে মানে লুকাস ডিগনে তো ওকে দেখেইনি, কারণ পেছন দিক থেকে ইএমএল, বরং ইএমএল এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ওকে ধাক্কা মেরেছে, আর ততক্ষণে তো ও বলটার দিকে নজর, বলটাকে ও শুট করে বার করে দেবে, এর জন্য পা তো অলরেডি চালিয়ে দিয়েছে, পেছন দিক থেকে তো ইএমএল ঢুকে পড়েছে।
1: ইএমএলের মতো ফুটবলার দেখেই নাটকীয়তা করে,
0: হ্যাঁ পেনাল্টিটা আদায় করে নিলেন। ওনার তখন উচিত ছিল যে তুমি, আমি ভিআরটা দেখে নিই আসলে ঘটনাটা কি, কারণ উনি খুব কাছে ছিলেন।
1: একদম
0: এই ধরনের ঘটনাগুলি বিতর্কের সৃষ্টি করে, আদারওয়াইজ টোটাল গেমটা যদি এই ঘটনাটা বাদও দেই, কালকে কিন্তু এক ফ্রান্স তার নিজস্ব যে দক্ষতা, যে ফুটবল তারা এর আগ পর্যন্ত খেলেছে, তার ধারে কাছেও পৌঁছতে পারে।
1: তাহলে একটা প্রশ্ন যে মানে আসল দিনে আসল কাজটা করতে পারলো না ফ্রান্স, যেটা হয়েছে তো জাভি ইনিয়েস্তা 2010 তাদের দৌলতই তো হয়েছে, তা আরেকটা আসছে যে টিকি টাকা যেটা স্পেনের, তো আপনার কি মনে হয় কালকেও কিন্তু সেটা ছিল, কিন্তু ফুটবলের যে আধুনিক যে ছাপ সেটা পাল্টে দিয়েছে স্পেন?
0: না না একদম, মানে আমার কালকে মনে হয়েছে, কোচরা আরও ভালো বলবেন যারা যখন বলবেন, আমার মনে হয়েছে টিকি টাকা থেকে তারা বেরিয়ে এসেছেন,
1: মানে পুরোপুরি
0: না হলো অনেকটাই বেরিয়ে।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা বেরিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ওদের যে এই ইয়ামাল ফুটবলারটা, এই ফুটবলারটা আমি মানে মনে, অনেকে বলবেন হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলছি যে আপনি ইয়ামালের সঙ্গে এটা কি তুলনা করলেন, না আমি তুলনা করছি ফুটবলের, ফুটবলের তুলনাটা করছি। কলকাতা ফুটবলের 70s 80s গৌতম সরকার নামক একটা ফুটবলার ছিলেন, ইয়ামাল গৌতম সরকার কে যদি কেউ না চিনত, মাঠে ঢুকে যদি বলতো গৌতম সরকারকে, যে কেউ চোখ বুঝে বলে দেবে বলটা কোথায় আছে দেখো। অর্থাৎ গৌতম সরকার এমন একজন ফুটবলার যাকে একসময় মানে কলকাতার পত্রপত্রিকাগুলি ছোট বেকেনবাওয়ার বলে উল্লেখ করছেন 70s, মতিনন্দীর মতো লেখক এইভাবে উল্লেখ করেছেন। এই ইয়ামালের যে ফুটবল যে খেলাটা, এটা আমি দেখলাম, ও আসলে ইয়ামালকে কোনো জায়গায় যে নজরদারি করে রাখা হবে, প্রচণ্ড জোরে দৌড়তে পারেন, বয়স কম, প্রচণ্ড সাহস,
1: একদম
0: ড্যাশিং আছে, প্রচণ্ড জোরে বিপক্ষের ডিফেন্ডারদের
1: কোনো সময় ঝাঁকুনি দেওয়া,
0: হ্যাঁ ডিফেন্ডারদের যে কোনো সময় বেকায়দায় ফেলে দিতে পারেন তার গতির জন্য এবং প্রত্যুৎপন্ন মতিত্ব,
1: একদম
0: তার যে এক্ষুনি আমাকে কি কাজটা করতে হবে, একদম এক্ষুনি যে কি কাজটা আমাকে করতে হবে সেটা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারে, এটা সব ফুটবলারদের পেলে টেলেদের ছিল। পেলে আমার এখনো মনে আছে, আমরা কোচ অমল দত্ত এখানে এনেছিলেন, এই সিনেমাটা এনেছিলেন, আমরা কোচিং ক্যাম্পে ছিলাম, ক্রিকেট আমাদের দেখিয়েছিলেন, ক্রিকেট ফুটবল মিলেই একটা ই করি, ওইটার ভেতরে 1970 ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনালটাও দেখিয়েছিলেন উনি। এই ফাইনালে যে তৃতীয় গোলটা, ব্রাজিল 4-1 গোল খাওয়ার পরে 4 গোল দিল ইটালিকে, এই 4-1-এর যে তৃতীয় গোলটা, মিডফিল্ড ক্রস করে দুজন তিনজনকে কাটাচ্ছেন পেলে কাটাতে কাটাতে হঠাৎ বলটাকে পুশ করে দিলেন সাইড লাইনের দিকে, সবাই বললে

0: পেলে এই বোকামিটা করলো, পেলের মতো মানুষ, নিজেই বলটা তো রাখতে পারতেন। এরপরে পেছন দিক থেকে উঠে এসেছিলেন গার্সান।
1: আচ্ছা,
0: এই যে গার্সান উঠে আসছেন, এটা পেলে দেখেছেন, এই ড্রিবল করতে করতে ছেড়ে দিলেন গার্সান, চলতি বলে শর্ট করে তৃতীয় গোল করে চলে গেলেন। এই যে জায়গাটা, এই যে বিষয়গুলি এখন কিছু কিছু আমরা খুঁজে পাচ্ছি, ব্যাপকভাবে পাচ্ছি না, কিন্তু ইয়ামালকে দেখে আমার সেটাই মনে হচ্ছে। আরেকটা হচ্ছে ওদের যে এই ছ নম্বর জার্সি, যারা দেখছেন, যারা খেলা দেখছেন তাদের জন্য বলি, স্পেনের নাম্বার সিক্স এই

0: পাচ্ছি না, কিন্তু ইয়ামালকে দেখে আমার সেটাই মনে হচ্ছে। আরেকটা হচ্ছে ওদের যে এই ছ নম্বর জার্সি, যারা দেখছেন যারা খেলা দেখছেন তাদের জন্য বলি, স্পেনের নাম্বার সিক্স এই মেরিনো, এই এই খেলোয়াড়টিকে যারা নজর করছেন না, আর হচ্ছে পেড্রো পোর্রোর কথা বললাম, এবং পাশাপাশি আরেকটা ফুটবলার অসম্ভব পরিশ্রম করে গেল, সেটা হচ্ছে কিউবার্সি। মানে যেখানে ফুটবলাররা সমস্যার সৃষ্টি করছেন উনি ওখানে এসে দাঁড়াচ্ছেন। আমার খালি ভয় ছিল কোন সময় না ইয়েলো কার্ড মেরে দেয়, ও সবসময় ওখানে থাকছে, কেউ মানে কেউ যদি পা তুলল বড় ভলি করতে যাচ্ছে সামনে যে মানুষটা পড়ছে ও পড়ছে, ওর মাথাও লাগতে পারে। শেষ পর্যন্ত ওর কোচ ওকে তুলে নিলেন, এ হচ্ছে প্রফেশনালিজম। খুব ভালো করে যদি লক্ষ্য করে থাকো, কালকে নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো যে দেখেছো এই পেড্রো পোর্রো, তারপরে ওদের যে যে প্রথম গোলটা করলো ওই ইয়ারজাবাল, ওই জার্সি নাম্বার 21, আমি জার্সি নাম্বারটা বলছি এই কারণে, কারণ যারা দেখেন তারা নজর করতে পারবেন পরবর্তী সময়ে। এই ইয়ারজামাল পেনাল্টি থেকে গোলটা করলেন, গোল করে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে যখন ম্যাচ প্রায় পকেটে ঢুকে গেছে আর কিছু করা যাবে না, কারণ স্পেনের রক্ষণভাগ আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে কালকে, এবং ফ্রান্সকে প্রায় বেলাইন করে দিল ওরাই।
1: এই ম্যাচটা যখন শুরু হয় তার আগে ফুটবল বোদ্ধাদের যে অঙ্ক ছিল সেটা হচ্ছে সেমিফাইনাল প্রথম যেটা সেটা হবে ফ্রান্সের অ্যাটাকিং ফুটবল ভার্সেস রক্ষণভাগ, তো সেখানে তো ফ্রান্সকে শূন্য, শূন্য দিলেও তো কিছু হবে না,
0: একদম একদম
1: অগোছালো ফুটবল
0: একদম। এখানে পরীক্ষক পরীক্ষক হিসেবে পরীক্ষক হিসেবে তুমি খুব মানে নিরপেক্ষতার সাথেই শূন্যটা দিয়ে দিতে পারো, কারণ এখানে ফ্রান্সের ছাত্ররা হয়তো যোগ করে দেখতে পারে, কিন্তু একদম জিরো,
1: একটা মুভমেন্ট হয়ে যায়
0: একদম। এগুলি তো ফুটবলের 90 মিনিটের ফুটবলে এরকম কিছু তার থাকবেই, কারণ ওই দলে ডেমবেলে বা এমবাপের মতো ফুটবলাররা রয়েছেন। সবচেয়ে মুশকিল হয়ে গেল যেটা আর কি ফ্রান্সের ক্ষেত্রে, যারা পর্যালোচনা করেন তারা দেখবেন ফ্রান্সের যে মূল যে ডিপ ডিফেন্সের যে লোকটা, ডিফেন্ডার হিসেবে যে লোকটা আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রথম দিন থেকে ফুটবল খেলে চলেছেন, সেই সালিভা, সে ইনজিওর্ড হয়ে উঠে চলে গেল, তার মাসলে টান পড়ে গেল, উঠে গেল, এই কিন্তু অগোছালো হয়ে গেল ফ্রান্স,
1: পুরো ডিফেন্সটা
0: ডিফেন্সটা অগোছালো হয়ে গেল। কিছুতেই লুকাস ডিগনে ওরা কিছুতেই ব্যাপারটাকে সামলাতে পারলেন না, এবং প্রচণ্ড চাপ পড়ে গেল ওদের ওই মাইগনানের ওপর, দ্যাট ইজ গোলকিপারের ওপর। গোলকিপার তার নিজস্ব জায়গায় নিজস্ব ফর্মে খুব একটা ছিলেন বলে আমার মনে হয় না, সেই কারণে সেই দিক থেকে যদি আমরা বিচার করি এই সিমন স্পেনের গোলকিপার অনেক নিরাপদ ছিলেন, কারণ সেই রকম
1: আক্রমণ
0: সে একটাই মাত্র সুযোগ ব্যাপকভাবে চলে এসেছে যেটা তিনি বক্স টক্স ছেড়ে উঠে চলে এসেছিলেন, বলটা ওনার মাথার ওপর দিয়ে টোকা মেরে বার করে দিয়ে নিয়ে গিয়েও প্রায় গোলমুখে প্রায় ফাঁকা গোলেই শটটা নিতে পারলেন না। ততক্ষণে এই যে এখন ফ্র্যাকশন অফ সেকেন্ডসেই তো চলে, ততক্ষণে 5-6 জন চলে এসেছে গোল লাইনের আগে, তখন কারোর গায়ে লেগে বলটা বেরিয়ে গেল। এই একটাই পজিটিভ চান্স ওদের ছিল, আর একটা এমবাপের একটা শট, সেটা হয়তো একটু ক্রসপিসের ওপর দিয়ে চলে গেল, আমাদের কাছ থেকে যখন দেখলাম অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। এই দু একটা জায়গা ছাড়া পর্যাপ্ত প্রাধান্য নিয়ে স্পেন খেলেছে, এবং স্পেনের আরও বোধহয় কিছু বাকি রয়েছে যার জন্য ওরা এই পেড্রো পোর্রো, তারপরে এই যে মাইকেল ওরজাবাল যে যিনি গোলটা করলেন, এদের শেষ সময়ে তুলে নিয়ে যাওয়া হলো তাদের খুব একটা মানে শেষের অন্তত 15-20 মিনিট আগে ওদের তুলে নিলেন তাদের কোচ। তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে আধুনিক ফুটবলটা এমন এক জায়গায় চলে গেছে এখন, পরে এই যে আমি যেহেতু নিশ্চিত হয়ে গেছি এখন ফাইনালের কথা আমাকে ভাবতে হবে, ফাইনালের কথা ভাবতে গেলে এদের ছাড়া আমার চলবে না, আর এদের ট্যাকটিক্সগুলি বিপক্ষ শিবিরকে আমি খুব একটা দেব না, ফলে আমার যে ভেতরের অংশটা আরেকটা বজায় রাখার জন্য আরও ক্লাইম্যাক্স তৈরি করার জন্য ওদের কৌশলটা নিয়ে চলে গেলেন।
1: তাহলে প্রায় শেষের পথে তো জানতে চাইব, যেখানে স্পেন উইং থেকে শুরু করে বল দখলের ক্ষেত্রে আধিপত্য দেখিয়েছে পুরো ম্যাচটায়, যে যেটা হলো তারপর তো তেড়ে ফুড়ে আক্রমণ যেটা ফ্রান্স সেটাও হলো না, তো সেটা কেন? আমরা তো ভেবেছিলাম যে দ্বিতীয়ার্ধে তুলিরের তাস বের করবে
0: না, ফ্রান্স আসতে পারলো না কেন আক্রমণে? সবচেয়ে মুশকিল পড়ে গেল তাদের ডেমবেলে এই এবং বার্কোলা অফ হয়ে গেল একদম, ফলে এমবাপে যে দুজন সাইড থেকে সবচেয়ে বেশি সহায়তা এমবাপেকে যারা করতেন, এবং আড্রিয়ান রেবি

0: ডট আশ্চর্যরকম ভাবে ফ্লপ করে গেলেন কালকে তাদের, যা ফলে এমবাপে নির্ভর যে আক্রমণ ভাগটা মানে কোনো রকমভাবে বল সাপ্লাই পেল না, সেই মতো সাপ্লাই পেল না। আর ওই যেটার কথা বললাম সালিভা অফ মানে চলে যাওয়াতে রক্ষণ ভাগের ওপর চাপ সামলানোর জন্য অনেকে একটু ডিফেন্সিভ হয়ে গেল যে গোলটা যাতে আর না বাড়ে। অন্তত ফার্স্ট হাফে একটা গোলে পিছিয়ে ছিলেন তারা, এই এক গোলে পিছিয়ে থাকাটাই যদি 90 মিনিট পর্যন্ত নয়, একটা এক গোলে পিছিয়ে থাকার যে কোনো সময় এটা ইকুয়ালাইজার হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি 60-70 মিনিটের পরে যদি 2 গোল হয়ে যায় তাহলে কিন্তু টাইমটা 20 মিনিটে চলে এলো, আর গ্যাপটা 20 মিনিটে চলে এলো। ফলে তার পক্ষে এই সমস্ত জায়গা গুছিয়ে নিয়ে গিয়ে চলে আসা, কারণ ওদের তো 11 জন, হ্যাঁ সময় ওদের 11 জন ফর্মে রয়েছে, আর ডিপ ডিফেন্সটা স্পেনের অসাধারণ ফুটবল খেলছে, ফলে সেখানে বার করা সম্ভব নেই। আমার যা ধারণা হয়েছে এই বিশেষ করে দেম্বেলে এবং বার্কোলা অফ হয়ে যাওয়া, এবং কেন তারা থুরামকে ব্যবহার করলেন কম এটা আমি জানি না, এটা উনি বলতে পারবেন ফ্রান্সের কোচ।
1: তাহলে বলতেই হচ্ছে যে স্পেনের ফুটবল প্রশিক্ষকের মস্তিষ্ক একেবারে বিশুদ্ধ ফুটবল খেলেই তারা
0: ফাইনালে পৌঁছেছে।
1: সবশেষ প্রশ্ন যেটা, আরেকটা তো বাকি রয়েছে আজকে, তো কি হতে পারে?
0: আর্জেন্টিনা এই পর্যন্ত যা ফুটবল খেলেছে এবং ইংল্যান্ড এই পর্যন্ত যা খেলেছে, খুব লড়াকু মেজাজেই খেলা হবে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ভেতরে ফারাক তৈরি করে দিতে পারেন একমাত্র লিওনার্ড মেসি, তার মাপাটা লিওনার্ড মেসি পুরোটাও আমি বলি না, এখন বয়স 40-এর কাছাকাছি, 39+ এই জায়গায় দাঁড়িয়ে ওরা, হ্যাঁ ওর মাপাটা সাংঘাতিক রকম কার্যকরী, এবং তাদের হ্যারিকেন, ইংল্যান্ডের হ্যারিকেন, এই দুজনের ভেতরে তো লড়াই হবেই। এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে মানসিকভাবে এগিয়ে থাকার লড়াইতে এটা দক্ষিণ আমেরিকান ফুটবলদের একটা ফুটবলারদের একটা বাড়তি সুবিধা থাকে, তারা খুব একটা চাপ টাপ অনুভব করেন না, যদিও মেসিও পেনাল্টি মিস করেছেন, এই এই চাপগুলি খুব একটা তাদের প্রভাব ফেলে না। সেই দিক থেকে মেসি এবং হ্যারিকেনের লড়াইতে অবশ্যই মেসির অ্যাডভান্টেজ বেশি, কারণ মেসি দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, গুরুত্বপূর্ণ লড়াকু ম্যাচ, প্রায় হেরে যাওয়া ম্যাচ তারা বার করে নিয়ে এসেছিলেন, এবং প্রায় হেরেই 2 গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতে যাওয়া এটা কম কথা না আধুনিক এই বিশ্বকাপ ফুটবলে। স্বাভাবিকভাবেই মানে আমার
1: মানে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থেকে লড়াইটা শুরু করতে
0: যাচ্ছে, হ্যাঁ আমার মন বলছে যে খেলাটা শুরু হলে বলা যাবে আর্জেন্টিনার পক্ষেই থাকছে, এবং আর্জেন্টিনা স্পেন যদি ফাইনাল হয় ফাইনালটা অসাধারণ ফাইনাল হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলেন বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে, আর সবশেষে যে প্রশ্নটা করেছিলেন যে ম্যাচটা বাকি রয়েছে সেখানে কার জয়ের সম্ভাবনা বেশি, মনিমদা যেটা বললেন সেটা হচ্ছে যে ফুটবলের অঙ্কে ফুটবলের হিসেবে কিছুটা এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, আর তারপরটা যে হিসেব সেটা তো খেলার শেষেই আপনারা দেখবেন, আমরাও দেখব। আর এতক্ষণ বিশ্বকাপ ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসে রাজ্যের প্রখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার মনিময় রায়, আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

গানখানি শুনলেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরের গানখানি শুনবেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আমরা আমাদের অনুষ্ঠানে রয়েছি। এবারে যে বিষয়টা আরো একবার বলে দিই, আমাদের সঙ্গে রয়েছেন বারবার মনীষা বলছিলেন, একজন হেরিটেজ এনথুজিয়াস্ট এবং এক্সপেরিমেন্টাল ট্রাভেল কিউরেটর, যিনি কলকাতাকে নতুন ভাবে তুলে ধরার
1: দিনে ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ১,২৭,৫০০ কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 65,000 কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইরানের সামরিক ক্ষমতা খর্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে হামলা চালিয়েছে। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি সারা দেশেই উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ফ্রান্সকে হারিয়ে স্পেন ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেন

0: রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান।
1: The assignments sent to UK under this India-UK setup in different parts of the country by our different industry and industry partners. I am told that more than, I think, 140 million worth of goods are being sent to UK today under this India-UK setup on day one.
0: ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছে এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি।
2: It's just wonderful to be here today on the 15th of July celebrating the deal going into force, making it faster, cheaper, easier to do business between the UK and India. I mean, after so much hard work on both sides, and huge credit to the Ministry of Commerce and Industry here, who've done a brilliant job. My team too have done an amazing job. It's a great deal for both sides. We have very complementary economies.
0: আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে ভারতের সংযুক্তি আরও মজবুত হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করেন তিনি। সেটা চুক্তির প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানিয়েছেন।
3: सेमिकॉन 2.0 1,27,500 करोड़ रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स है। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स, सेकेंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स, तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और ATMP ओसेट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं, उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है।
0: পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 65,000 কোটি টাকারও একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল

0: সরকারি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতে তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র সিভিলিয়ান পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, বাহরিন এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে যে পাল্টা হামলা চালানো হচ্ছিল তা শেষ হয়েছে। ভারত এবং পোল্যান্ড আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প MSME ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই বৈঠক। পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি উপমন্ত্রী মিচেল ব্যারানোস্কির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন MSME সচিব ভরত খেরা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে তাঁদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাঁদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। স্নানযাত্রার পর জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্য দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে রয়েছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক জনসাধারণ জনসভায় আবার পড়ছি আজ ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14টি দল খেলবে। নকআউটের আগে 3টি রাউন্ড হবে। অন্যদিকে 2028-এর টি-20 বিশ্বকাপে মোট 20টি দেশ অংশগ্রহণ করবে। 5টি গ্রুপে 4টি করে দল খেলবে। প্রতি গ্রুপে 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন কাজের খবর। ত্রিপুরা স্টেট রাইফেলস TSR এর বিভিন্ন ব্যাটালিয়নে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল TSMC-র রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 65 বছর। মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC/ST/OBC সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ TSR পুলিশ হেডকোয়ার্টার্স ফায়ার ব্রিগেড চৌমুনি আগরতলা,

799001 কার্যালয়ে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ত্রিপুরা আধার সুপারভাইজার অথবা অপারেটর নিয়োগ 2026। সিএসসি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। পদের নাম আধার সুপারভাইজার বা অপারেটর। কর্মস্থল পশ্চিম ত্রিপুরা, আধার সেবা কেন্দ্র। নিয়োগের ধরন 1 বছরের চুক্তিভিত্তিক হবে। আবেদনের শেষ তারিখ 20 জুলাই 2026। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ এবং 2 বছরের আইটিআই অথবা মাধ্যমিক পাশ এবং 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা। বয়স ন্যূনতম 18 বছর। অতিরিক্ত যোগ্যতা UIDAI অনুমোদিত আধার অপারেটর অথবা সুপারভাইজার সার্টিফিকেট বাধ্যতামূলক। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বেতন ত্রিপুরা সরকারের নির্ধারিত সেমি স্কিল্ড কর্মীদের ন্যূনতম মজুরি অনুযায়ী। আবেদন করতে হলে সিএসসির অফিসিয়াল কেরিয়ার পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে, www.csc.gov.in এই ওয়েবসাইটে। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন চৈতন্য শিক্ষামৃত থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। ককবরক অনুষ্ঠান হায়ুন্নি খোরাং শুনবেন সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্য। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 যুবাদের নিয়ে অনুষ্ঠান জায়নক। দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান সকাল 9:10। সকাল 9:30 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। ককবরক অনুষ্ঠান চোখেরাং বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা, আগামীকালের বিষয় কাঁঠাল চাষ। বেলা 1:05 শুনবেন মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী পরীক্ষিত পালার কণ্ঠে। আধুনিক গান শুনবেন দুপুর 1:50 শিল্পী সুমন চট্টোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন লোকগীতি শিল্পী সাত্তকী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে লোকগীতি শুনবেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 অনুষ্ঠান ছায়াগীত। রাত 8:30 শুনবেন ভক্তিমূলক গান শিল্পী এম এস শুভলক্ষ্মী। আধুনিক গান শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে রাত 9:00। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন নতুন আলোর দিশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন

নিম্ন 61%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 55 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।